বৃষ্টিধারার মতো অদ্ভুতভাবে সেই বৃষ্টিধারা যখন নেমে পড়ে, সেই তার মুগ্ধতা মনে করে তখন লিখতে হয়, এখনও বৃষ্টির দিনে মনে পড়ে তাকে, বিচ্ছেদ, বাদল, রাত, প্রাপ্তির পূর্ব শর্ত, এসবই কেমন যেন মনের ভেতরে ঘোরাফেরা করতে থাকে। আসল কথা হলো ওই যে মনের মধ্যে বর্ষা যখনই আসে, যখনই বৃষ্টি নেমে আসে, তখনই কেমন যেন আমাদের মন বলে ওঠে, আজ আকাশে আজ আষাঢ় এলো, বাংলাদেশ বর্ষায় বিহ্বল, বৃষ্টিতে ধুমল, মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারিকেল সারি। আবার কিংবা ওই সেই কথাগুলো তার বৃষ্টি বন্দনা, এসো বৃষ্টি, এসো তুমি অতল ভূতলে রুদ্ধ স্তম্ভিত পাষাণে, অথবা শ্রাবণ অন্বেষায় ঝরঝর ঝর স্বরে নিজেরে নিবিড়ে মেশাতে ইচ্ছা জাগে, জাগে ঘন বরিষণ ঝংকৃত হলো নিশীথে। হ্যাঁ, আসলে ওই যে সবই পাগলা হাওয়ার খেলা, আমাদের মনটাকে এক ঝড়ে কোথায় যেন

বৃষ্টির হাওয়ায় মন আমাদের সঙ্গী হয়ে যায়, সেটা চট করে খুব একটা বোঝা যায় না। আসলে ওই যে বৃষ্টি পড়ে সহজিয়া, মানুষের মনের মাটিতে, সারা জীবনের মাঠে, শহরে, সদরে, অফিসে, অন্দরে, নানা প্রতীকে, সে কথা আমরা সবাই জানি। কখনো এই আষাঢ়ের জয়গান, আবার কখনো সাগরের টানে কলকাতার বিভিন্ন এ রাস্তা ও রাস্তা ঘুরে বেড়ানো, আসলে এই রকমই তো আমরা সবাই। আমাদের মন কখন কোথায় নিয়ে যায়, কোন পাড়ে কোন প্রান্তে টানে, সে কথা বোধহয় আমরা সব সময় বুঝতেও পারি না। আসলে মাঝে মাঝে আমরা নিজেদেরকে কখনো কখনো অবগুণ্ঠনে ঢেকে রাখি। সেই ঢাকা থেকে আবার যখন আমরা বেরিয়ে

দোলাচল চলতে থাকে। আর সেই দোলাচলের মাঝে পড়েই আমরা আমাদের কত কাজই কত কিছুভাবে করি, কিন্তু সেগুলো এই যে বর্ষার মধ্যে আমাদের মনের মাঝের সেই দোলাচল আমাদের কত কিছুকে তৈরি করে, কত কিছুকে বলে যায়, কত কিছু মনের মাঝে সৃষ্টি করে। কখনো কবিতা, কখনো গান, কখনো বা রঙের টানে সেই সমস্তই বেরিয়ে আসে আমাদের মনের মাঝ থেকে। আর এ সবাই আমরা চেষ্টা করে যাই সারা জীবন ধরে। তিনিও করে গেছেন অনেক কিছু, দেখিয়ে গেছেন আমাদেরকে অনেক রকমের পথ। সেই পথ ধরেই আমরা এগিয়ে চলি।

আবারও কোনো একবার একদিন এইরকম গানের ডালি নিয়ে ফিরে আসার আবার আশ্বাস যেরকম দিয়ে থাকি আর কি। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছিলে আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, রবীন্দ্রনাথের কথায় গানে আনন্দধ্বনি। আর সেই আনন্দধ্বনিকে আপাতত আজকে টাটা বাই বাই করতেই হচ্ছে। আবারও কোনো একদিন চলে আসবো এইরকমই কোনো একটা গানের ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই টিউন করো 107 FM রেইনবো। যেতে যেতে এই গানটি শুনতে শুনতে আপাতত আজকের এই অনুষ্ঠান থেকে

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 এফএম গোল্ডে।
2: প্রত্যেক দিন সকালের মতোই চলে এলাম আবারও এফএম গোল্ডের স্টুডিওতে প্রভাত বীণা অনুষ্ঠান নিয়ে। আপনি টিউন করেছেন 100.1 এফএম গোল্ড, আর স্টুডিওর এ প্রান্তে রয়েছি আজ আপনাদের বন্ধু দেবারতী। আজ একটি বিশেষ দিন, যদিও আমি মনে করি যেদিনই আপনাদের সঙ্গে একেবারে সকালটা শুরু করা যায় সেদিনটা অবশ্যই আমার জীবনে বিশেষ। তবে তার মধ্যেও আজ অন্যতম একটি বিশেষ দিন, তার কারণ আজ একজন বিখ্যাত মানুষের জন্মদিন। আমরা সকলেই তাকে চিনি, তাকে জানি এবং তার জীবন আমাদের কাছে রীতিমতো বলা যায় অনুসরণ করার মতন বিষয়, চর্চা করার মতো বিষয়। আসবো তার প্রসঙ্গে, তবে তার আগে দেবারতী আপনার জন্য সাজিয়ে রেখেছে

0: খাতির আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: আজকের প্রভাত বিনা অনুষ্ঠানে স্টুডিওতে রয়েছে দেবারতী। দেবারতীর সঙ্গে শুনছেন আকাশবাণী কলকাতার FM গোল্ডের এই বিশেষ প্রভাতী অনুষ্ঠান প্রভাত বিনা। আজকের এই দিনে আমরা যে মানুষটিকে স্মরণ করব, তার নাম, তার পরিচয় কম বেশি আমাদের সকলেরই জানা। বলছি ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা। 1882 খ্রিস্টাব্দের 1 জুলাই বর্তমান বিহার রাজ্যের অন্তর্গত পাটনার বাঁকিপুরে বিধানচন্দ্র রায় জন্ম নিয়েছিলেন। বাবা ছিলেন প্রকাশচন্দ্র রায় এবং মা অঘোরকামিনী দেবী। 6 সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন বিধানচন্দ্র রায়। এহেন মানুষটির কথা যত বলব ততটাই বোধহয় কম হয়ে যায়। একটু হলেও মনে হবে যে অনেক কিছু বলা বাকি রয়ে গেল, অনেকখানি কম থেকে গেল। তার কারণ, তিনি যে শুধুমাত্র একজন শ্রেষ্ঠ ডাক্তার বা বলা যেতে পারে অন্যতম সেরা ডাক্তার ছিলেন তা তো নয়, তার পাশাপাশি বাংলার রাজনৈতিক মঞ্চেও আমরা তার যে মহারাজার মতন সিংহাসন তা কিন্তু দেখেছি। সকলেই জানি আমরা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, ডক্টর বিধানচন্দ্র রায়। তবে একেবারে ছোটবেলায় যদি যাই তাহলে তিনি যে ডাক্তার হতেই চেয়েছিলেন এমনটা বলা যায় না। খুব যে ইচ্ছে ছিল তা হয়তো নয়। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সেই সাথে কলকাতা মেডিকেল কলেজে তিনি ফর্মের জন্য আবেদন করেছিলেন, আর ডাক্তারির ফর্মটা সেই সময় আগে চলে এসেছিল, তাই সেই আবেদন করে পূরণ করে পাঠিয়ে দিয়েছিলেন। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ফর্ম যতদিনে এলো ততদিনে তিনি ডাক্তারিতে ভর্তি হয়ে গিয়েছেন। ভাগ্যিস এমনটা হয়েছিল, না হলে এমন একজন ডাক্তারকে আমরা পেতাম কী করে। শুনবো তার জীবনের আরও কথা যা আমাদের মতন সাধারণ মানুষকে অনুপ্রেরণা যোগায়। আজও ডক্টরস ডে বললে যে মানুষটির কথা সবার চোখের সামনে, সবার মনে ভেসে উঠবে, তিনি ডক্টর বিধানচন্দ্র রায়।

সত্যি মহারাজের মতন তার আবির্ভাব ঘটেছিল সাধারণ মানুষের জীবনে। কিন্তু মানুষটা এত অসাধারণ হয়েও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, বা বলা ভালো, রীতিমতো কষ্ট করেই তাকে একটা সময় দিন যাপন করতে হয়েছে। মেডিকেল কলেজে পড়ার সময় থাকতেন কলেজ স্ট্রিট YMCA-তে। টাকা পয়সার প্রচণ্ড টানাটানি চলছে সেই সময়। মেডিকেল কলেজের যারা মাস্টার মশাই ছিলেন, তারা এই ছাত্রটিকে অবসর সময়ে বিভিন্ন ধনী রোগীদের বাড়িতে মেল নার্স হওয়ার সুযোগ করে দিতেন, বা এখনকার ভাষায় ব্রাদার নার্স যদি আমরা বলি। রোগীর বাড়িতে 12 ঘন্টার ডিউটিতে পারিশ্রমিক পেতেন সেই সময় 8 টাকা। ডাক্তার হিসেবে যখন প্র্যাকটিস শুরু করলেন, তখন ঠিক মতন বা যেমনটা চেয়েছিলেন সেরকম রোজগার হচ্ছিল না, সেজন্য পার্ট টাইম কাজ হিসেবে এই কলকাতা শহরের রাস্তায় ট্যাক্সিও চালিয়েছেন তিনি। এমনকি জানা যায় কলকাতা মেডিকেল কলেজের MB পরীক্ষায় তিনি নাকি ফেলও করেছিলেন। আবার সেই একই মানুষ, সেই একই বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায় মাত্র 1200 টাকা সম্বল করে বিলেতে গিয়েছিলেন

এবং দু বছরে মেডিসিন ও সার্জারির চূড়ান্ত সম্মান এমআরসিপি এবং এফআরসিএস শেষ করবেন বলে। প্রচুর মেধাবী ছাত্রছাত্রীরা সেই সময় এই দুটি কোর্স করছেন, কিন্তু একসঙ্গে সেটা সম্ভব হতো না। ভারতবর্ষ থেকে গিয়ে বিধানচন্দ্র রায়ের মতন একজন মানুষ, যিনি খুবই সাধারণভাবে জীবনযাপন করে অত্যন্ত কষ্ট করে বিলেতে গিয়েছিলেন পড়াশোনার জন্য, একসাথে দুটি কোর্স শেষ করেছিলেন। অসাধারণ রেজাল্ট বা অসাধারণ ডাক্তার, এ কথাগুলো তো আমরা সকলেই জানি। সেই সাথে আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের যে নকশা রূপকার তিনি ছিলেন, এমনটাও আমরা সকলেই জানি। কিন্তু যে বিষয়গুলো হয়তো আমরা খুব একটা জানি না, হতে পারে তার জীবনের কিছু অজানা গল্প, সেগুলো যদি আজকের এই স্বল্প সময় নিয়ে আসি তাহলে কেমন হয়? সেরকমই কিছু কথা নিয়ে থাকবো আজকের প্রভাত বীণার এই পরবর্তী পর্বে।

এতটাই মুগ্ধ হন যে তিনি জওহরলালকে বলেন, লাট সাহেবের পদে না বসিয়ে একে পশ্চিমবঙ্গের দায়িত্ব দিন। বিধানচন্দ্র রায়ের যারা রোগী ছিলেন, যারা তার কাছে চিকিৎসা করিয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দুজনের মধ্যে ছিল এক মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। চিত্তরঞ্জন দাশের মহাপ্রয়াণের পর দেশবন্ধুর একটি ছবি বিক্রি করে বিধানচন্দ্র রায় কিছু টাকা তোলার পরিকল্পনা করেছিলেন, যা দেশহিতে কাজে লাগবে। সেই সময় তিনি ছুটে গিয়েছিলেন কবিগুরুর কাছে, গিয়ে বললেন, আবদার জানালেন কবিগুরুকে ছবিতে দুটো লাইন লিখে দিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, ডাক্তার, এ তো প্রেসক্রিপশন করা নয়, কাগজ ধরলে আর চটপট লেখা হয়ে গেল, তেমনটা কি করে হয়। কিন্তু ডাক্তার তো না ছোড়বান্দা, বিধানচন্দ্র রায় সকাল দুপুর সন্ধ্যা কবি কিছুই লিখছেন না, এদিকে বিধানচন্দ্র রায়ও ছাড়বার পাত্র নন। অবশেষে যেটা হলো, সে বিখ্যাত দুটো লাইন যা কবির কলম থেকে বেরোলো, আজও মানুষের মুখে মুখে সে লাইন দুটি ঘোরে, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। এই লাইন দুটো কম বেশি আমাদের সকলেরই জানা, এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সেটাও মোটামুটি আমরা প্রায় সকলেই জানি। কিন্তু যে মানুষটির উদ্যোগে এই দুটি লাইন, এই দুটি অমর লাইন রচিত হয়েছিল কবিগুরুর কলম থেকে, তিনি বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের রূপকার, বা বলা যেতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে কল্যাণকর প্রকল্প, তার রূপকার ছিলেন তিনি। তবে সে প্রসঙ্গে আমরা আজ আসছি না, কারণ এই প্রসঙ্গটা আমরা কম বেশি সকলে অন্য সময় জানতে পারি বা জানিও হয়তোবা। কিন্তু যে বিষয়টি না বললেই নয়, বা যে বিষয়টা সম্পর্কে আজকে বলতে ইচ্ছে করছে, সেটি হলো তার বিভিন্ন ধরনের যে অনুভূতিগুলো, বা বলা যায় তার যে বিভিন্ন রকম রূপ আমরা দেখতে পাই সেইগুলো সম্পর্কে। ডাক্তার হিসেবে তার কথা সকলেই তো বলেন, এক বাক্যে স্বীকার করেন, আমরা বিভিন্ন কাহিনীও পড়েছি। এরকমই একটা কাহিনী খুব ভাগ করে নিতে ইচ্ছে করছে আপনাদের সঙ্গে, আসবো সে প্রসঙ্গে। তবে তার আগে রইল এই গান, আবারও একটি রবীন্দ্র গান।

যে গল্পে আসব বলেছিলাম বিধানচন্দ্র রায়ের, যে অন্যতম শ্রেষ্ঠ একজন চিকিৎসক ছিলেন, তার যে এক অসামান্য দক্ষতা ছিল, সেই প্রসঙ্গে ছোট্ট একটা কথা খুব বলতে ইচ্ছে করছে। এ গল্প আমি বেশ অনেকগুলো দিন আগে শুনেছিলাম, চেষ্টা করছি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার, কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। শোনা যায়, একবার বর্ধমানের একটি গ্রামের একটি মেয়ে তার বিশেষ কিছু অসুস্থতা নিয়ে সেখানকার একজন অন্যতম সেরা ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন, এবং সেই ডাক্তারবাবু তাকে নিদান দিয়েছিলেন যে মেয়েটির টিবি হয়েছে, যক্ষা হয়েছে, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি। এদিকে সে তো ট্রিটমেন্ট করছে সেই ডাক্তারবাবুর কাছে, কিন্তু কিছুতেই তার জ্বর কমছে না, কাশি কমছে না, এরকম একটা সময়। আর যে সময়ের কথা বলছি, সেই সময় টিবি মানে একটা বলা যেতে পারে ভয়ঙ্কর ব্যাপার, মারণ রোগ, এরকম একটা ব্যাপার। তো সেই মেয়েটির দাদার পরিচিত একজন মানুষ ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়ের ছাত্র, এবং এই যোগাযোগের মাধ্যমে ডক্টর বিধানচন্দ্র রায়কে সেই মেয়েটিকে দেখানোর ব্যবস্থা করা হলো। বিধানচন্দ্র রায়ের বাড়িতে যখন মেয়েটিকে নিয়ে যাওয়া হলো, তখন তিনি বললেন মেয়েটিকে যে দূরে একটি বেঞ্চ দেখিয়ে আলাদা করে সেখানে বসতে। এবার সেই মেয়েটির দাদা এবং তার যিনি পরিচিত বা বন্ধু স্থানীয় ছিলেন, যিনি আবার ডক্টর রায়ের ছাত্রও বটে, তাঁদের দুজনের তো মোটামুটি চিন্তায় দুশ্চিন্তায় রীতিমতন খুব কঠিন অবস্থা, যে ওকে আলাদা বসতে বলা হয়েছে, তাহলে বোধহয় মেয়েটির সত্যিই টিবি হয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায় সেই সময়ে কোনো রকম কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া মেয়েটিকে ডেকে শুধুমাত্র তার জিভ একবার দেখলেন, হাতের নখগুলো একবার দেখলেন, এবং দেখে তার প্রেসক্রিপশন প্যাডে লিখে দিলেন একটি বিশেষ ওষুধের কথা এবং সেটি খাওয়ার বিধি। সেই সাথে এটিও বললেন, তোমার টিবি হয়নি, ওটা একটা অ্যালার্জি, এই ওষুধগুলো খাও, ভালো হয়ে যাবে। তুমি আগে যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলে, সে যে কী করে এরকম একটা ভুল করলো, তার কাছ থেকে এরকম ভুলটা আশা করা যায় না, নিশ্চয়ই কোনো কারণে হয়তো সে একটু মানসিকভাবে ডিস্টার্বড মাইন্ডের ছিল, যে কারণে সেই সময় একটু ভুল হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে, সেই ওষুধ খাওয়ার পর কিছুদিন থেকেই মেয়েটির প্রচণ্ড কাশি বা জ্বর এবং যা কিছু শারীরিক সমস্যা হচ্ছিল সবটা কিন্তু আর হয়নি। শুধুমাত্র চোখে দেখেই তিনি বুঝতে পারতেন হয়তোবা কোন মানুষের কী রোগ হয়েছে, এমন ক্ষমতা তো সকলের থাকে না, তারই ছিল। এবং সেই সাথে শুধুমাত্র যে ডাক্তারি করা বা তার পাশাপাশি পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক প্রকল্পে নানান রকম চিন্তা ভাবনা পরীক্ষা নিরীক্ষা করা তাই নয়, সেই সাথে তার রসবোধ ছিল অত্যন্ত বেশি। আসবো সেই প্রসঙ্গে, তবে তার আগে আরও একটি গান রইল সবার জন্য। আমাদের অত্যন্ত পছন্দের সেই গান এই মুহূর্তে আপনাদের জন্য রেখে দিলাম, আর আপনি টিউন করেছেন 100.1 FM Gold। সঙ্গে রয়েছি আজ আপনাদের বন্ধু দেবারতী। বেশ অনেকগুলো দিন পরে আপনাদের কাছে আসার সুযোগ পেয়েছি, আর আজ কথা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে।

ডাক্তার বিধানচন্দ্র রায়। আজ শুধুমাত্র তার জন্মদিনই নয়, আজ তার মৃত্যুদিনও বটে, কিন্তু সেটা তো আমরা মনে রাখি না, আমরা মনে রাখি তার জন্মদিন হিসেবে আজকের এই দিনটিকে, এবং সেই সাথে আমরা সারা দেশ জুড়ে পালন করছি আজ এই বিশেষ দিনে ডক্টরস ডে। আজকের এই দিনে আমরা সকলে সমস্ত পরিচিত বা অপরিচিত ডাক্তারবাবুদেরকে বা ডাক্তার ম্যাডামদেরকে শুধুমাত্র হ্যাপি ডক্টরস ডে বলবো এমনটা যেন না হয়। তাদের কর্ম, তাদের প্রচেষ্টা, তাদের শিক্ষা, তাদের সারা জীবনে প্রচণ্ড কষ্ট করে অর্জন করা জ্ঞান, সবটার ওপর আমরা যেন ভরসাও রাখতে পারি। বাকিটা তো ভগবানের হাতে, আর সেই ভগবানেরই আরেকটি রূপ বোধহয় অন্যান্য ডাক্তারদের মতন বিধানচন্দ্র রায় অবশ্যই ছিলেন। সে প্রসঙ্গে আসব, তবে তার আগে একটা মজার কথা না বললে সময়টা এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, হয়তো আর বলা হবে না। বিধানচন্দ্র রায়ের এই যে আপাত গাম্ভীর্য, তার আড়ালে এক অসামান্য রসবোধ লুকিয়ে থাকত, সেটা যারা ওনাকে সামনে থেকে দেখেছেন তারাই একমাত্র বুঝতে পারতেন। অনেকটা সেই বলে না, মেঘনা চাইতেই জলের মতন মাঝে মধ্যে বিভিন্ন জিনিস যেমন বেরিয়ে আসে, ঠিক তেমনই তার নানান মজার কাণ্ডকারখানাগুলো সেভাবেই কিশোর মানুষজনের সামনে বেরিয়ে আসত। শোনা যায় ডাক্তার রায় নাকি মজা করে তার পেশেন্টদেরকে বলতেন, অসুখ হলে অবশ্যই দেরি না করে ডাক্তার দেখাবেন, কারণ ডাক্তারদেরও তো বাঁচতে হবে। ভাবুন, যিনি নিজেই সমস্ত রোগীদের, সমস্ত অসুস্থ মানুষদেরকে বাঁচানোর কারিগর, তিনি নাকি এমন করে বলছেন। সেই সাথে তিনি বলতেন, ডাক্তাররা যে ওষুধ লিখে দেবেন তা অবশ্যই কিনবেন, কারণ দোকানদারদেরও বাঁচতে হবে, আর ওষুধ কিনে বাড়ি ঢুকে ওগুলো অবশ্যই ফেলে দেবেন, কারণ আপনাকেও তো বাঁচতে হবে। তার এহেন মজার মজার কথা শুনে

চেম্বারের সমস্ত রোগী হেসে উঠতেন। তিনি মনে করতেন রোগ সারাতে হাসিটা খুব জরুরি। কঠিন অসুখেও রোগীর মনকে হালকা করতে হাসি রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকখানি বাড়িয়ে তোলে। তার মতে আমাদের বেশিরভাগ অসুখ আসলে শারীরিক হলো 70%, আর বলা যেতে পারে 30% মানসিক। এহেন মানুষটির জন্মদিনে 100.1 FM গোল্ডের পক্ষ থেকে তাকে আবারও জানাই আন্তরিক শ্রদ্ধা প্রণাম। তিনি ছিলেন বলেই আমরা আজকের এই দিনে তার মতন এক মহান ব্যক্তিত্বকে স্মরণ করার সুযোগ পাচ্ছি।

ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে আজ এফএম গোল্ডে রয়েছে দেবারতী প্রভাত বীণা অনুষ্ঠানে, আর কথা হচ্ছে তাঁর জীবন নিয়ে। তার কর্মজীবনের কথা আমরা কম বেশি সকলেই জানি, তাই এই স্বল্প সময়ের

উঠানে আর সে প্রসঙ্গে নাই বা গেলাম, কিন্তু তার ইন্টুইশনের কথা না বললে বোধ হয় একটু কম হয়ে যায় বলাটা। তার ইন্টুইশন এমন একটা মাত্রায় ছিল এবং তার মন সত্যিই যে সত্যি কথা বলতো, তিনি যেভাবে ভাবতেন সেটা যে প্রকৃতপক্ষে কতখানি সঠিক তার একাধিক প্রমাণ আমরা বিভিন্ন বইয়ের পাতায় বিভিন্ন লেখালেখিতে পেয়েছি। ছোট্ট একটা ঘটনা বলি। একবার তিনি গাড়িতে করে কলকাতায় ফিরছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে তার সামনে একটি বাস থেকে একজন যাত্রী নামতে গিয়ে রাস্তায় পড়ে গেলেন। পড়বার সময় বাসের পাদানিতে মাথার পিছন দিকটা খুব জোর লাগলো। সঙ্গে সঙ্গে তিনি তার ড্রাইভারকে গাড়ি থামাবার নির্দেশ দিলেন এবং সেই যাত্রীকে তিনি বললেন অবিলম্বে হাসপাতালে যাবার। এদিকে সেই যাত্রী তো সে কথায় কানই দিলেন না, রীতিমতন ধুলো ঝেড়ে হাঁটা শুরু করে দিয়েছেন। বিধানচন্দ্র রায় তখন একজন স্থানীয় মানুষকে বললেন যে এই ভদ্রলোক যিনি বাস থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন, তাকে লক্ষ্য রাখতে এবং তার সব খবর দিতে। কিন্তু এই পরামর্শ একেবারেই গ্রহণ করলেন না সেই ব্যক্তিটি, সেই যাত্রীটি। তিনি বিধানচন্দ্র রায়ের কোনো কথাকেই পাত্তাই দিলেন না। ২৪ ঘন্টার মধ্যে তিনি ইহজগতের মায়া কাটিয়ে পরপারে পাড়ি দিলেন। বিধানচন্দ্রবাবু পরে বলেছিলেন যে আমি লক্ষ্য করেছিলাম যে কিভাবে লোকটি পড়ে গিয়েছিলেন এবং সেই সময়ই তার সন্দেহ হয় নিশ্চয়ই ওই যাত্রীর মাথা ইন্টারনাল হ্যামারেজ হয়েছিল। ওই ইন্টারনাল হ্যামারেজের কারণটা তিনি একজন অত্যন্ত দক্ষ ডাক্তারের চোখ দিয়ে দেখে বুঝতে পেরেছিলেন, কিন্তু প্রত্যেকটি সাধারণ মানুষের মতোই সেই যাত্রীটিও ভুল করেছিল। আপাত দৃষ্টিতে কোথাও কেটে যায়নি, ব্যথা হয়নি ভেবে তিনি তো হসপিটালে গেলেনই না। উপরন্তু এহেন একজন ডাক্তারবাবুর পরামর্শ না মেনে তিনি অকালে পাড়ি দিলেন পরপারে। তিনি আগে থাকতে এই রোগের প্রকৃতি বুঝে ফেলতেন এবং সেজন্যই তিনি যথাযথভাবে রোগ নির্ণয় করতেন। সাধারণভাবে বললে মনে হবে বা বুঝলে মনে হবে যে তিনি কি এটা একেবারেই কোনো ম্যাজিকের মতন করে করতেন বা এটা কি একদমই গল্প কথা, তা হয়তো নয়। কারণ তিনি এমনই একজন সেরা ডক্টর ছিলেন, এমনই একজন শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন যে কারণে তিনি এমনভাবে চিকিৎসা করতে পারতেন। তাঁর এই ইন্টুইশন একটা সময় রীতিমতো প্রবাদে পৌঁছে গিয়েছিল। আধুনিক ধন্বন্তরি রূপে দেখত সাধারণ মানুষ তাকে। তবে তিনি কি শুধু সাধারণ মানুষের দেবতা ছিলেন? তা তো নন। তার রোগীদের তালিকায় যে সমস্ত অসুস্থ ব্যক্তিরা তার কাছে চিকিৎসার জন্য আসতেন সে ব্যক্তিদের তালিকায় কে ছিলেন না? মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো আগেই বলেছি, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি, আমেরিকার রাষ্ট্রপতি জন এফ কেনেডি, সকলেই তাঁর চিকিৎসা গ্রহণ করেছেন। এহেন মানুষটির জন্মদিনে তাকে আবারও আন্তরিক শ্রদ্ধা জানাই। স্টুডিওর ঘড়ির কাঁটা খুব দ্রুত গতিতে এগোচ্ছে, তাই একটু একটু করে চলে যেতে হবে আমাদের শেষের দিকে। রইল একটি গান, ফিরছি আবারও তার গল্পে।

0: মানুষ মানুষের জন্য।
1: প্রকৃতপক্ষে মানুষের জন্য একজন প্রকৃত শ্রেষ্ঠ মানুষ, একজন সেরা চিকিৎসক, অত্যন্ত দক্ষভাবে যিনি চিকিৎসার কাজ করে গিয়েছেন, সেই মানুষটি ডক্টর বিধানচন্দ্র রায়। আজ প্রভাত বীণা অনুষ্ঠানে তাকে নিয়েই ছিলাম প্রায় এই সময়টা জুড়ে। তবে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে আর সময় নেই, এবার সময় শেষ, তাই তাকে আরও একবার শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে আজকের মতো প্রভাত বীণা অনুষ্ঠান শেষ করছি আপনাদের বন্ধু দেবারতী। তার মতন ডাক্তার লাখে তো লাখে, কোটিতে একটা পাওয়া যায়। যদি তার মতন মানুষ প্রত্যেকেই হওয়ার একটু চেষ্টা করেন আন্তরিকভাবে, তাহলে সেটা বোধ হয় অনেকটা ভালো মানুষ তৈরি হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায়। যাওয়ার বেলায় রেখে গেলাম এই গান, সত্যি তাকে দেখে এ কথাটাই মনে আসে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি বাহির হলেন পথে। তিনি বাহির হয়েছিলেন বলেই, তিনি বেরিয়ে এসে সাধারণ মানুষের সেবা করেছিলেন বলেই আজ চিকিৎসা শাস্ত্রের এক অন্যতম সেরা মানুষ, অন্যতম সেরা চিকিৎসক, দক্ষ ব্যক্তি ডক্টর বিধানচন্দ্র রায়কে আমরা স্মরণ করতে পাচ্ছি। তবে এখানেই কিন্তু অনুষ্ঠান শেষ নয়, কারণ ঠিক 8:30 দেবারতী আবারও ফিরছে মনের মেলোডি নিয়ে, আর সেখানেও অনেক গান, গল্প, আড্ডা হবে। তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: স্টুডিওর ঘড়ির কাঁটা যখন 8:30 ঘর ছাড়িয়ে যায়, তখন আমরা আবারও চলে আসি 100.1 এফএম গোল্ডে নিয়ে মনের মেলোডি। মনের মেলোডিতে আপনারা বলবেন আপনাদের মনের কথা, এবং তার জন্য একটা বিশেষ মজাদার বিষয় কিন্তু আমি ভেবে রেখেছি। কী সেই বিষয় আসবো সে প্রসঙ্গে, তবে তার আগে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি ভেজা বাদল দিনের এক গান হবে না, তা কি করে হয়। এই মুহূর্তে গানে গানে শ্রীকান্ত আচার্য রয়েছেন আপনাদের সঙ্গে, আর তারপর ফিরছি আজ কি নিয়ে।

শ্রীকান্ত আচার্যর গানে গানে তো প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার আগমন হয়েই গেল, আর সেই সাথে বৃষ্টি এলো আমার আপনার হৃদয়ে জুড়ে। না, শুধুমাত্র যে বাইরে বৃষ্টি হচ্ছে এমনটা কিন্তু নয়, কারণ স্টুডিওতেও বৃষ্টি হচ্ছে। কী করে স্টুডিওতে বৃষ্টি হচ্ছে? কারণ গানে গানে স্টুডিওতে বৃষ্টি আনতেই পারি আমরা, কি তাই তো? পারি তো বন্ধুরা। দেবরাতে রয়েছি আজ আপনাদের সঙ্গে, আপনি শুনছেন 100.1 FM গোল্ডের স্টুডিও থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের মেলোডি। অনেকগুলো দিন পরে আজ আপনাদের সঙ্গে, আর সেই সাথে যখন ভোরবেলা আপনাদের কাছে আসছিলাম তখন দেখলাম আকাশটা একদম থমথমে হয়ে রয়েছে, এই বুঝে বৃষ্টি নামলো। তাছাড়া কালকে সারাটা দিন মোটামুটি বিকেলের পর থেকে তো বেশ টুকটাপ টুকটাপ বৃষ্টি পড়ছিলই আমার শহর কলকাতায়, হয়তো বা আপনাদের ওখানেও বৃষ্টি হয়েছে, কোথাও কম কোথাও বেশি। তবে বৃষ্টি যে শুধুমাত্র বাইরে বিভিন্ন চারপাশের পরিবেশ যা রয়েছে সেখানে ঝরে তা তো না, আমাদের মনের মধ্যে আমাদের অন্তরে সেখানেও তো বৃষ্টি ঝরে। বৃষ্টি নিয়ে আজ এত কথা বলতে বলতে যে কথাটা বলতে বারবারও ভুলে যাচ্ছি সেটা হচ্ছে, আজকে আপনার কাছে বৃষ্টি নিয়েই দু কথা জানতে চাইব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সবারই জানা 9903055992, এখানে আপনারা খুব ছোট্ট করে, খুব ছোট্ট মানে খুবই ছোট্ট করে লিখবেন বৃষ্টি মানে আপনার কাছে কি। অনেকগুলো বিষয় কিন্তু লিখে দেবেন না, তাহলে খেলবো না, না মানে বৃষ্টিতে ভিজবো না, এরকমটা বলতেই পারি। বৃষ্টি মানে আপনার কাছে কি, যে কোনো দুটি বা ম্যাক্সিমাম তিনটি বিষয় আপনি লিখতে পারেন।

পারেন, তার থেকে বেশি হলে কিন্তু বড় মুশকিল হয়ে যাবে। আমার কাছে বৃষ্টি মানে কি কি কি কি না সেগুলো এক্ষুনি বলে দেবো না, সেগুলো নিশ্চয়ই শেষে বলবো। তবে আপনার কাছে বৃষ্টি মানে কি সেটার অপেক্ষায় রইলাম। 9903 05 999 2 আমাদের SMS এবং হোয়াটসঅ্যাপে চ্যাট বক্স কিন্তু ওপেন রয়েছে। আর সেই সাথে জানিয়ে দিই আমাদের বিভিন্ন বন্ধুরা যারা প্রভাত বীণা অনুষ্ঠানটি শুনেছিলেন এবং সেখানে অনেকে মেসেজ করেছেন, সত্যি আমার খুব ভালো লেগেছে। তো সেই ভালো লাগাটা ছোট্ট করে একটুখানি শেয়ার করে নিই আপনাদের সঙ্গে, যে কোন কোন বন্ধুরা তাদের ভালো লাগা জানিয়েছেন, প্রোগ্রামটি শুনেছেন সকালে আজকের বিশেষ পর্ব অর্থাৎ বিধানচন্দ্র রায়কে নিয়ে তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানে ছিলাম। তপন চক্রবর্তী শুনেছেন, লিখেছেন অমিতাভ হোর, লিখেছেন সেই সাথে লিখেছেন পূর্ণা ঘোষ, সীমা দাস, বিজয়কৃষ্ণ দালাল, যাদবেন্দ্র পণ্ডা, দীপক কুমার দাস, তারা প্রত্যেকেই কমেন্ট করেছেন এবং আশা করছি সকলের অনুষ্ঠান ভালো লেগেছে। কয়েকজন উল্লেখও করেছেন যে তাঁদের সে অনুষ্ঠান ভালো লেগেছে। এরকমই ভালো লাগার অনুষ্ঠান, ভালো লাগার গান নিয়ে ঠিক 10টা পর্যন্ত আজ রয়েছে আপনাদের সঙ্গে। তবে আর কথা নয়, চলে যাবো একটা গানে, সেই সাথে ফিরছি আপনাদের মেসেজ নিয়ে। দেখি তো ছেলেবেলায় বৃষ্টি মানে কি, লোপামুদ্রা মিত্র কি বলছেন গানে গানে।

ছেলেবেলার বৃষ্টির কথাই কিন্তু বলেছেন আমাদের বন্ধু সৌভিক সরকার কসবা হালদু থেকে। লিখছে, সুপ্রভাত দিদি, অনেকদিন পর এলে, আশা করছি ভালো আছো তুমি। টপিকে বলি, বৃষ্টি মানে আমার কাছে ছোট্টবেলায় ছিল ফুটবল খেলা, আর এখন জানালায় বসে কফি হাতে স্মৃতিতে ভাসা। আহা, খুব সুন্দর লিখেছে সৌভিক, ঢাকুর কসবা হালদু থেকে লিখেছে সৌভিক সরকার। পরের বন্ধুর মেসেজ পড়ব, দেখি সে কি লিখেছে। লিখছে দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। তিনি লিখছেন, বৃষ্টি মানে আলুর চপার মুড়ি, বৃষ্টি মানে চুটিয়ে প্রেম। আহা, কি সুন্দর লিখেছেন। এই যে এই সকাল সকাল আলুর চপ মুড়ির গল্পটা বলে দিলেন, ব্যাপারটা এখনও আর কীরকম ঠিক হজম হচ্ছে না, মানে সন্ধ্যাবেলা পর্যন্ত তো আমাকে অপেক্ষা করতে হবে চপ মুড়ি খাওয়ার জন্য। সকালবেলা তো খেতে পারি, কিন্তু এখন তো ছুটি হতে আছে, কী করে সেটা সম্ভব। আপনাদেরকে বৃষ্টির গান শোনাচ্ছি, আর সেই সাথে বৃষ্টি মানে আপনার কাছে কি সেই মেসেজ আপনাদের কাছে জানতে চেয়েছি। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 8:43 হয়ে 18 সেকেন্ড, আর আপনারা শুনছেন 100.1 FM গোল্ডের স্টুডিওতে দেবারতির সঙ্গে মনের মেলোডি। মনের মেলোডিতে আজ আপনারা মনের কথা বলছেন, মনের কথায় কি রেখেছি বিষয়টা আরও একবার জানিয়ে দিই। বৃষ্টি মানে আপনার কাছে কি, তবে অনেকগুলো বিষয় প্লিজ মেনশন করবেন না, দুটো বা তিনটে বিষয় আপনি বলতে পারেন, দুটো বা তিনটে জিনিসের নাম আপনি বলতে পারেন। আর সেই সাথে বৃষ্টি ভেজা বেশ কিছু বাদল দিনের গান রেখেছি আপনাদের জন্য সাজিয়ে, পড়ব সব কিছুই, মেসেজ পড়ব, গান শুনব, দেখি কোন বন্ধু মেসেজ করলেন। আশিস দত্ত সল্টলেক থেকে মেসেজ করছেন, দেবারতি অনেকদিন পর, বৃষ্টি মানে পরিবেশ ঠান্ডা হবে, আর বৃষ্টি না হলে ফসল, বৃষ্টি হলে ফসল ভালো ফলবে। আচ্ছা, অতিবৃষ্টিতে বন্যা না হোক এটাই কামনা। আশিস দত্ত লিখছেন সল্ট লেক থেকে। লক্ষ্মী দে লিখছেন সুভাষগ্রাম থেকে, বৃষ্টি পড়ুক পরিমাণ মতো কিন্তু বাজ যেন না পড়ে। বেশ, বৃষ্টি মানে এক একজন বন্ধুর এক এক রকম অনুভূতি আমরা কিন্তু দেখছি, শুনছি, পড়ছি। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখছে, বৃষ্টির এই অঝোর ধারা হৃদয় সাগর কূলে, দক্ষিণ বাতাস হৃদয় মাঝে মন উঠল দুলে, পদ্মপাতায় বৃষ্টি যেন মুক্ত হয়ে ঝরে, এই বৃষ্টির আবেশ আসে ঘাসের বুকের পরে। বাহ, খুব সুন্দর লিখেছো পায়েল, বেলঘরিয়া থেকে লিখেছে এই মেসেজ। 9903055992 SMS হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারেন, নাম এবং লোকেশন সহ ছোট্ট করে জানান বৃষ্টি মানে আপনার কাছে কি। এই মুহূর্তে গানে গানে মনোময় ভট্টাচার্য।

সারাদিন বৃষ্টি হলে আমাদের কিছু জনের খুব ভালো লাগে, কিছু জনের হয়তো একেবারেই ভালো লাগে না, কারণ বৃষ্টি তো শুধু একা আসে না, নানান কিছু নিয়ে আসে। এবং সেই নানান কিছুরই একটি ঘোষণা এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে, অর্থাৎ আমি আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী আগামী কিছুটা সময়ের যে আবহাওয়ার পূর্বাভাস সেটা জানাতে চলেছি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সাথে বজ্রবিদ্যুৎ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অংশগুলিতে। ঘোষণাটি শেষ হল। এই মুহূর্তে বৃষ্টির গান শুনতে শুনতে আপনাদেরকে যে কথাটা বলেছিলাম, অর্থাৎ যে বিষয়ে মেসেজটা করতে বলেছিলাম, সেই বিষয়ে তো আপনারা সকলেই মেসেজ করছেন, আর কি মেসেজ করছেন সেই সমস্ত কিছু কিন্তু আপনারা এই অনুষ্ঠানেই শুনতে পারবেন। তার সাথে বেশ কিছু বৃষ্টির গান রেখেছি, তবে যারা আমার অনুষ্ঠান অন্য সময় শুনেন তারা জানেন যে আমি একটু পুরনো দিনের গান পছন্দ করি, পুরনো দিনের গানই শোনাতে চাই, কিন্তু আজকে এই মুহূর্তে মনে হচ্ছে যে পুরনো গান তো শুনি, একটু নতুন বৃষ্টির গান, মোটামুটি সমসাময়িক বৃষ্টির কী কী গান রয়েছে বা অল্প কিছু বছরের পুরনো কী কী গান রয়েছে সেগুলো বরং একটুখানি দেখা যাক। তো সেই ভাবনা নিয়েই আজ এই বিভিন্ন ধরনের গানগুলো সাজিয়ে রেখেছি, যেখানে হয়তো খুব পুরনো গান আজ রাখতে পারিনি, তবে অন্য কোনো দিন নিশ্চয়ই রাখবো, এরকমটাই কিন্তু জানাচ্ছে আমাদের আজকের বন্ধু দেবারতী। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 8:50 হয়ে গেল, আমরা আবারও আপনাদের মেসেজে আসবো, তবে তার আগে রইল এই গান, সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে খুব খুব খুব পছন্দের গান।

থেকে গান শুনতে শুনতে চলে এসেছে আবারও আপনাদের মেসেজ। মিনা কর্মকার দমদম থেকে লিখছেন, গুড মর্নিং দেবারতী, গুড মর্নিং মিনাদি, আমার কাছে বৃষ্টি মানে পবিত্র সুন্দর এক ভালো লাগার পরশ, মনোরম আবেশময় এক অনুভূতি, লিখছেন মিনা কর্মকার দমদম থেকে। পরের বন্ধুর মেসেজ চলে এসেছে, বেশ অনেকগুলো মেসেজ, চটপট বরং পড়ি, কে লিখছেন এই মুহূর্তে দেখি। আরে বাবা, এত সুন্দর একটা ছবি পাঠিয়েছেন দাদা, কি করেছেন! এই ছবিটা আমি আমাদের বাকি বন্ধুদেরকে দেখাতে পারছি না, যে কারণে তারা বুঝতে পারছে না যে কি ছবির কথা দেবারতী হঠাৎ করে বলছে। সেটা হচ্ছে খুব সুন্দর একটা এক থালা ভর্তি খিচুড়ি, তার সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা, ওদিকে আলুর দম উঁকি মারছে, আর তেজপাতা দেখতে পাওয়া যাচ্ছে। লিখছেন সুপ্রভাত দিদিভাই, আমার বৃষ্টিতে খিচুড়ি খেতে মন চায়। পবিত্র সাহা লিখছেন 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। আহা হা, কি সুন্দর! আর খিচুড়ি টিচুড়ি বরং সঙ্গে থাকুক, সেই সাথে আমরা একটা গানও শুনি, কারণ শুনতে শুনতে আমাদের ছোট্ট করে সংবাদ বিরতিতে চলে যেতে হবে। রাঘব চট্টোপাধ্যায়ের এই গান শুনতে শুনতে আমরা চলে যাব সংবাদ বিরতিতে। ঠিক 9:10 আবারও ফিরছি 100.1 FM গোল্ড স্টুডিওতে, দেবারতী নিয়ে মনের মেলোডি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: কথা দিয়েছিলাম ঠিক 9:10 আপনাদের মধ্যে আবারও ফিরে আসবো, আর তেমনটাই কিন্তু ফিরে এসেছি। দেবারতি রয়েছে আপনাদের সঙ্গে আজ 100.1 এফএম গোল্ডের মনের মেলোডি অনুষ্ঠানে। বৃষ্টি মানে আপনার কাছে কি? দুটো বা তিনটে কথাই লিখতে পারেন আপনার মনের কথা, দুটো বা তিনটে বিষয় উল্লেখ করতে পারেন আপনারা, এমনটাই আবদার জানিয়েছিলাম আপনাদের কাছে। দেখি কোন বন্ধুর মেসেজ চলে এসেছে। অনেকগুলো মেসেজ চলে এসেছে, তবে এই মুহূর্তে যার মেসেজ দেখতে পাচ্ছি, লিখছেন জুখিয়াবাজার কান্তিপুর ও মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পণ্ডা লিখছেন, নমস্কার আর্য দেবারতি দিদি, নমস্কার সহপ্রভাতী, শুভেচ্ছা জানাই। বৃষ্টি মানে আমার কাছে মেঘের নীলের গান, তপ্ত বুকের ওপর যেন এক পশলা প্রাণ, জানলা ঘেঁষে হঠাৎ আসা স্নিগ্ধ শীতল হাওয়া, হারিয়ে গিয়েও নিজের মাঝে নিজেকে খুঁজে পাওয়া, অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। সেই সাথে তিনি প্রভাত বিনা অনুষ্ঠান নিয়ে লিখেছেন, আজ অনেকদিন পর আপনার মিষ্টি গলাতে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জীবন কাহিনী ও কবিগুরুর কথা, অনেক না জানা গল্প, মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভীষণ ভালো লেগেছে, অসাধারণ উপস্থাপনা, ওনাকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। খুবই ভালো, সুস্থ থাকবেন আমার প্রিয় আর্য দিদি ভাই। যাদবেন্দ্রবাবু আপনিও

ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখছেন, শুভ বৃষ্টি ভেজা সকাল। আমার কাছে ঘরে বসে জানলার বাইরে দিয়ে বৃষ্টি দেখাটা খুব মিষ্টি, আবার পথে ঘাটে নানাবিধ ঝামেলায় পড়া বিড়ম্বনা। ঠিক তাই, কালকে একটু বেরিয়েছিলাম বিকেলবেলা, তো যেটা হয় বৃষ্টির মধ্যে কাজটাজ মিটিয়ে বাড়ি ফেরার সময় পায়ে মোটামুটি বেশ জলখাতে লাগলো, ছাতা মাথায় থাকা সত্ত্বেও একটু একটু ভিজে গেলাম। খুব একটা মন্দ লাগছিল না, কারণ তার জন্য আমার হাতে একটা গরম গরম ঠোঙায় বেশ কয়েকটি আলুর চপ বেগুনি এরকম ছিল, যেগুলো বাড়ি এসে মুড়ি দিয়ে খেয়ে সদ্ব্যবহার করেছি। আর যখন ওই হাতে চপের প্যাকেটটা থাকে বৃষ্টির মধ্যে, তখন কিন্তু খুব একটা খারাপ লাগে না, পায়ে কাদা টাদা লাগলেও খুব একটা কিছু মনে হয় না। পরের বন্ধুর মেসেজ পড়ি, শুভ বৃষ্টি ভেজা সকাল। দেবারদে দিদিভাই উৎপল মুখার্জি পুনে থেকে লিখছেন, এখানে এখন বৃষ্টি হচ্ছে, যোগাসন সেশন সেরে মনের মেলোডি অনুষ্ঠানে কান পেতে সুন্দর সুন্দর গান শুনে মন ভালো করছি। বিষয়ে বলি, বৃষ্টি মানে খিচুড়ি ও মাছ ভাজা, ছোটবেলায় প্রথমবার কাউকে ভালো লাগার কথা মনে করা, আর ঘন্টার পর ঘন্টা মাঠে হকি খেলা, আর বাড়ি ফিরে অনেক বকা খাওয়া ইত্যাদি মনে করি। ভালো থেকো দিদিভাই। উৎপলবাবু আপনিও খুব ভালো থাকুন। পুনের কথা বললেন, আমি গত বছর বৃষ্টিতে মানে এরকমই বর্ষার মরশুমে আমার নাসিক যাওয়ার একটি সৌভাগ্য হয়েছিল, এবং সেখানে বর্ষার যে অপরূপ রূপ দেখেছি, সব সময় সেখানে বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে সেরকমই হয় শুনতাম শুধুমাত্র, কিন্তু গত বছর দেখে ভাবলাম যে না, এই বৃষ্টি এক অন্যরকম সুন্দর। কাজেই আপনি সেই বৃষ্টির মধ্যে রয়েছেন জেনে সত্যি খুব ভালো লাগলো, ভালো থাকবেন। সীমা দাস লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সকাল দেবারতি দি। সীমাদি আপনাকেও জানাই শুভ সকাল। বৃষ্টি মানে সতেজতা, নতুন জীবন এবং পবিত্রতা। বৃষ্টির সুপেয় জল প্রকৃতিকে সজীব রাখে এবং সুষম বাস্তুতন্ত্র বজায় রাখতে অপরিহার্য ভূমিকা পালন করে। খুব সুন্দর হচ্ছে আজকের মনের মেলোডি অনুষ্ঠান, খুব ভালো থাকবেন আপনি সব সময়। আপনিও খুব খুব খুব ভালো থাকুন। মানসী বৈদ্য লিখছেন কোন্নগর থেকে, সুপ্রভাত মনের মেলোডি, দেবরতী দিকে জানে বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা সকালের শুভেচ্ছা, এই প্রথম আপনার সাথে কথা হচ্ছে। হ্যাঁ ঠিক তাই, এটা আমিও বলতে যাচ্ছিলাম, মানসী দি আপনার মেসেজ প্রথমবার পড়ছি। তিনি লিখছেন, বৃষ্টি আমার কাছে ভীষণ নস্টালজিক, অনেক কথা মনে পড়ছে। একটা বলি, স্বামী সন্তান অফিস ও স্কুলে বেরিয়ে গেলে সব কাজ শেষ করে জানালা দিয়ে অঝোর ধারায় বৃষ্টি দেখতে দারুণ লাগে, তারপর জমা জলে হাঁটু ডুবিয়ে হাঁটা, সে যে কি মজা তা বলার নয়। খুব সুন্দর লিখেছেন মানসী দি, কোন্নগর থেকে মানসী বৈদ্য। আপনাদের মেসেজ পড়ছি, আপনারা মেসেজ করছেন 9903055992 নাম্বারে। দেবারতি রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের মেসেজ পড়ার জন্য। আরও একটা মেসেজ পড়ি, তারপর বরং গানে যাই। উত্তম কুমার দাস দারহাটা হরিপাল হুগলি থেকে লিখেছেন, বৃষ্টি মানে আমার কাছে প্রচণ্ড গরম থেকে স্বস্তি পাওয়া, আর খাবার পাতে খিচুড়ি আর ডিম ভাজা। হা হা, খুব সুন্দর লাগলো জেনে। মানে বৃষ্টি হবে, খাওয়া দাওয়ার গল্প হবে না তা কি হয়, সে গল্প কিন্তু আমাদের অনেক বন্ধুরাই করছেন। তবে তার আগে আরও একটা গান বরং শুনি, আর তারপর ফিরছি আবারও আপনাদের পছন্দ নিয়ে, আপনাদের ভালো লাগা নিয়ে, বৃষ্টি মানে আপনার কাছে কি সেই সমস্ত কিছু নিয়ে। এই মুহূর্তে গানে গানে শুভমিতা ব্যানার্জী।

9903052 নাম্বারে আপনারা তো চলেই আসছেন আপনাদের মেসেজ এবং হোয়াটসঅ্যাপ নিয়ে, চটপট বরং পড়ি সেসব, আর সেই সাথে কান পেতে শুনছি আমরা বৃষ্টির গান, আরও কিছু মন ভালো করা গান আপনাদের জন্য কিন্তু আজ সাজিয়ে রেখেছি। তবে একটা বিষয় জানিয়ে দিই, আজকে একটু কম পুরনো যে গানগুলো সেগুলো শোনার চেষ্টা করছি বা শোনানোর চেষ্টা করছি, তার কারণ বলা যেতে পারে আজকে নতুন মাস, নতুন দিন, এবং নতুন মাসের এই প্রথম দিনে অনেকগুলো দিন পর আমি আপনাদের কাছে এসেছি, কাজেই সব কিছু মিলিয়ে নতুন নতুন ব্যাপারটা যেন একটু বেশি হয়ে যাচ্ছে, তাই নতুন গান রেখেছি এই মুহূর্তে আপনাদের জন্য। লিখছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশদ্রোণী, কলকাতা 70 থেকে লিখছেন, আমার কাছে বৃষ্টি মানে জীবনের দুটো আলাদা অধ্যায়ের এক অপূর্ব মেলবন্ধন। প্রথমত ছেলেবেলার সেই স্কুল ছুটির আনন্দ আর কাগজের নৌকো ভাসানোর এক অনাবিল নস্টালজিয়া। দ্বিতীয়ত বর্তমানের এই বড়বেলার ব্যস্ত জীবনের এক টুকরো থমকে যাওয়া অবসর, যেখানে ধোঁয়া ওঠা চায়ের কাপে জমে মেঘলা দিনের একলা গল্প, আর এই মেঘলা দিনের মনের গভীরে গুনগুন করে ওঠে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই চিরসবুজ সুর, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। বৃষ্টি মানেই তো প্রকৃতির এমন এক সুর যা সব বিষণ্নতা ধুয়ে ফেলে মনকে আবার নতুন করে বাঁচতে শেখায়। খুব সুন্দর লিখেছেন দিদি, আপনার মেসেজ পড়ে সত্যিই মনটা খুব ভালো লাগলো। আপনার এই যে গানের কথা আপনি লিখেছেন, নিশ্চয়ই আবারও কোনো দিন অন্য কোনো সময় আপনাকে গান শোনাবো, তবে এই মুহূর্তে শোনানো সম্ভব হচ্ছে না বা বলা ভালো শোনাচ্ছি না, কারণ অন্য দিনের জন্য একটু পুরনো যে গানগুলো সেগুলোকে আমি তুলে রাখছি আজ। পরের বন্ধুর মেসেজ লিখছেন বিজয়, বন্দিপুর হুগলি থেকে লিখেছেন, শুভ সকাল দেবারতী, তোমায় মনের মেলোডিতে অনেকদিন বাদে পেলাম, যাই হোক দেখো এই বর্ষা ঋতু আমার অত্যন্ত ফেভারিট ঋতু, আর যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই, তাড়াতাড়ি উঠে সেই তিনতলার ছাদে বসে বৃষ্টি উপভোগ করি। তবে এক কথায় বলতে পারি, বৃষ্টির দিনগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু দুঃখের সঙ্গে আরও একটি কথা বলি, বেশ কয়েক বছর যাবৎ এত বজ্রপাত হচ্ছে যেটা খুব খারাপ লাগছে, অনেক মানুষের ক্ষতি হচ্ছে। যাই হোক তোমরা খুব ভালো থেকো, লিখছেন বিজয়বাবু বন্দিপুর হুগলি থেকে, আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। পরের বন্ধু, এই তো পরের বন্ধু যে গানটা শোনার জন্য একটা ছোট্ট করে আবদার জানিয়েছেন, সেই গানটা আমি সত্যিই কিউ করে রেখেছি এখন শোনাবো বলে, না বাকি বন্ধুরা মন খারাপ করবেন না, রাগ করবেনও না, কারণ আপনাদের পছন্দের গানও নিশ্চয়ই অন্য কোনো দিন শোনাবো। লিখছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সুন্দর মিষ্টি সকাল, ভেরি নাইস টপিক, আমার কাছে বৃষ্টি মানে জল কাদা মেখে ফুটবল খেলা আর বাড়িতে খিচুড়ি ইলিশ মাছ ভাজা খাওয়া, লিখছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। তার পছন্দের গান আজকের জন্য ছিল, একটা ছোট্ট অনুরোধ, যদি সম্ভব হয়

শোনাবেন এরকমটা তো সত্যি সম্ভব হচ্ছে, কারণ অলরেডি আমি এই গানটাই শোনাবো বলে ঠিক করে রেখেছি, আর সেই সাথে আমারও ভালো লাগার গান এটি, তাই ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে।

অর্ণব দত্তর কণ্ঠে রসগোল্লা ছায়াছবি থেকে সেই গানে শুনতে শুনতে চলে এসেছি আবারও আপনাদের মেসেজ নিয়ে। অমিতাভ ভোর গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে লিখছেন, সুপ্রভাত দেবারতী, আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে ওনাকে জানাই আন্তরিক প্রণাম। ছেলেবেলার বৃষ্টি মানে বৃষ্টি ভিজে স্কুল যাওয়া আসা, বৃষ্টি ভিজে মাঠে ফুটবল খেলা, কাগজের নৌকো জলে ভাসানো, আর মায়ের কাছে আদরের বকুনি খাওয়া। একটু বড় লেখা হয়ে গেল, ভালো থেকো। না না, একদমই বড় লেখা কিন্তু হয়নি, এমনই লেখা, এমনই মেসেজ, এমনই মন ভালো করা কিছু কথা, এগুলোই তো আমরাও চাই। কারণ প্রতিদিন সকালটা যদি আপনাদের সঙ্গে শুরু হয় তাহলে বিশ্বাস করুন দিনটা এক অন্যরকম ভালো লাগায় ভরে ওঠে। পরের বন্ধুর মেসেজ গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখছেন সুব্রত মাল। লিখছেন, বৃষ্টি মানে মেঘলা আকাশ কালো, দেখতে লাগে ভালো। বৃষ্টি মানে একলা ঘরে বসে প্রিয় মানুষের কথা মনে পড়ে। বৃষ্টি মানে ভেজা সবুজ পাতা, হাতে কবিতার খাতা। বৃষ্টি মানে প্রিয় শিল্পী কুমার শানুর হৃদয়ে ছোঁয়া গান, শুনলে ভালো হয়ে যায় মন প্রাণ। লিখছেন সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। পরের বন্ধু লিখছেন কিশোর বালি হাওড়া থেকে, লিখেছেন, বৃষ্টি পড়লে বন্ধুদের নিয়ে কোনো একটা বারান্দায় আড্ডা মারতে মারতে চপ মুড়ি ফুলুরি আর এক কাপ চা থেকে থেকে আড্ডা দিতে খুব ভালো লাগে। এই বৃষ্টিতে দু একবার এভাবে আড্ডা মারা হয়েও গেছে। আহা, কি সুন্দর লিখলেন আপনি, মানে সত্যি এমন লিখলে তো মনে হয় এক ছুটে সমস্ত কিছু ফেলে টেলে দিয়ে এরকম একটা জমাটি আড্ডার আসরে পৌঁছে যাই, কিন্তু সেটা করলে হবে না, তার কারণ আপনাদের মেসেজগুলো তো পড়তে হবে। পরের বন্ধু লিখছেন হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, লিখছেন, তোমার প্রভাত বিনা অনুষ্ঠান খুব ভালো হলো, বৃষ্টির দিনে ঘরে বসে ভাবতে ভালো লাগে আর ভালো লাগে বৃষ্টির গান। বেশ, তাহলে আপনি বেশ কিছু মন ভালো করা কথা, পুরনো দিনের কথা বা আপনার জীবনের নানান আনন্দজনক ঘটনার কথা ভাবতে থাকুন, বৃষ্টির গান শোনানোর জন্য তো আজ আমি রয়েইছি। পরের বন্ধু দেখি কি মেসেজ করছেন। পরের বন্ধু মেসেজ করছেন শিপ্রাকাড়ার মল্লিকপাড়া লেন

বেটোর হাওড়া থেকে লিখছেন, বৃষ্টির কথা বললে এক কথায় কি হয়, তবু বলার চেষ্টা করি। অবুঝ অথচ অবুঝ ছোট্টবেলার বৃষ্টি, মা বাবার বকুনি, বাজের শব্দে ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরা, স্কুল লাইফের বৃষ্টি, এক হাঁটু জল ভেঙে একটা ছাতায় বা ছাতা ছাড়া ভিজতে ভিজতে স্কুলে যাওয়া বন্ধুর সাথে, যৌবনের বৃষ্টির অপেক্ষায় থাকা, ময়ূরের মতো ডানা মেলে উদ্দাম মনে জলে ভেজা, আর আজ অ্যালোন লাইফে সব মেমোরি মনে করে চোখের জলে ভাসা। অ্যাটলাস্ট বলি, আজ বৃষ্টির কোনো আর আনন্দ দেয় না, মনে হয় যারা রাস্তায় থাকে, যাদের বাড়িতে জল ঢুকে যায়, তাদের কত কষ্ট। প্লিজ, একটু বড় হয়ে গেল মেসেজ রিকোয়েস্ট, সবটা পড়বেন এটাই রিকোয়েস্ট, গান ভালো লাগছে। আর সেই সাথে একটু গানের অনুরোধও জানিয়েছেন, নিশ্চয়ই আপনার গান অন্য একদিন শোনাবো, আজকে সম্ভব হচ্ছে না। হ্যাঁ ঠিকই, আমি রাত্রেবেলার প্রোগ্রামে বেশিরভাগ সময় থাকি বটে, তবে কিছুদিন সকালের প্রোগ্রামেও আমাকে পাবেন, অন্তত এই মাসটাতে তো পাবেনই, তারপর পরের মাসে কী হবে সেটা বরং দেখা যাবে পরে। আবারও একটা বৃষ্টির গান, বৃষ্টি আসার গান, বৃষ্টি প্রার্থনার গান শুনবো, শুনতে শুনতে চলে আসবো আপনাদের মেসেজ নিয়ে। 9903050922 নম্বরে আপনারা মেসেজ করছেন, বৃষ্টি মানে আপনার কাছে কী।

দাসের কণ্ঠে গান শুনতে শুনতে চলে এলাম আপনাদের মেসেজ নিয়ে। নন্দা রায় পড়েল হাওড়া বেলগাছা এল রোড থেকে খুব সুন্দর ছন্দবদ্ধ এক কবিতায় কবিতায় লিখেছেন তাঁর মনের কথা, সেই সাথে লিখেছেন সুপ্রভাত দেবারতী, অনেকদিন বাদে তোবায় পেলাম তাই খুব ভালো লাগছে। আমার কাছে বৃষ্টি মানে দুহাত ছড়িয়ে সব সপিয়ে ভেজা, বৃষ্টি মানে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, বৃষ্টি মানে কাব্যিক করে প্রেমের কবিতা লেখা, বৃষ্টি মানে স্নিগ্ধ মনে সিক্ত পরশ মাখা, বৃষ্টি মানে কাগজ দিয়ে নৌকা ভাসানো, বৃষ্টি মানে কচু পাতায় মাথা বাজানো, বৃষ্টি মানে কাজলা মেঘে বৃষ্টি পাগল পারা, বৃষ্টি মানে কলকলিয়ে নাম।

ঝর্ণা ধারা। মেঘলা দিনের শুভেচ্ছান্তে নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখেছেন এই ছন্দে ছন্দে কবিতাটি। খুব ভালো লাগলো। সেই সাথে আমার একটা ছোটোবেলার ঘটনা মনে পড়ে গেল। তখন প্রাইমারি স্কুলে পড়ি, ক্লাস 3 বা 4 হবে। তো আমি যে সময় প্রাইমারি স্কুলে পড়েছি সেই সময় প্রাইমারি স্কুলে মানে বেঞ্চ তো ছিলই না, কাঠের বেঞ্চ ছিলই না। ক্লাস 4 নাগাদ তখন সম্ভবত ওই কিছুদিন আমরা মাদুর পেতে বসতাম এবং তারপর বেঞ্চের ব্যবস্থা হয়েছিল স্কুলে। মাদুরটা অবশ্য সরকারি তরফে স্কুলে স্কুলে দেওয়া হতো। ক্লাস 3-র কথা যতদূর হবে মনে পড়ছে, সে সময় আমরা বস্তা নিয়ে স্কুলে যেতাম। বস্তা মানে সিমেন্টের বস্তার মতন, অতটা ছোট না, সম্ভবত সারের বস্তা টস্তা কিছু একটা হবে, এখন আমার মনেও নেই অত। তো ওই একটা বস্তা নিয়ে যেতাম যেটার সামনের দিকটাতে বই খাতার ব্যাগটি থাকতো এবং সেই বস্তার তলায় জুতোটাকে খুলে রেখে বস্তাটা দিয়ে ঢাকা দিয়ে বস্তার ঠিক শেষের প্রান্তটাতে আমরা যারা ছাত্রছাত্রীরা ছিলাম তারা বসতাম এবং প্রচুর আনন্দ হতো, হই হই হতো, মজা হতো। যখন বৃষ্টি হতো তখন দেখতাম, আমার একটি ছাতা ছিল বটে, সবুজ রঙের একখানা ছাতা আমার ছিল, কিন্তু বাকি বন্ধুদেরকে দেখতাম তাদের ছাতা তো ছিলই না এবং কোনো রকম কোনো প্লাস্টিক বা কিছু সেগুলোও ছিল না। তারা করতো কি, মাঝে মধ্যে দেখতাম ওই বস্তাটার মধ্যে স্কুলের ব্যাগটাকে ভরে নিত যাতে বই খাতাগুলো ভিজে না যায়, তারপরে মানে মোটামুটি জড়িয়ে মড়িয়ে নিয়ে নিজেদের বুকের কাছে চেপে ধরে মনের আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়তে দৌড়তে বাড়ি যেত। আবার অনেককে দেখতাম, সেটা বেশ মজা লাগতো, ওই বস্তাটাকেই যেভাবে ধরুন আড়াআড়ি ভাঁজ রয়েছে সেই ভাঁজটাকে একটু উল্টো করে নিত, অর্থাৎ দুটো কোণাকে, দুটো কর্নার পয়েন্টকে এক জায়গায় নিয়ে আসতো যাতে বস্তাটা দেখতে খানিকটা টোপরের মতন হয়ে যেত। আমি আশা করছি বোঝাতে পারছি, না বোঝাতে পারলে আপনারা একটু কল্পনা করে নিন। বস্তার দুটো কোণাকে এক জায়গায় করে ভাঁজ করতো এবং বস্তাটা মোটামুটি ওই একটা টোপরের মতন একটা শেপ হতো যেটার পিছন দিকটা বেশ খানিকটা লম্বা। যদি আমরা রেনকোটের পিছনটা দেখি, টুপি আছে এবং পিছনের পোর্শনটি রয়েছে কিন্তু হাতাটা নেই বা সামনের অংশটিও নেই, এরকম একটা শেপ হতো বস্তাটির। তো সেই বস্তাটি মাথায় বাঁধিয়ে মনের আনন্দে তারা কিন্তু নাচতে নাচতে বাড়ি যেত। অদ্ভুত একটা দৃশ্য দেখাতো বটে, কিন্তু ছোটোবেলার ওই স্মৃতিটা সত্যি আজকে কচু পাতা দিয়ে মাথা ঢাকার ঘটনা যখন দিদি লিখলেন আপনার এই মেসেজ পড়ে, নন্দাদির এই মেসেজ পড়ে আমার সেই কথাটাই মনে পড়ে গেল। সত্যি সে একদিন ছিল। এবং এই যে কাগজের নৌকো ভাসানো, সেটা অবধারিতভাবে খাতার পাতা থেকেই হতে হবে। মানে যতই আমাদের হাতের কাছে অন্য কাগজ থাকুক না কেন, কাগজের নৌকোটা আমরা কিন্তু বরাবর ওই পড়াশুনো করা বা লেখালেখি করা খাতার পাতা থেকেই করেছি। আর চুপি চুপি আপনাদের বলে রাখি, আমি তো অঙ্কে একেবারে লাড্ডু ছিলাম, তাই ম্যাক্সিমাম ওই খাতার পাতা দিয়ে বানানো নৌকোগুলো অঙ্ক খাতার পাতা থেকেই হতো। 9903055992 নাম্বারে আপনারা SMS করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, জানাচ্ছেন বৃষ্টি মানে আপনাদের কাছে কি। শুনবো আপনাদের কথা, পড়বো আপনাদের কথা, তবে তার আগে রইল এই গান রাজীব দাসের কণ্ঠে। রাজীব দাসের নাম পরিচয় আপনারা সকলেই প্রায় জানেন। দোহার অন্যতম জনপ্রিয় যে গানের দলটি রয়েছে লোকসঙ্গীতের, তাঁদের একজন সদস্য রাজীব দাস, তাঁর কণ্ঠে শুনবো আমার এই অত্যন্ত পছন্দের গানটি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।

দোহারের শিল্পী রাজীব দাসের কণ্ঠে শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে আমাদের মধ্যে আরো বন্ধুরা মেসেজ করছে। এই মুহূর্তে যে বন্ধুর মেসেজ পড়বো সে আমার তো খুব কাছের একজন বন্ধু, এবং তার নাম শুনলে আপনারাও চিনবেন, কারণ সে তো আপনাদেরও বন্ধু। শ্রাবস্তী মান্নাকর লিখছে যাদবপুর থেকে, লিখছে বৃষ্টি নিয়ে সবাই কি সুন্দর ভালো ভালো কথা বলছেন, কিন্তু আমার কাছে একদিন আধদিন বৃষ্টি ভালো লাগে ঠিকই, তবে টানা বৃষ্টি হলে মনে হয় জামা কাপড় শুকোচ্ছে না, রাস্তা প্যাচপেচে হয়ে রয়েছে, সর্দি জ্বর একেবারে বিচ্ছিরি অবস্থা। শ্রাবস্তীর মতন এরকম অনুভূতি কিন্তু আমারও মাঝে মধ্যে হয় যে বৃষ্টি হচ্ছে ভালো, কিন্তু যদি সেদিন বাড়িতে থাকি রাস্তায় বেরোলে সত্যিই বৃষ্টিতে মাঝে মধ্যে অসুবিধেয় পড়তে হয়। আর সেই সাথে মাঝে মধ্যেই তো আমাদের কলকাতা শহরে বৃষ্টির বন্যায় একেবারে মানে নদী টদী হয়ে যায়, আর সেই সাথে মনে পড়ে সেই সমস্ত মানুষদের কথা যারা হয়তোবা আমাদের মতন ভালো ঘর বাড়িতে থাকার সুযোগ পান না, রাস্তার ধারে কোনো মতে কোনো ছোটোখাটো আশ্রয়ে মাথা গুঁজে পড়ে থাকেন, তাদের জন্য বৃষ্টির দিনটা কষ্টকর হয় বই কি। পরের বন্ধুর মেসেজ পড়ব। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে লিখছেন পূর্ণা ঘোষ, বৃষ্টি ভেজা গানের শুভেচ্ছা সহ একরাশ ভালোবাসা জানাই তোমাকে দেবারতী, এতদিন কোথায় ছিলে? এতদিন তো আমি ছিলাম, তবে রাত্রেবেলার অনুষ্ঠানে থাকতাম, দিনের বেলার অনুষ্ঠানে বেশ কয়েক মাস পর আবারও আপনাদের সঙ্গে আমার দেখা করা বা কথা বলা বা কথা শোনার সুযোগ হলো। লিখছেন আজ বিশ্ব বরেণ্য ডাক্তার, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।

এবং প্রণাম্য ব্যক্তিত্ব বিধানচন্দ্র রায়কে সহস্র কোটি প্রণাম জানাই। বৃষ্টি যখন পড়ে তখন মনে হয় প্রকৃতি যেন এক মোহময় রূপে সেজে উঠেছে। সেই দৃশ্য বারান্দায় বসে দেখতে দেখতে মন যেন কোথায় হারিয়ে যায়। গাছের পাতার ওপর যখন বৃষ্টির জল পড়ে তখন সেই রূপ এবং পাখিদের জলকেলি দেখতে ভীষণ ভালো লাগে। আর চপ, পেঁয়াজি, বেগুনি সহ মুড়ি অসাধারণ, যেমন অসাধারণ এই গানগুলো। আবার কবে আসবে আমাদের মাঝে? বেশ, কবে আসবো আপাতত কালকে রাত্রিতেই আসছি, এবং তারপর সকালবেলা কবে আসবো সে প্রসঙ্গেও জানাবো। পরের বন্ধুর মেসেজ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে লিখছেন কাজী আবু জাফর বাংলাদেশের আত্রাই থেকে। তিনি লিখছেন, বৃষ্টি আমাকে কবিতা লেখার প্রেরণা যোগায়, শিখতে পারি না তবু কলম নিয়ে বসি, মুখে ফুটে ওঠে সুখ দুঃখের হাসি। সুপ্রকাশ চাকি গিয়েছেন একটি কবিতার গান, ২৫ বছর প্রেমের কবিতা পড়েছি, হয়নি তখন তোমার আমার পরিচয়। দিদি, এই গানটি কি তোমার শোনা আছে? হ্যাঁ, এই গানটি আমি শুনেছি। গানটি সত্যি খুব ভালো লাগার এবং একটা ভালো অনুভূতি দেওয়ার মতন গান। আপনি গানটির কথা উল্লেখ করলেন আর আমারও খুব ভালো লাগলো। পরের বন্ধু লিখছেন রাতুল মহেশতলা থেকে, লিখছেন, সুপ্রভাত, বৃষ্টির কথা বলতে মনে পড়ে গেল, আমরা ছোটবেলায় বৃষ্টি হলে বালতি বা গামলা বসিয়ে দিয়ে জল ভরতাম, তারপর সেটা দিয়ে ভাত বা খিচুড়ি রান্না হতো, কি অপূর্ব স্বাদ যে হতো কি বলবো। রাতুল লিখছেন মহেশতলা থেকে। একটু একটু করে আপনাদের মেসেজ পড়তে পড়তে স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু খুবই দ্রুত গতিতে এগিয়ে চলেছে, তাই এই মুহূর্তে আরও একটি গান রাখলাম অরিজিৎ সিং এবং অস্মিতা করের কণ্ঠে। তাঁদের গান শুনতে শুনতে আবারও ফিরবো আপনাদের মেসেজ নিয়ে। বৃষ্টি মানে আপনার কাছে কি, লিখে

আবারও একটি মন ভালো করার সুন্দর গান শুনলাম, শুনতে শুনতে ফিরে এলাম আপনাদের মেসেজ নিয়ে। আর এই মুহূর্তে মেসেজ করেছেন নিশাকর ধর, জগদ্ধাত্রী তলা আমতা হাওড়া থেকে। তিনি লিখছেন, আমার প্রিয় ঋতু বর্ষাকাল, অনেকদিন পর দেবরতদি তোমার কণ্ঠস্বর শুনতে পেয়ে খুব ভালো লাগলো। বৃষ্টি মানেই ছোটবেলাকার মাঠে ভিজতে ভিজতে কাদাতে বল খেলা, আর এখন দোকানে বসে রেডিওতে গান শোনা, ও দুপুরে খিচুড়ি ডিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা খাওয়া, কি মজাই না হবে। বর্ষাকাল এসে গেছে, অপেক্ষায় আছি খিচুড়ি খাবো বলে। গান খুব সুন্দর হচ্ছে, এরপর আবার কবে আসবেন জানালে ভালো হয়। ইতি নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে লিখছেন। আপাতত আগামীকাল রাত্রেবেলা আসছি জলসাঘর অনুষ্ঠানে, এবং সেই সাথে আবারও সকালবেলা আসবো। কবে আসবো? হ্যাঁ, আবারও সকালবেলা আসছি 10 তারিখ। 10 তারিখ সকালে আবারও আপনারা আমাকে পাবেন। তবে তার জন্য যেটা করতে হবে সেটা হলো প্রত্যেক দিন 100.1 FM গোল্ড টিউন করে রাখতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে। এবার আরও একটা গানে বরং চলে যাই, আর সেই গানের শুনতে শুনতে আবারও অপেক্ষা।

আছে আপনাদের মেসেজের। আপনারা যারা এখনো পর্যন্ত মেসেজ করে উঠতে পারেননি কিন্তু করতে চাইছেন এবং বলতে চাইছেন বৃষ্টি মানে আপনার কাছে কি, তাদের সকলকে স্বাগত। বৃষ্টি মানে আপনার কাছে কি সেই নিয়ে ফিরছি, তবে তার আগে স্বাগত লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে গান রইল আপনাদের সবার জন্য।

স্বাগত লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। এই গান শুনতে শুনতে ফিরে এলাম আবারও আপনাদের মেসেজ নিয়ে। স্টুডিওর ঘড়ির কাঁটা খুব দ্রুত গতিতে এগোচ্ছে, তাই চটপট পড়ে দিই আপনাদের যে দুটো তিনটে মেসেজ অবশিষ্ট আছে সেগুলো। আমাদের বন্ধু এই রে, আপনি কে লিখেছেন তা তো জানাননি, না পুরনো মেসেজ দেখে খুঁজে পেলাম, সম্ভবত দিলীপ বোস, মিনা বোস, লিলুয়া হাওড়া থেকে লিখেছেন এই মেসেজ। লিখছেন, আজ ডক্টরস ডের বিশেষ সন্ধিক্ষণে গুড মর্নিং দেবারতী দি। বৃষ্টি মানে আমার কাছে সব থেকে আগে হলো দুপুরে অবিরাম বৃষ্টি হচ্ছে এমন সময় আমার পাতে সেদ্ধ চাল এবং সিজনাল সবজি দেওয়া তৈরি গরম গরম খিচুড়ি, সাথে বড় বেগুন ভাজা, চুনো মৌরলা বা পুঁটি মাছ ভাজা, সঙ্গে ভালো চাটনি। বেশ, সে কেমন জমে গেল বলো।

সত্যিই তাই জমে গেল। আর যদি এরকম বৃষ্টির দিনে আপনি এরকম একটা সুন্দর লোভনীয় পদ খান, তাহলে আমার কথা তো একবার অন্তত আপনার মনে পড়বেই, কারণ আমিও যে খুব খিচুড়ি ভালোবাসি। আমার কাছে বৃষ্টি মানে খিচুড়ি, আমার কাছে বৃষ্টি মানে মাটির ভাড়ে গরম ধোয়া উঠা চা, আমার কাছে বৃষ্টি মানে অনেক ছোটবেলার পুরনো কথা মনে পড়া, আমার কাছে বৃষ্টি মানে একটু আলসেমি করে হালকা একটা কোনো চাদর বা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে গল্পের বই পড়া বা ভালো কিছু সিনেমা দেখা, এই সমস্ত কিছু। তবে হ্যাঁ, যখন ওই জামা কাপড় শুকায় না, পায়ে কাঁথা লেগে যায়, সেই সমস্ত কিছু একটা প্যাচপেচে টাইপের ওয়েদার ভোগ করতে হয়, তখন আবার একটু একটু মন খারাপ হয়ে যায় বটে। অমিত বন্ধু ঘোষ মানিকতলা থেকে লিখছেন, শুভ সকাল, নমস্কার। আমার বাড়ির কাছে পরেশনাথ মন্দির, কলকাতায় মুষলধারে বৃষ্টি হলে বাড়ির সামনে প্রচুর জল জমে যায়। পরেশনাথ মন্দিরে দুইটি পুকুর আছে, তাতে অনেক অনেক মাছ আছে, জলে তোড়ে মাছ বাড়ির কাছে চলে আসে, তখন ঝুড়ি অথবা মশারি দিয়ে মাছ ধরি। আহা, আপনার কাছে বৃষ্টি মানে তো রীতিমতন একটা আলাদা মজাদার বিষয় দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, বৃষ্টির গল্প শুনতে শুনতে, বৃষ্টির কথা বলতে বলতে, বৃষ্টির গান শোনাতে শোনাতে, আজকের মতো স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে এই যে দেবারতী, অনেকক্ষণ তো হলো বক বক বক বক করা, এবার তুমিও বাড়ি যাও, না তো কিন্তু বৃষ্টি আসবে, তুমি বাড়ি যাওয়ার পথে ভিজেও যেতে পারো, এরকম একটা চোখরাঙানি দিচ্ছে বটে। কাজেই শিলাজিতের কণ্ঠে এই গান রেখে দিলাম যাওয়ার বেলায় আপনাদের সকলের জন্য। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বৃষ্টিতে ভিজুন, মন খুলে আনন্দ করুন, আর সেই সাথে 100.1 FM গোল্ড শুনতে থাকুন। আর এই মুহূর্তে বৃষ্টির গান শুনতে শুনতে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।

ডাকছে কাকা কাকা নাকি প্রেমিকা, উপচে পড়ছে বৃষ্টি ঠিক তোর মতো, কি করবো আমি কাকের মতোই থতমত, বারবার।

বৃষ্টিকে বলি চিন্তি হতে পারতিস, মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, বৃষ্টি তুই চিন্তি হতে পারতিস।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, গতি পেয়েছে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে, এর ফলে লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন ও জীবিকা সুনিশ্চিত হবে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইজি ষোড়শ ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। অন্নপূর্ণা যোজনায় আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় পর্যায়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে আজ মেক্সিকো ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আজ আরও দুটি খেলা রয়েছে, ইংল্যান্ড ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে এবং বেলজিয়াম ও সেনেগালের মধ্যে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা দেশের মানুষের প্রতিটি বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে খুব সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত, এমনকি গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। দেশের তরুণ উদ্যোক্তা স্টার্টআপ একাধিক সমস্যা সামলে সাফল্যের সঙ্গে কাজ করছে। কৃষি, বাণিজ্য, জনসেবা সর্বত্রই ডিজিটাল ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মানবজাতির কল্যাণে এবং স্থিতিশীল উন্নয়নে ডিজিটাল ইন্ডিয়া আগামী দিনে পথ দেখাবে বলে তিনি মন্তব্য করেন। গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস লেনদেনের সংখ্যা 23% থেকে বৃদ্ধি পেয়ে বেড়ে 2,200 কোটি ছাড়িয়েছে। এছাড়াও গত মাসের লেনদেনের পরিমাণ 20% বৃদ্ধি পেয়ে 28 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI এর প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন মাসে UPI এর মাধ্যমে গড়ে প্রতিদিন প্রায় 757 মিলিয়ন লেনদেন হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, ফ্রান্স, মরিশাস ও শ্রীলঙ্কা সহ 8টিরও বেশি দেশে এখন UPI পরিষেবা কার্যকর হয়েছে। দেশজুড়ে আজ 2025 সালের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনাকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী চৌহান বলেন, এই আইন লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন জীবিকা সুনিশ্চিত করে আত্মসম্মান সুনিশ্চিত করার এক নতুন অধ্যায়ের সূচনা। আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরিভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে।
1: आज का दिन ऐतिहासिक दिन है। विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई। हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए। सभी राज्यों ने बजट में प्रावधान किया है। अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है। इसमें राज्यों का हिस्सा मिला लिया जाए तो ये 1,51,282 करोड़ रुपया होती है। इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी, बल्कि विकसित गांव को बनाने में सहायक सिद्ध होगी।
0: ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইজি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইজিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা

0: জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামে অংশ নেবেন। এটি প্রধানমন্ত্রী তাকাইচির ভারতে প্রথম আনুষ্ঠানিক সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথাবার্তা বলেছেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ান তাকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারতও মনে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী মোদী এদিন আবার স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দেন। পাঞ্জাবে আজ ভোরে ভাটিন্দার ডাবোয়ালি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি চার চাকার গাড়ি সংঘর্ষে চার তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। তারা স্বর্ণমন্দির ও অমরনাথে যাচ্ছিলেন। তারা রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আহতরা এখন বিপদমুক্ত। এই দুর্ঘটনার তদন্ত চলছে। ভেনিজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,943, আহতের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে 10,571। ভেনিজুয়েলা সরকার জানিয়েছে, ভূমিকম্পের পর দুদিনে 5,380 জনকে উদ্ধার করা হলেও তৃতীয় দিনে মাত্র 4 জনকে জীবিত উদ্ধার করা গেছে। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল ফাইবার কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের 1,600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এর খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এ উপলক্ষে সারা দেশের ডাক্তারদের অভিনন্দন জানিয়েছেন। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে তার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ডাক্তার দিবস হিসেবে বিধাননগরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। বিগত দিনে বিভিন্ন ঘটনায় ডাক্তারদের উপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তিনি তার নিন্দা করেন।
1: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে অমিত শাহজি 2023 সালে ভারতীয় ন্যায় সংহিতা এনেছেন। ডাক্তার বাবুরা চিকিৎসার ক্ষেত্রে কখনোই চান না কোন রোগী মারা যাক বা তার ক্ষতি হোক। একটা দুটো যে এক্সেপশন নেই তা নয়, যে আতঙ্কের পরিবেশ ছিল তার ফলে যে চিকিৎসা আপনারা করতে পারতেন রেফার করে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার পরে ডাক্তার বাবুদেরকে সুরক্ষা প্রদান করেছে ভারতীয় ন্যায় সংহিতা।
0: অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ের সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে 1,20,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী গতকাল বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়েছেন। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মেক্সিকো ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। ফ্রান্সের হয়ে 45 এবং 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। এই ম্যাচের গোলের ফলে এমবাপে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠল। এদিকে আজ আরও দুটি খেলা রয়েছে। ইংল্যান্ড প্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় বেলজিয়াম সেনেগালের বিরুদ্ধে খেলবে। সিয়াটল স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: আশা ভোসলের গানে গানে শুরু করলাম তোমায় গান শোনাবো, আর আজকে বুধবার তোমায় গান শোনাবো নিয়ে 100.1 FM গোল্ডে চলে এসেছি আমি দেবলীনা,
1: আমি মৌসুমী।
0: আর আজকে একদম প্রথমে যে বন্ধুর অনুরোধের গান আমরা শুনলাম তিনি হলেন জামশেদপুর থেকে সুদীপ্ত হাজরা। স্বপন চক্রবর্তীর কথা এবং রাহুল দেব বর্মনের সুরে আমরা শুনছিলাম এই গান আশা ভোসলের কণ্ঠে।
1: এরপরে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান শুনবো, যদিও গানটার প্রথম লাইন যেটা এই মুহূর্তে হয়তো লোকে গানটা শুনে ভাববেন এখন এই তো মেঘলা করে রয়েছে আবার ঝড় উঠবে, হেমন্ত মুখার্জির এই গানটি শুনতে চেয়েছেন আর কে মুখার্জি, যাদবপুর থেকে।
0: সাপমোচন এই ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে আমরা শুনবো এই গান, বিমলচন্দ্র ঘোষের কথায় এবং হেমন্তবাবুর নিজের সুরে।

0: এর পরের শিল্পী লতা মঙ্গেশকর, এবং তার গানটি শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছেন সুমিতা মাইতি, সৌমিতা মাইতি, ফুলেশ্বর, হাওড়া থেকে।
1: এবং বলার অপেক্ষা রাখে না যে এই গানের কথা।

0: এস ডি বর্মনের কণ্ঠে এই গানটি আপনারা শুনলেন, কথা মীরা দেববর্মন এবং সুর শিল্পীর নিজের। এবং এটার জন্য অনুরোধ পাঠিয়েছেন তাপস মাইতি চক মানিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনা।
1: আর আমরা এবারে চলে যাব এর পরের বন্ধুর অনুরোধে, উত্তম কুমার দাস দাঁড়হট্ট হরিপাল হুগলি থেকে তিলোত্তমা ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে শুনতে চেয়েছেন যে গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে এই মুহূর্তে রইল আপনাদের সকলের জন্য।

মানে যে গান আমরা এই মুহূর্তে শুনলাম মৌসুমীদি, সেই গানের অনুরোধ কিন্তু আমাদের কাছে বেশ কম আসে, তাই না? আর এবারে আমরা চলে যাব পরের বন্ধুর অনুরোধে, জয়দীপ রায় বাঘা যতীন থেকে রাহুল দেব বর্মনের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গান। আমরা এই গানে চলে যাই।

0: আমরা যে গান শুনছিলাম ললিতা ধর চৌধুরীর কণ্ঠে, সেই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন খরসরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত, এবং এই গান আমরা শুনছিলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় আর নচিকেতা ঘোষের সুরে।
1: এরপরের যে গানটি শুনবো তার অনুরোধ পাঠিয়েছেন আসাম থেকে হিতেন্দ্র দাস। তিনি আমাদের পছন্দের একটা গান শুনতে চেয়েছেন, মানে পছন্দের গান, পছন্দের শিল্পী সবই আমাদের পছন্দের। মান্নাদের কণ্ঠে এই গানটি, তার জন্য বটেই আর সমস্ত বন্ধুদের জন্য।
0: আবারও পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং প্রভাসদের সুরে।

0: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এর পরের গানটা আমরা শুনব, এবং সেই গানটি শুনতে চেয়েছেন প্রদ্যুৎ সামন্ত কামিনা শ্যামপুর হাওড়া থেকে।
1: দেয়া নেয়া ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনব শ্যামল মিত্রের সুরে এবং গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold.

আরাধনার যে ডাবল ভার্সন হয়েছিল তার বাংলা ভার্সনের গান আমরা শুনছিলাম খরসরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্তর অনুরোধে। অবশ্যই।

0: কিশোর কুমারের কণ্ঠে এবং গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় শচীন্দ্র বর্মনের সুরে।
1: এরপরে শিল্পী হচ্ছেন রানু মুখোপাধ্যায়, শুনতে চেয়েছেন সুব্রত কুমার করণ বজবজ বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, তার অনুরোধে এই গানটি।

0: ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে বাদশাহ ছবি থেকে এই গানটি শুনতে চেয়েছিলেন সুপ্রতিম চক্রবর্তী এবং ইলোরা চক্রবর্তী, রাজপুর, কলকাতা 149 থেকে।
1: গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আমরা শুনছিলাম এই গান। আর এবার আমরা পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ অনুরোধে। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে যে গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন শেষ পর্যন্ত ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে এবং আবারও গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়। এই গান শুনতে শুনতে আপাতত তোমায় গান শোনাবো থেকে বিদায় নেবে দেবলীনার মৌসুমী। আবারও কিন্তু আমরা ফিরে আসবো
0: দুপুর 2:30 মিনিটে সুরেলা সফর নিয়ে।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: বাঁশির সুরে ভরে উঠেছে আমাদের চারপাশ। আজকে বুধবার, অমূল্য আধুনিক নিয়ে 100.1 FM গোল্ড স্টুডিওতে পৌঁছে গেছি আমি দেবলীনা,
1: আমি মৌসুমি। অমূল্য আধুনিকে আমরা তো বিভিন্ন শিল্পীদের কণ্ঠে আধুনিক গান শুনবো, আর সেই সব গান শুনবো দেবলীনা, তা তো নিশ্চয়ই, যেসব গানে বাঁশির উল্লেখ আছে এবং যেসব গানে শুধু কথায় বাঁশির উল্লেখ নেই, গানের মধ্যেও বাঁশি রয়েছে, বাদ্যযন্ত্রের মধ্যে।
0: অনেক সময় হয়তো বাদ্যযন্ত্রে বাঁশি, হ্যাঁ, মানে বেশিরভাগ গানগুলোই আমরা এমন বেছেছি যাতে বাদ্যযন্ত্রেও বাঁশি রয়েছে। এবং এই যে বাঁশি মৌসুমিদি, বাঁশি কিন্তু আমাদের জীবনের এক ওতপ্রোত অঙ্গ। মানে বাঁশি নিয়ে কত গল্প কাহিনী, বাঁশি নিয়ে বিশেষ করে বাঁশির সুর, যে বাঁশির সুর শুনে কত মানুষ নিজের চারপাশটাকে ভুলে যেতে পারে, নিজের খুব ব্যথা যন্ত্রণা তাকে ভুলে যেতে পারে। আবার এই বাঁশির সুরই কখনো কখনো জোর করে ভুলতে চাওয়া ব্যথাকেও মনের কোণে জাগিয়ে তোলে, ভুলে যেতে দেয় না, বেরিয়ে যেতে চায় না। বাঁশির সুরের সঙ্গে যদি একবার কারো সখ্য তৈরি হয়, সেই বন্ধন কিন্তু চির অটুট।
1: এবং দেখো, গানের মধ্যে যখন বাঁশি থাকে, বাদ্যযন্ত্রের কথা আমি বলছি, তখন কিন্তু সেই গান একটা অন্য মাত্রা পায়। মানে গান শুনতে ভালো লাগছে, অন্য গানও শুনছো, কিন্তু সেই গানের শুরুতে যদি বাঁশি বা মাঝে যদি বাঁশি থাকে, সেই গান কিন্তু একটা অন্যরকম আবেদন সৃষ্টি করে।
0: একদমই তাই। আর বিশেষ করে সেই বাঁশি যদি সেই শ্যামের বাঁশি হয়, তাহলে তো আর কথাই নেই,
1: ঘরে থাকা যায় না।
0: না, মানে একটা কি অদ্ভুত বিষয় দেখো, যে বাঁশি শুনছি, মানে বাঁশি যদি শোনা না যায়, তখন বুকটা হু হু করে, মনে হয় কেন বাঁশি বাজছে না। আবার বাঁশি যদি শোনা যায়, তখনও মনে হয় উফ, এর কি আর কোনো কাজ নেই বাঁশি বাজিয়ে আমাকে উত্তপ্ত করা ছাড়া। মানে এই যে একটা জটিল রসায়ন, এ যেন আমাদের জীবন জুড়ে চলতে থাকে, তাই তো বাঁশি নিয়ে এত কথা, এত গান।

0: দেবলি না, তুমি বললে যে শুনলেও মনে হবে যে বাবা শুনছি, আবার না শুনলেও মনে হবে কেন শুনছি না।
1: ঠিক
0: এই মাসি কিন্তু মনে আনন্দ দেয়।

0: হ্যাঁ, আমাদের একটু সমস্যা হয়েছিল, যে কারণে মানে এই গানটার সাথে সাথে আর একটা গান শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক,
1: তাই তো বলছি, বাঁশি আমাদের মনে আনন্দ দেয়, মন উন্মনা করে তোলে, আবার বাঁশি কিন্তু কাঁদিয়েও দেয়, তাই না?
0: অবশ্যই। ওই যে বলছিলাম না যে বাঁশির সুর যখন ভেসে আসে, সে যে একটা মিশ্র অনুভূতি আমাদের মনের মধ্যে তৈরি করে, এই যে মিশ্র অনুভূতি, এর যে কত রকমের, কত রঙের জলছবি এখানে খেলা করে সত্যি ভাবা যায় না। আর বিশেষ করে তুমি দেখো যে বাঁশি নিয়ে কথা বলতে বসলে না, সেই যে চিরন্তন প্রেমিক প্রেমিকা, যাদের প্রেম হয়তো সেই অর্থে পরিণতি পায়নি, কিন্তু তারা না কোথাও দেবদেবী থেকে লোকায়ত হয়ে গেছেন, আমার তোমার মতন সাধারণ মানুষ হয়ে গেছেন, যারা একে অপরকে ভালোবাসে, কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে হয়তো সেই ভালোবাসার মানুষটার সঙ্গে সারা জীবন থাকা হয় না, কিন্তু ভালোবাসাটা আশ্চর্যভাবে অক্ষয় অমর হয়ে যায়।
1: তুমি বললে না পরিণতি পায়নি, পরিণতি পায়নি তো কী হয়েছে, তাদের মধ্যে পরিণতি পায়নি, কিন্তু সেটা মানে অক্ষয় কেন আজীবনের জন্য অমর সবার কাছে, সেই প্রেম কাহিনী
0: একদম। এবং আজকে এই কথাগুলো বারবার ফিরে ফিরে আসবে, এবং বাঁশির সাথে রাতের এক আশ্চর্য যোগাযোগ আছে মৌসুমীদি,
1: কারণ ঝুম রাতে বাঁশি বাজে
0: একদম। এ তো বাঁশির কথা, রাতের কথা বারবার ফিরে ফিরে আসবে, আমরা বরং ব্যাক টু ব্যাক দুটো গানে যাই, একদম প্রথমে লতা মঙ্গেশকর এবং তারপরে মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: আমরা ব্যাক টু ব্যাক চলে গিয়েছিলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানে, আর সত্যি সত্যি নিষিদ্ধ রাতের বাঁশি, কারণ আমরা বারবার পাচ্ছি যে রাত্রিবেলা সেই বাঁশি বাজছে এবং যে বাঁশির টানে রাধা ঘর ছাড়ছেন এবং কৃষ্ণের প্রতি তার একটাই অভিযোগ যে তুমি কেন বোঝো না যে সমাজে এটা গ্রহণযোগ্য নয় এবং তুমি আমাকে ভোরের ভেতর আমার ঘরে ফিরে যেতে হবে, আমি বাঁশিরটাকে ঘর ছেড়ে এলাম কিন্তু তোমাকে তো খুঁজে পাচ্ছি না।
1: এবং এই যে তুমি রাধাকৃষ্ণের কথা বলছো, বাঁশির ডাকে ঘর ছেড়ে এসেছে কিন্তু ঘরে আবার ফিরে যেতে হবে, বাঁশির ডাক বলে না যে এই বাঁশি মানে পোড়া বাঁশি আর কি, বলে না পোড়া মন পোড়া কপাল, এই পোড়া বাঁশি আমার জীবনটাই শেষ করে দিল, সে তো থাকতে পারছে না ঘরের মধ্যে, সেই বাঁশির টানেই তো বেরিয়ে আসতে হচ্ছে।

0: আশ্চর্য এক বাদ্যযন্ত্র মৌসুমিদি, বাঁশি নিয়ে আজকে আমরা কথা বলছি। তবে হ্যাঁ, কেন আজকে বাঁশি নিয়ে কথা বলছি, বাঁশি নিয়ে গান শোনাচ্ছি, সে কথা বলবো আমাদের পরবর্তী পর্বে, জন্মদিনের যে পর্ব, উদযাপনের পর্ব, সেখানে গিয়ে। আশ্চর্য এক যন্ত্র, তাতে কোনো তার নেই, আলাদা করে খোল নেই, চামড়া লাগছে না, এবং মানে খুব সহজে এই বাদ্যযন্ত্র তৈরি হচ্ছে, এবং অন্যান্য বাদ্যযন্ত্রের তুলনায় এর দামও কম, যেহেতু এতে জটিলতা তেমন ভাবে নেই তৈরি করার ক্ষেত্রে।
1: লাগছে খালি বাঁশ,
0: ভূত জাদু
1: লাগছে বাঁশ, এবং তার মধ্যে শুধু ফু দিয়ে আর দু হাতের আঙুলের কেরামতি বলা যেতে পারে, তাই দিয়েই সুর তোলা, তাই দিয়ে সেই দমের মাধ্যমেই কিন্তু সেই বাঁশিটা বাজানো হয়। এবং আকুল করা সুর, মানে যারা বাঁশি বাজান, আমরা যদি খুব মন দিয়ে কোনো গানের মধ্যে বাঁশির পোর্শন রয়েছে, ধরো দেবলীনা, সেটা শুনি, বা কেউ বাঁশি বাজাচ্ছেন এমনি, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দেখবে তোমার কিন্তু পা আটকে যাবে, থমকে যাবে, তুমি দাঁড়িয়ে একটু হলেও শুনবে, তোমার আকৃষ্ট করবেই।
0: একদমই তাই। আর আপাতত যে বাঁশি সব থেকে বেশি আমাদের টানে, সে হলো প্রেমের বাঁশি। প্রেমের বাঁশির গান শুনতে শুনতে আমরা সংবাদ বিরতিতে যাব, ছোট্ট 10 মিনিটের সংবাদ বিরতি, আবারও আপনাদের সঙ্গে কথা হবে ঠিক 3টে বেজে 10 মিনিটে।

ঘন্টার মধ্যে, অর্থাৎ 3:20 থেকে 4:20-এর মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ, এছাড়াও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বেশ কিছু অংশে। মনে রাখবেন, আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে, অর্থাৎ দুপুর 3:20 থেকে বিকেল 4:20-এর মধ্যে। আর সকলকে

সুরেলা সফর 100.1 FM গোল্ডে সুরেলা সফর সুরেলা সফর সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক অমূল্য আধুনিক

0: সুরেলা সফরের পর আবার কিন্তু আমরা চলে এসেছি সংবাদ বিরতির পর সুরেলা সফরে দেবলীনা এবং মৌসুমী। আজকে আমরা গান শুনছি বাঁশি কেন্দ্রিক, তাই না?
1: একদম।
0: এবং যে গানে বাঁশি শব্দ আছে এবং বাঁশির কি গুরুত্ব, বাঁশি আমাদের মনকে কতটা টানে, একটু আগে কথা প্রসঙ্গে দেবলীনা বলেছি যে ফুঁ দিয়ে এবং বাঁশের তৈরি খুব একটা কিছু লাগে না, যেমন তুমি বলছিলে যে তার ইত্যাদি কিচ্ছু লাগে না, শুধুমাত্র বাঁশের তৈরি আর তাতে ফুটো থাকে, তাতে ফু দিয়ে কিন্তু হাতের আঙুল থাকে, আঙুল দিয়ে তার বাজানো হয়। এই জন্যেই রবীন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় লিখেছেন কণিকা কাব্যগ্রন্থে, বাঁশি বলে মোর কিছু নাহিক গৌরব, কেবল ফুঁয়ের জোরে মোর কলরব। ফু কহিল আমি ফাঁকি শুধু হাওয়া কানি, যেজন বাজায় তারে কেহ নাহি জানি, তাই না?

0: শুধু তোমার ওই বাঁশিখানি, শুধু ক্ষণিক তরে দাও কো আমার করে, শরৎ প্রভাত গেল বয়ে, দিন যে এলো ক্লান্ত হয়ে, বাঁশি বাজা সাঙ্গ যদি করো আলস ভরে, তবে তোমার বাঁশিখানি শুধু ক্ষণিক তরে দাও কো আমার করে। আর কিছু নয়, আমি কেবল করব নিয়ে খেলা, শুধু একটি বেলা, তুলে নেব কোলের পরে, অধরেতে রাখব ধরে, তারে নিয়ে যেমন খুশি যেথা সেথায় ফেলা, এমনি করে আপন মনে করব আমি খেলা, শুধু একটি বেলা। রাতে উঠবে আধেক শশী তারার মধ্যখানে, যাবে তোমার পানে, তখন আমি কাছে আসি, ফিরিয়ে দেব তোমার বাঁশি, তুমি তখন বাজাবে সুর গভীর রাতের তানে। রাতে যখন আধেক শশী তারার মধ্যখানে, যাবে তোমার পানে।
1: আরেকটি কবিতার কথা মনে পড়ছে, সুনির্মল বসুর বাঁশের বাঁশি। অনেক দূরে উদাস সুরে কোন সে বাঁশি বাজে রে, কোন সে বাঁশি বাজে, শুনতে পেনু মোহন বেনু শালের বনের মাঝে রে, শালের বনের মাঝে। বাতাস চলে গাছের তলে, আধার হলো ফিকে রে, আধার হলো ফিকে, আলোয় ভরা হাসছে ধরা, দেখছি দিকে দিকে রে, দেখছি দিকে দিকে। ধানের খেতে উঠছে মেতে বাতাস মাঝে মাঝে রে, বাতাস মাঝে মাঝে, অনেক দূরে মৃদুল সুরে বাঁশের বাঁশি বাজে রে, বাঁশের বাঁশি বাজে।

0: আমরা আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং ওয়াই এস মুলকির সুরে এই গান।
1: আর তার আগে আমরা অজয় চক্রবর্তীর কণ্ঠে যে গানটি শুনেছিলাম, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এবং সুর, এবং দুটো গানেরই যে ঘরানাটা দক্ষিণী ঘরানা,
0: হ্যাঁ মানে দক্ষিণী যে কর্ণাটকী যে শাস্ত্রীয় সঙ্গীত সেই আধারে একে সুর করা হয়েছে এবং ইনস্ট্রুমেন্টেশনটা ভাটামের ব্যবহার করা হচ্ছে। আবার কি অদ্ভুত, দেখো আমরা পিন্টু ভট্টাচার্যের যে গান শুনেছিলাম সংবাদ বিরতিতে যাওয়ার আগে, প্রেমের বাসি বাসে যুগ বাজে যুগ যুগান্তে, সেটাও কিন্তু জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা সুর, একেবারে অন্য ধারা পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে, এরপরে আমরা শচীন কর্তার গান শুনেছি বাজে না বাসি গো, বলার অপেক্ষা রাখে না যে শচীন দেব বর্মনের সুরে, আমরা আশা ভোঁসলের কণ্ঠে যে গান শুনেছি পোড়াবাসি, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং রাহুল দেব বর্মনের সুরে, আমরা আবার ফিরে আসি আমাদের বাঁশি নিয়ে কথায়।
1: বাঁশি নিয়ে কথা, এবার একটা ছোট্ট কবিতা বাঁশিকে নিয়ে, বাঁশির সুর এবং তুমি। বুকের ভিতর বাজে যে বাঁশি তোমার ছোঁয়ায় সে যে মধুময়, নিভৃত রাতে সুরের আলোয় হারিয়ে যায় যত সংশয়। বাঁশির প্রতিটি বাঁকে বাঁকে শুধু তোমারই প্রেমের সুর, তোমায় নিয়ে কল্পনায় মন যে আমার যায় বহুদূর। তোমার ঠোঁটের কোমল ছোঁয়ায় বাঁশি হয়ে ওঠে গান, তোমার প্রেমে সঁপেছি আমি আমারে শূন্য প্রাণ। সুরের মায়ায় বেঁধেছি তোমায়, তুমি যে আমার সুরের নদী, জনমে জনমে থেকো পাশে হৃদয়ে বাঁশি বাজুক নিরবধি।

ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তিপাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে।

0: অসাধারণ সুরের চলন, মুকুল দত্তর কথায় নচিকেতা ঘোষের সুরে আমরা শুনছিলাম নির্মলা মিশ্রর কণ্ঠে এই গান। এর আগে মান্নাদের কণ্ঠে আমরা শুনেছি পুলকবাবুর কথা এবং প্রভাসদের সুরে। অখিল বন্ধু ঘোষের যে গান আমরা শুনেছি, আবারও একটা অসাধারণ কম্পোজিশন, অখিল বন্ধু ঘোষের নিজের সুরে এবং শান্তি ভট্টাচার্যের কথায়। আমরা যে গান মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনেছি, কোন বাঁশুরিয়া বাঁশিতে আমায় ডাকে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ঋতু মুখোপাধ্যায়ের সুরে, এবং মধুর মধুর বংশী বাজে বলতেই হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথায়, এবং সুধীন দাশগুপ্তর সুরে, মানে সুধীন দাশগুপ্তর যেটা মানে একটা খুব পরিচিত ধাঁচা, তার থেকে একদম বেরিয়ে গিয়ে একটা অন্য রকমের সুর। আর এবার আমরা কোন গানে যাব তাহলে?
1: যাবার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা বাঁশের বাঁশির কথা বলছি, হ্যাঁ, কাজী নজরুলের একটা কাব্যগ্রন্থ বিশের বাঁশি, কিন্তু মেলাতে গেলে দেখবে বাচ্চাদের যেমন অন্য কিছু কিনে দেওয়া হলো, পুতুল দাও, কেউ চুড়ি কিনলো, কিন্তু একটা বাঁশি চাই, পু পু করে বাজাতে বাজাতে তারা যাবে রাস্তা দিয়ে, এবং সেই বাঁশিটা বাঁশের নয়, তাল পাতার বাঁশি।

আহ বলে বাসিকে থামিয়ে দেওয়া হচ্ছে যে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাসি। তার কারণ বোধ হয় একটাই, যে বাসি কেন গায় আমারে কাদায়। আজকে বাসি নিয়ে কেন আমরা অমূল্য আধুনিক করলাম সে কথা বলবো লতা মঙ্গেশকরের এই গানের ওপারে ফিরে এসে।

0: আজকে বাঁশি নিয়ে এত কথার অবতারণা এই কারণেই, কারণ আজকে এমন একজন মানুষের জন্মদিন বাঁশি নিয়ে যিনি পৌঁছে গেছেন বিশ্বের প্রতিটি মানুষের মনের মনে কোঠায়, তিনি পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। জানো তো মৌসুমিদি, বাবা ছিলেন পালোয়ান, বাবা চাইতেন ছেলে কুস্তি শিখুক। তো ছেলে একদিন বাবার কথা মতো গায়ে তেল মেখে আখড়ায় গেছে এবং একজন পালোয়ান তাকে মাটিতে আছাড় মেরে ফেলে তার ঘাড়ের ওপর চেপে বসেছে। তিনি যত বলছেন আমাকে ছাড়ো আমার লাগছে, তিনি মোটেই উঠছেন না। এইটা দেখে তার মোটেই মানে পালোয়ানি থেকে পুরো মন উঠে গেছিল,
1: স্বাভাবিক।
0: এবং তিনি বলছেন যে ছোট্টবেলায় মায়ের কাছে শোনা লরির সুর মনে যে বাসা বেঁধেছিল, তিনি যখন কোনো একটা বাদ্যযন্ত্র শিখতে চাইছেন তিনি বলছেন যে আমার তেমন টাকা ছিল না যে আমি সেতার শরদ এইরকম বাদ্যযন্ত্রের কথা কল্পনা করতে পারি, এদিকে ভগবান গলাতেও তেমন সুর দেয়নি, অথচ মনে কানে ভরে ভরে দিয়েছিলেন সুর। দুবছর মানে কণ্ঠসঙ্গীতের তালিম নেওয়ার পর তিনি বেছে নিলেন এই বাঁশিকে। তার মনে হতো যা ভগবানের হাতে আছে তা যদি আমার হাতে ধরি কেমন হয়। এবং সত্যি সত্যি দেখো, মাইহার ঘরানায় বাবা আলাউদ্দিন এবং অন্নপূর্ণা দেবী যারা মূলত অন্য ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, কিন্তু হরিজি একথাই বলতেন যে অন্য বাদ্যযন্ত্র বাজালেও তারা সঙ্গীতই তো বাজাচ্ছেন, বিরোধিতা কোথায়? এবং এখানে অন্য বাঁশিবাদকদের থেকে তার বাঁশির চলন একেবারে আলাদা।
1: এবং এই যে আমরা আজকে আকাশবাণীতে বসে কথা বলছি, এই অল ইন্ডিয়া রেডিওতেই কিন্তু তিনি কটকের আর কি, সেই অল ইন্ডিয়া রেডিওতে কিন্তু তিনি জয়েন করেছিলেন বাঁশিবাদক হিসেবে, এবং যাদের কাছে শিখেছেন সেই অন্নপূর্ণা দেবী, সেই তারই গাইডেন্সে আর তার আরও বেড়ে ওঠা।
0: পণ্ডিত ভোলানাথ এলাহাবাদ রেডিওতে যার বাজনা শুনে তিনি পাগল হয়ে গিয়ে তার শিষ্যত্ব নিয়েছিলেন। আজকে তার জন্মদিন, যাকে চাকরি ছাড়িয়ে দিয়েছিলেন মদনমোহন, বলেছিলেন মানে যেদিন জাহানারার ফির ওহি শাম গানের রেকর্ডিং হবে বাঁশিবাদক আসেননি, বললেন আপনি বাজান, চাকরি ছেড়ে চলে আসুন আমাদের কাছে।
1: ভাবো কতটা মানে সঙ্গীতের প্রতি তার সেই আত্মনিবেদন ছিল যে চাকরি ছেড়ে দিয়ে, যেটা রুটি রুজি মানুষ তো ভাবে যে ছেড়ে দিয়ে চলে যাবে একটা অনিশ্চিতের পথে, কিন্তু সেটা ছেড়ে দিয়ে তিনি এসেছিলেন বাঁশির জগতে।
0: যশ চোপড়া বললেন যে চলে আসুন আমার নতুন প্রোডাকশন হাউস করছি, আমার ফিল্মে সুর করবেন। একা যাননি কিন্তু, সঙ্গে নিয়ে গেছিলেন বন্ধু পণ্ডিত শিবকুমার শর্মাকে।
1: সেই থেকেই তো নাম শিব হরি।
0: না, তবে শিব হরির কম্পোজিশন আজ আমরা শুনবো না, আজকে সচিন কর্তা এবং রাহুল দেববর্মন, সচিন দেববর্মনের অন্যতম প্রিয় বাদ্যযন্ত্র ছিল বাঁশি, এদের সঙ্গে একটা অবিচ্ছেদ্য বন্ধন ছিল পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার। আমরা যেতে যেতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে রেখে গেলাম তাঁর অমর সৃষ্টি অমর প্রেমে রায়না বিতিজায়ের সেই বাঁশি আমরা ভুলতে পারি না, যা বাজিয়েছিলেন
1: লতা মঙ্গেশকরের কণ্ঠ
0: এবং পণ্ডিত

0: of 7,145 crore rupees. In addition, significant improvements have also been planned for the subsequent sections of the corridor.
1: Section ka bhi usme bahut sara improvement hai.
2: Union Home Minister Amit Shah has asked the High Level Committee on Demographic Changes to submit its recommendations at the earliest. Mr. Shah gave the direction during a meeting with the committee in New Delhi. The committee informed the Home Minister that they will visit various states and union territories to obtain first-hand information on demographic changes and interact with various administrations. They will also hold consultations with central government ministries to gather feedback on issues related to demographic changes. Prime Minister of Japan Sanae Takaichi will arrive in New Delhi this evening on a three-day visit to India. This will be the first official visit of Prime Minister Takaichi to India. She will attend the 16th India-Japan Annual Summit tomorrow with Prime Minister Narendra Modi. The summit will provide an opportunity for both sides to review and strengthen the full spectrum of bilateral cooperation, as well as exchange views on regional and global issues of mutual interest. Prime Minister Narendra Modi has said Digital India initiative has redefined governance, empowered citizens and accelerated all-round development. On completion of 11 years of the initiative, the Prime Minister said Digital India empowered the poor and the underprivileged and made life easier for millions. The ambitious Digital India program of the government was launched this day in 2015. Increased wages under the Vikasit Bharat G. Ram G. Act 2025 became effective across the country from today. According to the notification issued by the Rural Development Ministry, wage rates have been enhanced across all states and union territories. The ministry said for the first time, an interim base wage rate of 300 rupees per day has been introduced, ensuring that no notified wage under the program falls below this level. Lieutenant General Sandeep Jain today assumed the appointment as the Vice Chief of the Army Staff. Lieutenant General Jain is an alumnus of the National Defence Academy and was commissioned into the Mahir Regiment in June 1988. His operational experience includes participation in Operation Pavan, service as a military observer with the United Nations mission in Ethiopia, and multiple tenures in high-altitude areas and counter-insurgency operations along the line of control and in the northeast. India and Pakistan today exchanged lists of civil prisoners and fishermen in each other's custody through diplomatic channels in New Delhi and Islamabad. Such lists are exchanged every year on the 1st of January and the 1st of July under the provisions of the Agreement on Consular Access signed between India and Pakistan in 2008. The External Affairs Ministry said in a statement that India has shared lists of 386 civil prisoners and 53 fishermen in its custody who are Pakistani or believed to be Pakistani. Pakistan has shared lists of 52 civil prisoners and 198 fishermen in its custody who are Indian or believed to be Indian. And with that, we end this news bulletin.
3: আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসু রুদ্র। সরকার আজ জাতীয় সড়ক 148 এইতে ছয় লেনের একটি রোড টানেল গড়ে তোলার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। এটি দিল্লির বসন্ত কুঞ্জে নেলসন ম্যান্ডেলা মার্কে দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত করবে। নতুন দিল্লিতে আজ তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 8.1 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের জন্য 6,969 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে আজ উত্তরপ্রদেশের 34 নম্বর জাতীয় সড়কে 117.7 কিলোমিটার দীর্ঘ 4-6 লেনের এক্সপ্রেস কন্ট্রোলড কানপুর কারবারি শাখা নির্মাণে অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে সাগর ভোপাল সহ মধ্যপ্রদেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও বাড়বে বলে মন্ত্রী জানান।
1: कई सारे पीछे प्रयास किए गए थे, फाइनली आज जो प्रयास अप्रूव हुआ है वो है 6 लेन द्वारका टनल। ये 6,970 करोड़ रुपीस की है। और दूसरा, उत्तर प्रदेश में कानपुर को भोपाल से जोड़ने वाला लाइन, उसमें कानपुर से काबराई के बीच में 4 लेन एक्सेस कंट्रोल हाईवे 7,145 करोड़, और उसके आगे वाले सेक्शन का भी उसमें बहुत सारा इम्प्रूवमेंट है, एक्सेस कंट्रोल करना, उसकी वाइडनिंग इम्प्रूवमेंट, वो सब भी उसमें इंक्लूडेड है।
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা দেশের মানুষের প্রতিটি বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোগ

ভোক্তাদের কাছে খুব সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে যোগ্য মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদনকারীর মধ্যে সবকিছু যাচাই করে 1,30,00,000 আবেদনকারীকে

0: 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা একটার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।
1: উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিধাননগর সাইবার থানায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর রেকর্ড করার বিষয়ে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হওয়া মামলা দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দপ্তরে আজ চিঠি পাঠান অভিষেকের আইনজীবীরা। গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি করেও শেষ মুহূর্তে তা ছেড়ে দেন, সে কারণেই নতুন বিচারপতির এজলাস চিহ্নিত করার আবেদন জানানো হয়। আগামীকাল কোনো বেঞ্চকে মামলাটি শুনানির জন্য দেওয়া হবে, তবে আজ এই মামলা শুনানি হয়নি। এদিকে হাইকোর্ট যেহেতু মামলার শুনানি পিছিয়ে গেছে, সেক্ষেত্রে অভিষেকের কণ্ঠস্বর রেকর্ড করায় আপাতত কোনো বাধা নেই। বিধাননগর আদালত গতকালই অভিষেক ব্যানার্জিকে আগামী 8ই জুলাই কণ্ঠস্বর রেকর্ড করার জন্য হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। ওইদিনই নিম্ন আদালতে এই মামলার পরবর্তী শুনানি। দলের মালিকানা, নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। 10 সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে বৈঠক করবে। দিল্লি রওনা হওয়ার আগে বিমানবন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছ থেকে সময় পাওয়া গেছে। বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সাংগঠনিক নিয়ন্ত্রণ, দলীয় তহবিলের অধিকার এবং জোড়াফুল প্রতীক নিয়ে ঋতব্রত শিবির তাদের দাবি কমিশনের সামনে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসসি সহ একাধিক হাউস কমিটির নির্বাচন আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। আগে 5ই জুলাই ভোট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। বিধানসভা সূত্রে খবর, কোনো কমিটিতে মনোনয়নের সংখ্যা নির্ধারিত সদস্য সংখ্যা ছাড়িয়ে গেলে 21 জুলাই নির্বাচন হতে পারে। বিধানসভায় মোট 11টি স্ট্যান্ডিং কমিটি এবং 20টি হাউস কমিটি রয়েছে, তার মধ্যে পিএসসি অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক নজরদারি কমিটি। অস্ট্রেলিয়া ও ফ্রান্সের প্রযুক্তিকে কাজে লাগিয়ে কলকাতা শহরে ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবার পরিকাঠামোর বর্তমান অবস্থা খতিয়ে দেখতে রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটসকে দায়িত্ব দিয়েছে। পরিবহন দপ্তরের তরফে ইতিমধ্যে ট্রাম সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। যাবতীয় সমীক্ষার কাজ শেষ করে সংস্থাকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রাজ্য সরকার আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ এবং ছাত্রছাত্রীদের সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বলেন, গত 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াত শুরু হলেও কর্মজীবী অনেক মহিলাই টিকিট কেটে বাসে যাতায়াত করতে চান। এর ফলে শুধুমাত্র প্রকৃত প্রাপকদের এই সুবিধা দিতে পিঙ্ক কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি-20 সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের চেস্টারলে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে আজ 2টি খেলা আছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় বেলজিয়া খেলবে সেনেগালের বিরুদ্ধে। সিয়াটেল স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 1:30 খেলা শুরু হবে। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: दोस्तों, आज के इस महफिल में हम उन छोटी छोटी बातों की बात कर रहे हैं जो जिंदगी को थोड़ा आसान बना देती है। एक कप गर्म चाय, किसी अपने का हाल पूछ लेना, किसी डॉक्टर का मुस्कुराकर कहना चिंता मत कीजिए आप जल्दी ठीक हो जाएंगे, या किसी दोस्त का बिना वजह फोन करके पूछ लेना कि कैसे हो। यकीन मानिए, कई बार छोटी छोटी बातें इंसान को फिर से मुस्कुराने की वजह दे देती है। फिलहाल फोन लाइन पर देखते हैं कौन इंतजार कर रहा है हमारा। हेलो,
1: নমস্কার, শুভ সন্ধ্যা পাপিয়া।
0: নমস্কার, বহুত বহুত স্বাগত চায়ন ক্লাসিক্স মে।
1: শুভ সন্ধ্যা জানা কি কারণে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে?
0: জি, গুড ইভিনিং।
1: হ্যাঁ, গুড ইভিনিং। কিশোর বলছি, বালি হাওড়া থেকে।
0: জি কিশোর দা, কেসে হ্যায়, সব ঠিক হ্যায় ঘর পরিবার মে?
1: হ্যাঁ, ভালো আছি।
0: চলি, বহুত আচ্ছা।
1: ভালো মন্দ সবনি আছে, পুরো ভালো লাগছে, ভালো মন্দ সবনি আছে।
0: একদম, ও তো হতা হি, লেকিন মন একদম মস্ত হোনা চাহিয়ে না?
1: হ্যাঁ, একদম। একটা কি পাপিয়া, একটা সময় ছিল যে মানুষের মাথা ফেটে গেলে বা পা কেটে গেলে, হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে ডাক্তার দেখাতে হবে। মানুষ এটা জানতো যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ডাক্তার ওষুধ দিলে ঠিক হবে। কিন্তু মানুষের যে আসল এটা মনের রোগ হয়, যেটা মনের ভেতরে থাকে, তার যে ডাক্তার পাওয়া যায় সেই সময় না সাধারণ মানুষের কাছে এই জিনিসটা জানতো না তারা। এখন মানুষ কিন্তু খুব অ্যাভেলেবেল হয়ে গেছে যে মনের ডাক্তার
0: কাউন্সিলিং করবানে কে লিয়ে সাইকোলজিস্ট কে পাস
1: কাউন্সিলিং করতে গেলে এইসবের জন্য যে মনের ডাক্তারের দরকার হয়। হ্যাঁ, এই যে মনের ডাক্তারের কাছে মানুষ যাচ্ছে বা মানুষের অনেক জটিল জটিল রোগ ডাক্তারদের সঙ্গে শেয়ার করছে, কাউন্সিলিং করছে, ভালো হচ্ছে। মনটাই তো সব, মন না ভালো থাকলে আপনার কাজেও মন লাগবে না, কিছু না। দেখো, মনকে প্রতিটা মানুষই নিজের মনকে যতটা পারে একটু ঠিক করা যেতে পারে। মনে করো, সবার তো একরকম জিনিস ভালো লাগতে পারে না। কেউ হয়তো খেলাধুলাটা ভালোবাসে, পড়াশোনা ভালোবাসে, বা কেউ গান বাজনা ভালোবাসে। আমরা যেরকম একটু গান বাজনার দিকটায় বেশি নেয়, আমরা যখন এইখানে দোকানে আসি না, আমাদের সাথী হচ্ছে তোমরা, এই FM রেনবো, FM গোল্ড। আমরা তোমাদের মতো আর যেকে পাই, বহুদিন ধরে আমি তো আছি, যেদিন থেকে FM বেরিয়েছে, আরো মানে আরো লোক, এখন অনেক আমাদের বন্ধুদের দেখতে পাই না, আমার পুরনো বন্ধুদের, আমি আছি এখনো,
0: জি
1: থাকবো।
0: থ্যাংক ইউ সো মাচ।
1: হ্যাঁ, তোমাদের কথা, তোমাদের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যাওয়া, এই করে করে না সময়টাও পাস হয়। সবসময় তো আর কাস্টমার থাকে না, যেমন এখনই কাস্টমার নেই, তোমরা একটা বিশাল বড় সাথী, এতে মনটাও ভালো লাগে। এমনি করে করেই মনকে ঠিক রাখি, আর প্রতিদিন প্রতিটা মানুষ যদি একটু যোগা করে, একটু যদি মেডিটেশন করে, তাহলে মনে হয় মানুষ ভালো থাকতেই পারে। তাহলে আর চট করে মনের ডাক্তারের কাছে যেতে হবে না। আর এখনকার ছেলে মেয়েরা তো, আমরা যে সময়টা বড় হয়েছিলাম পাবিয়া, সেই সময় অনেকগুলো ভাই বোন একসঙ্গে বড় হয়েছিলাম, এর ফলে জানো তো আমরা শেয়ার করতাম কিছু হলে কাউকে। এখনকার বাচ্চারা তো খেলাধুলা তো উঠে গেছে, মাঠঘাট নেই, মোবাইলেই আছে, ওরা যে কি হয়। আর ওদেরকে না কিছু বলতেও বড় ভয় লাগে, যেন ওদের কি সেন্টিমেন্ট না কি, কোথায় ভুল কাজ করে ফেলছে। হ্যাঁ, এরকম সবারই এখন একটা করে সন্তান, এই সবকিছু আমরা ছাড় দিয়েছি, সব জেনে শুনেও আমরা সবকিছু মেনে নিতে হচ্ছে। এরকম ভাবেই চলতে হবে, আমরা গার্জিয়ানরা শেখাবো যে এরকম ভাবে বাঁচতে হয়। লাইফটা অনেক ফাস্ট হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি খুব পরিবর্তন দেখছি, দশ বছর অন্তর অন্তর মানুষজন, গোটা দুনিয়াটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেউ কাউকে সাহায্য করে না, কেউ কার, আমার পাশের বাড়ি অলরেডি আমরা কিরকম ঘরবন্দি হয়ে গেলাম পাতিয়া, মোবাইলটা আসতে না, আর আমরা একটা আড্ডা মারতাম, একটু চপমুড়ি খেয়ে বারান্দায় বসতাম, আমার বন্ধু বান্ধবকে ডাকতাম, কাউকে ডাকলে বলে কিছু তো আজকে হবে না, যেতে পারবো না, মানে একটা সময় ছিল যে এর বাড়ি যেতে, যে ওর বাড়ি যেত, বা এরকম আমার পাশে যে থাকে তাদেরও আমি ভালো করে নাম ভাব জানি না। এখন তো ফ্ল্যাট কালচারের মতো আমরাও হয়ে গেছি, এইরকম ভাবে মানুষ আরো না কিরম যেন হয়ে যাচ্ছে। তবে যেটা দিনটা আসছে, যে দিনটা চলছে, মনে হয় খুব একটা ভালো না, খুব মানুষ একা হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো জায়গায় দেখবে মানুষগুলো কিরম যেন একা, ঘর আছে, বাড়ি আছে, একটা মেয়ে মা ঘরে একা থাকে, এদিকে কারেন্ট নেই, কিছু নেই, প্রায় দিন খবরে দেখতে পাই এরা কিরকম মানসিক রুগী হয়ে গেছে ভেতরে ভেতরে, কারোর সঙ্গে না মেলামেশা করে।
0: জি জি।
1: আর সব থেকে বাড়ির মানুষ যার সঙ্গে ওঠা বসা, ফ্যামিলি মানে আমার ওয়াইফ বলুন, প্রতিটা মানুষ, এরা যদি একটু ভালো হয়, মানে ভালো ওদের সঙ্গে যদি মনের মিল থাকে, তাহলে তখন বলতে হয় কি বলতো, জনম জনম কে সাথ তুমহারা, আবার যেন তোমার সঙ্গে আমার সাথ হয়। তাহলে এই গানটাই শোনো না, দেখি
0: তাহলে একদম চলিয়ে শোনাতে আপকো এই গানা। ওকে, থ্যাংক ইউ সো মাচ কিশোর দা, ওয়াপস মিলতে আপসে। জি, तो ये थे किशोर दा हमारे साथ, और सुनना चाहते हैं जन्म जन्म का साथ है हमारा तुम्हारा, काफ़ी बातें हुई उनसे, अब टाइम हो गया है इस गाने के बाद एक छोटी सी ब्रेक का हमारे

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আজ এই রাজ্যেও গ্রামীণ এলাকায় বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সূচনা হয়েছে। জাতীয় চিকিৎসক দিবসে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য 200টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্মদিবস যথোচিত মর্যাদায় পালিত। উৎসশ্রী পোর্টাল আবার চালু। মহিলাদের নিরাপত্তায় আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় পৃথক মহিলা হেল্প ডেস্ক খুলছে। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি সহ একাধিক হাউস কমিটির নির্বাচন আপাতত স্থগিত। রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 26,00,000 আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে যোগ্য উপভোক্তারাই পান তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় যে সমস্ত শরণার্থী নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই সব মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সর্বশেষ তথ্য অনুযায়ী 2,00,000,000 কাছাকাছি উপভোক্তা ছিলেন। এর মধ্যে ভারতীয় নন অথবা ভোটার তালিকায় নাম নেই কিংবা মৃত স্থানান্তরিত এমন 27,00,000 মহিলার নাম পাওয়া যায়। এদের প্রত্যেকের নাম বাতিল করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: লক্ষ্মী ভান্ডারের যে 2,00,000,000 কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27,00,000 এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে, আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না।
0: শ্রী অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম নিয়েও বিতর্ক তৈরি হয়, তবে ফর্মে দেওয়া তথ্য সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে। এর ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের জন্য আলাদা করে ফর্ম পূরণের দরকার পড়বে না। এদিকে এই প্রকল্পে স্বচ্ছতা আনতে একটি পোর্টাল তৈরি করা হবে বলে অনুষ্ঠানে উপস্থিত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। আজকের অনুষ্ঠানে 12,000 উপভোক্তা উপস্থিত ছিলেন। তাদের হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এক সুবিধা প্রাপক জানালেন,
2: আমার নাম রমা ঘোষ, বাড়ি

0: রেন্দি ঝুমুদিয়ালি, অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করাতে আজ আমার টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকেছে, আর কর্পোরেশন থেকে আমাদের এখানে ভেরিফিকেশনের জন্য বাড়িতে বাড়িতে এসেছি। আমি আজকে গেছিলাম ওখানে, এই টাকাটা আমাদের সংসারে অনেক উপকারে আসবে, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার কাজেও অনেকটা সাহায্য করতে পারবো। মুখ্যমন্ত্রীকে এটাই বলবো, আমাদের এই অন্নপূর্ণা যোজনার টাকা 3,000 টাকা করা খুব উপকৃত, তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।
1: দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিপিজি রামজি প্রকল্প চালু হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতোমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। একটি প্রতিবেদন,
2: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আজ থেকে কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি আইন। এর ফলে দীর্ঘদিনের 100 দিনের কাজের পরিবর্তে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা চালু হয়েছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থায়ী সম্পদ তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে ভাতা দেওয়ারও বিধান রাখা হয়েছে। পাশাপাশি মজুরি প্রদানের স্বচ্ছতা বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং এবং সামাজিক নিরীক্ষার মতো ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। কর্মদিবস 100 থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এবং মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে কর্মস্থলে শিশু পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নতুন প্রকল্প নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। তাদের অভিযোগ, প্রকল্পের কাঠামো বদলানোয় রাজ্যগুলির আর্থিক দায় বেড়ে গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে সল্টলেকে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলার মানুষ চিকিৎসার জন্য ভিন রাজ্যে যাচ্ছেন। অন্যান্য রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা চালু থাকায় সাধারণ মানুষ চিকিৎসার বিপুল খরচ থেকে রেহাই পেলেও পশ্চিমবঙ্গবাসী দীর্ঘদিন এই সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন।
3: জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধান চন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। সমগ্র চিকিৎসা ব্যবস্থা, এখানে সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না, এখানে ধর্ম সম্প্রদায় ভেদাভেদ মত পথের পার্থক্য থাকতে পারে না।
1: অনুষ্ঠান মঞ্চ থেকে গর্ভবতী মহিলা ও শিশুদের সুবিধার্থে আজ 200টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 102 নম্বরে ফোন করলেই মিলবে এই অ্যাম্বুলেন্স। সরকারি হাসপাতালগুলির পরিষেবা ও নজরদারি আরও জোরদার করতে স্বাস্থ্যভবনে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুমেরও উদ্বোধন হয়েছে আজ। মা ও নবজাতকদের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করতে চালু হয়েছে জননী পোর্টাল। একই সঙ্গে রাজ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনারও আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। কেওড়াতলা মহাশ্মশানে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কলকাতা পুরসভার কমিশনার প্রশাসক স্মিতা প্যাটেল, প্রশাসক স্মিতা পাণ্ডে। উল্লেখ্য, 1962 সালের আজকের দিনেই ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনাবসান হয়। বিজেপি সরকার রাজ্যের প্রশাসনিক কাঠামোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কলকাতা ধনধন্য অডিটোরিয়ামে আজ WBCS এক্সিকিউটিভ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি জানান, প্রশাসনকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রায় 4 বছর পর রাজ্যে শিক্ষকদের বদলির আবেদনের উৎসশ্রী পোর্টাল আজ থেকে আবার চালু হয়েছে। 2022-এর সেপ্টেম্বর থেকে এই পোর্টাল বন্ধ ছিল। দফায় দফায় পোর্টাল বন্ধের মেয়াদ বাড়িয়েছিল সরকার। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া চলার কারণে এই পোর্টাল বন্ধ রাখা হয়। সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শিক্ষানোর আগে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী নিজ জেলায় ট্রান্সফারের সুযোগ প্রদান এবং সব শূন্যপদ পূরণের দাবি জানিয়েছেন। মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বলেন, এর পাশাপাশি প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে। রাজ্যে গড়ে তোলা হবে দুর্গা বাহিনী। মহিলাদের ক্ষমতায়ন ও তাদের সুরক্ষা নিরাপত্তায় জোর দিতে রানী শিরোমণি ও মাতঙ্গিনী হাজরার নামে 2টি মহিলা ব্যাটালিয়ন গঠন করা হবে। অপরাধ দমনে

0: discussion, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal expressed grave concern over its destruction, along with reports of no meaningful action being taken by local authorities or the Evacuee Trust Property Board. India has called upon Pakistan to expeditiously investigate this matter and bring the perpetrators of this act to justice. Mr. Jaiswal stressed that the demolished portions of the Gurudwara Sahib should be restored and reconstructed at the earliest. New Delhi has also urged Islamabad to discharge its obligations to ensure the safety, security and well-being of its minority communities and their places of worship. Government today said it will examine WhatsApp's username feature over impersonation concerns. In a statement, the Ministry of Electronics and Information said that it will look into the legal mechanism. This statement came after the Meta-owned messaging platform announced the upcoming feature that will allow users to hide their phone numbers. National Testing Agency NTA has released the admit cards for the Indian Council of Agricultural Research's All India Entrance Exam for Admission or PG and the All India Competitive Exam GRF-SRF 2026 scheduled to be held on 4th of July. And in men's cricket, India will take on England in the first T20 International of the Five Match Series in Chestella Street tonight. The match is scheduled to begin at 10 p.m. Indian time. Shreyas Iyer, led Indian side, will look to bounce back from the shocking 2-0 defeat to Ireland in the last series. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold এ আপনার কথা 100.1 FM Gold এ
2: নমস্কার। আপনার কথা শুনবো বলে আপনার অপেক্ষায় আজ আর যে সংযুক্তা, হ্যাঁ, একটা অন্যরকম সময় আপনাদের সঙ্গে আজ কিছু অন্যরকম কথা হবে সেই ভেবেই বেশ আনন্দে রয়েছি আমি। কি বিষয় কথা হবে অনেকেই জেনে গিয়েছেন আমাদের ফেসবুক, যে আমাদের পেজ রয়েছে 100.1 FM গোল কলকাতা, সেখানে পোস্টারের নিচে অনেকে অনেক কিছু লিখেছেন আমি দেখেছি। কিন্তু যারা শুনছেন, শুনবেন ভেবেছেন, তাঁরা তো বিষয়টি জানেন না, ফলে তাদের জন্য তো আমাকে একটু বলতেই হবে। এখন তো রিলের যুগ, মানে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গেলেই খালি দেখি যে নোটিফিকেশনের পর নোটিফিকেশন, শুধু রিল আসছে তো আসছে, এবং যে ধরনের রিল আপনি একবার ক্লিক করে দেখবেন বা দুবার ক্লিক করে দেখবেন, সেই ধরনের রিলই আপনাকে সমানে দেখানো হবে। তো যে যা পাচ্ছে রিল বানিয়ে পোস্ট করছে, অনেকে খুব ভালো কন্টেন্ট তৈরি করছেন, যেমন তেমন একেবারে বিশ্রী কন্টেন্টও প্রচুর, এটা আপনাকে মানতেই হবে। তো রিলের হিরো কি রিয়েল হিরো হতে পারে নাকি কখনো, এই প্রশ্নটা আসছে। রিল বনান রিয়েল হিরো, নাম দুটো কাছাকাছি কিন্তু কাজে আকাশ পাতাল তফাৎ, তাই তো? রিল লাইফে কি রিয়েল হিরোরা পিছিয়ে যাচ্ছেন, এ নিয়ে শুনবো আপনার কথা 2248808585 এই নাম্বারে। আর যারা পোস্টারের নিচে একটু একটু করে কমেন্ট করেছেন সেগুলোও পড়ার চেষ্টা করব, আর অবশ্যই পড়ব হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপেও অলরেডি অনেকে করতে শুরু করেছেন, লিখতে শুরু করেছেন। একটা গান দিয়ে শুরু না করলে না আমার নিজের পার্সোনালি কীরকম একটা লাগে, তাই মেটিরিয়া মেটিকার কাব্যটা শুনে আপনার কথায় আসছি। কেমন

0: যেহেতু আজ ডক্টরস ডে, তাই আমরা এই গানটা দিয়ে শুরু করলাম। আর আমরা একটুখানি ফোনে কথা বলে নেব। 2248-8085 এই নাম্বারে কে অপেক্ষা করছেন?
1: নমস্কার।
0: নমস্কার, নমস্কার।
1: আমার নাম শুভজিৎ, আমি বেলঘরিয়া থেকে বলছি।
0: আচ্ছা বলুন, নমস্কার।
1: অ্যাকচুয়ালি এখন ডিজিটাল ওয়ার্ল্ডে এখন কিন্তু সবাই আমরা হিরো, মানে হিরোটাকে আমি জেন্ডার বায়াস না হয়ে
0: বলছি,
1: কারণ হিরোইনরাও তো হিরো। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু আমরা সবাই এখন হিরো, আমরা কিন্তু খুব একটা কন্টেন্টের কোয়ালিটি আর কন্টেন্টটা কতটা জেনুইন সেটা আমরা বিচার করি না, আমরা দেখি, দেখে একজনকে জনপ্রিয়তার জায়গায় নিয়ে যাই। কিন্তু আমরা কি সেই সব হিরোদের ভুলে যাব যারা আমাদের বাস্তবের হিরো, যেমন একজন কৃষক যাদের জন্য আমরা খেতে পাচ্ছি, একজন সৈন্য যে দিন রাত আমাদের বর্ডার গুলোকে গার্ড করছে, মানে এইটা আমরা নিজেরা কোনদিন ফিল করি যে আমরা রাত্রিরে যে ঘুমোই সেটা কি করে ঘুমোই, কত শান্তিতে ঘুমোই,
0: সত্যি কথাই।
1: এবং এরা হচ্ছে অ্যাকচুয়াল হিরো। কিন্তু আমি এটাও বলবো, মানে একদম তো একতরফা হয় না, রিলসে এমন অনেক কিছু রিলস হয় যেগুলো সত্যি সেটা প্রতিভা বিকাশ করে, অসাধারণ কিছু রিলস তৈরি হয়। কিন্তু ওই খারাপের মধ্যে ভালোটা তো বাছার দায়িত্ব আমার, পাকেই তো পদ্মফুলটা ফোটে, তাই তো? কিন্তু এই যে রিলস হয়তো একদিন বন্ধ হয়ে যাবে বা নাও থাকতে পারে, কিন্তু এইসব মানুষরা কিন্তু সারা জীবন বেঁচে থাকবে আমাদের।
0: একেবারেই তাই।
1: এবং ডাক্তারের কথা আমরা ভুলে যাব,
0: আজ তো বলতেই হবে ডক্টরস ডে,
1: তাকে তো বলতেই হবে ডক্টরস ডে। এবং সেই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যখন কোন আমাদের সন্তানকে পালন প্রতিপালন করছি বাবা মা হিসেবে, গার্ডিয়ান হিসেবে, আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে এইটা শেখাবো না যে সফলতার মাপকাঠি শুধু একভাবেই হয়, মানে সফল যে হচ্ছি আমি একটা মাপ, একটা মাপকাঠি, মানে প্যারামিটার্স তো অনেক হয়, সে প্যারামিটার্স গুলো বোঝানো। এবং আমাদের মূল্যবোধটা কিন্তু এমনি এমনি আসে না, এটা তো আপব্রিংইং এর ব্যাপার। এবং একটা লাইক আর কমেন্টে কিন্তু কিছু জাজ হয়ে যায় না,
0: ঠিকই?
1: আমরা অনেক ভুলভাল জিনিসেও লাইক লাইক মেরে দিই, তাই তো? আমরা বুঝিও না আদৌ লাইকটা মারছি কিনা। ইভেন আমি একটা কথা তুলবো, এটা আগেও একবার বলেছিলাম, পডকাস্টে আমরা অনেক সময় অনেক কিছু শুনি, হ্যাঁ, সবাই এখন ডাক্তার, সবাই এখন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সবাই সবার মত দেন এভাবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিজেরা কিন্তু পারি সেগুলোকে ভেরিফাই করার জন্য, যেটা আমরা করি,
0: ফ্যাক্ট চেক করতেই পারি।
1: হ্যাঁ, স্পেশালি আমার মনে হয় হেলথ রিলেটেড এবং ফিনান্সিয়াল রিলেটেড যেসব আদান প্রদান হয় আর কি, আমার মনে হয় নিজেদের বাঁচিয়ে রাখার জন্য, ঠিকঠাক বাঁচানোর জন্য আমাদের কিন্তু ভেরিফাই করে নেওয়াটা
0: অবশ্যই। খুব সুন্দর করে বলেছেন, অনেক ধন্যবাদ। আপনিও টেলিফোন করতে পারেন 2248-8085 এই নাম্বারে। আজ আমরা কথা বলছি যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা হলো যে রিল লাইফে রিয়েল হিরোরা কি পিছিয়ে যাচ্ছেন। আমরা উত্তম দালালের একটা কমেন্ট পেয়েছি, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর কথা উনি বলছেন, প্রয়োগের ফলে ছবি বা ভিডিও তৈরির গুণমান বৈশিষ্ট্যের ক্ষেত্রে বিপ্লব এসেছে, এ কথা বোধ করি বলার অপেক্ষা রাখে না। এখনকার দুনিয়ায় নতুন অনুগামীদের আকৃষ্ট করতে, ব্যবসার ক্ষেত্রে নতুন গ্রাহক টানতে এমন সহজ, সস্তা এবং কার্যকর মাধ্যম আর আছে কিনা সন্দেহ। রিল যেন গল্প বলার জন্য একটি ক্যানভাসের যোগান দেয়, এ যেন সৃজনশীল অভিব্যক্তি প্রকাশের এমন এক ময়দান যেখানে রয়েছে স্বজ্ঞাত সম্পাদনার উপায়, সঙ্গে ট্রেন্ডি মিউজিক, লাইব্রেরি এবং অগমেন্টেড রিয়েলিটি ফিল্টার। নতুন নতুন সব উপাদান জীবনের চিত্তাকর্ষক স্নিপেটগুলিকে অনায়াসে আকর্ষণীয় করা যেতে পারে। রিয়েল লাইফে হিরোরা তা কখনোই করতে পারেন না, তাই তাদের কখনো কখনো পিছিয়ে পড়তে হয়। উত্তম দালাল লিখেছেন, খরসরাই, বেগমপুর, হুগলি।

0: থেকে শুভ্রা ভট্টাচার্য লিখেছেন, আপনাকে আপনার কথায় পেয়ে আমি ভীষণ ভীষণ আপ্লুত। হ্যাঁ, এই সময়টায় আমার অন্য কাজের জন্য আমি আসতে পারি না, আর সকালবেলায় রবিবার আপনাদের সঙ্গে তো কথা হয়, তাই ওই আর কি আসা হয় না। রিল লাইফের হিরোরা পর্দায় সুপারম্যান, আপনি লিখেছেন, এক ঘুষিতে দশজনকে হারায়, গান গেয়ে সমস্যা মিটিয়ে দেয়, কিন্তু রিয়েল লাইফের হিরোদের কোনো স্ক্রিপ্ট থাকে না, ডুপ্লিকেট থাকে না, রিটেক হয় না। রিয়েল হিরো হলেন সেই মা যিনি অনেক কষ্টেও সন্তানের মুখে হাসি ফোটান, এই বাবা যিনি নিজের স্বপ্ন ভুলে পরিবারের জন্য খাটেন, সেই শিক্ষক, ডাক্তার, পুলিশ, সাফাই কর্মী, যারা নীরবে সমাজটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, প্রত্যেকের রিয়েল হিরো। রিয়েল হিরোরা হাততালি পায়, পুরস্কার পায়, রিল হিরোদের কথা আপনি বলছেন, রিয়েল হিরোরা পায় শুধু দায়িত্ব, তবু তারা পিছিয়ে নেই, কারণ ক্যামেরা বন্ধ করলেই সিনেমা শেষ, কিন্তু রিয়েল হিরোদের লড়াই রোজ ভোরে আবার শুরু হয়। তাই আমার মতে রিয়েল হিরোরাই আসল হিরো, ওরা চুপচাপ জিতে যায় কোনো প্রচার ছাড়াই। ওয়াও, দারুণ লিখেছেন, দারুণ লিখেছেন। আচ্ছা, কিশোর বালি থেকে একটা অসম্ভব বড় একটা হোয়াটসঅ্যাপ করেছে, এই অনুষ্ঠানে প্রথমবার আপনি এলেন, না প্রথমবার আসিনি, আগেও এসেছি কিন্তু রেয়ার আসি আর কি। তো যাই হোক, ভালো লাগার কথা আপনি জানিয়েছেন, রিল নয়, রিয়েল নায়কদের বেশি প্রাধান্য দেব, রিয়েল ঘটনা থেকে রিলের জন্ম হয়, নট ইন অল কেসেস। কিশোর, সবসময় কি রিয়েল ঘটনা থেকেই রিলের জন্ম হয়? আমার তো এমনটা মনে হয় না। যাই হোক, একজন করে বাস্তবে আর একজন করে পর্দায়, রিয়েল নায়কের সংখ্যা কমেনি বরং বেড়েছে, বাস্তব বড় কঠিন, এই কঠিন বাস্তবকে নিয়ে যে নায়করা কিছু কাজ দেখাচ্ছে সেটা ভালো লাগে। বাস্তবের মাটিতে অনেক দাদারা গায়ের জোরে অনেক কিছু করে ফেলছে, সেই সব রুখে দেওয়ার জন্য পাড়ার যে ছেলেটা সবার আগে এগিয়ে এলো তার প্রতিবাদ করবার জন্য, সেই তো আসল নায়ক বাস্তবের মাটিতে। পাড়ার মা বোনেদের সঙ্গে যেসব বেপাড়ার ছেলেরা খারাপ আচরণ করে, সেই সব মানুষকে রুখে দেওয়ার জন্য যে ছেলেটা বেরিয়ে আসছে, সেই তো আসল নায়ক। যে সিনেমার নাম ছিল পোলায়, সেখানেও তো একটি ছেলে খারাপ জিনিসের প্রতিবাদ করেছিল, যতটা সম্ভব গোবরডাঙ্গা অঞ্চলের ঘটনা। হ্যাঁ, যদিও সেই নায়ককে প্রতিবাদ করার জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, রিয়েল থেকেই তো রিল তৈরি হলো। বাস্তবের নায়কদের যুগ যুগ জিও, এদের জবাব হয় না, একেবারেই তাই। আপনি আসতে পারেন 2248808585 এই নাম্বারে, আর আমি চটপট করে আরও কয়েকটা হোয়াটসঅ্যাপ পড়ে ফেলি। আমার নাম কার্তিক মণ্ডল, দাউদপুর থানা কোথা থেকে লিখছেন, সন্দেশখালি। রিল লাইফের নায়কেরা আমাদের বিনোদন দেন, কিন্তু বাস্তব জীবনের নায়কেরা সমাজকে এগিয়ে নিয়ে যান। রিয়েল হিরোরা অনেক সময় প্রচারের আলো থেকে দূরে থাকেন, তারা নিজের স্বার্থের চেয়ে মানুষের কল্যাণকে বেশি গুরুত্ব দেন। চিকিৎসক, শিক্ষক, সৈনিক, দমকল কর্মী এবং উদ্ধার কর্মীরা বাস্তব জীবনের প্রকৃত নায়ক, তাদের সাহস, ত্যাগ এবং পরিশ্রম সমাজের জন্য অনুপ্রেরণা, তবে অনেক ক্ষেত্রেই তারা প্রাপ্য সম্মান ও স্বীকৃতি পান না। অন্যদিকে রিল লাইফের নায়কেরা সহজেই জনপ্রিয়তা অর্জন করেন, তাই অনেকেরই মনে হয় রিয়েল হিরোরা যেন কিছুটা পিছিয়ে রয়েছেন, কিন্তু মানুষের জীবন বদলে দেওয়ার ক্ষেত্রে বাস্তব জীবনের নায়কদের অবদানই সবচেয়ে বড়। আমাদের উচিত রিয়েল হিরোদের সম্মান করা এবং তাদের কাজকে যথাযথ মূল্যায়ন করা। সবাই খুব সুন্দর লিখছেন, দেখি টেলিফোনে কেউ অপেক্ষা করছেন কিনা। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার নমস্কার।
1: হ্যাঁ শুভ সন্ধ্যা দিদিভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: আচ্ছা বেশ, বলুন।
1: হ্যাঁ দিদিভাই, এই যে এখন ইন্টারনেটের যুগে রিয়াল হিরোদের মধ্যে থেকে আমি তো আগে বেছে নেবো ওই দমকল কর্মী, পুলিশ, এদেরকে আমি আগে রাখবো, কারণ এরা যদি মানে না থাকে তাহলে কিন্তু আমরা বাস্তবে কোনো নায়কই নই। তো এদেরকে আগে রাখবো, ডাক্তার। হ্যাঁ, তো তারপরে আমাদের যে সিনেমা জগতের নায়িকারা এরা হচ্ছে তারপরে
0: পর্দার নায়ক নায়িকা। হ্যাঁ
1: হ্যাঁ, সবার শেষে আমরা। হ্যাঁ, তো এই জায়গাটা এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনিও সুস্থ থাকবেন, আর আপনি টেলিফোনে আসতে পারেন 2248 8085 এই নাম্বারে। আমরা আজকে রিল লাইফ ভার্সেস রিয়েল লাইফ এইটা নিয়ে একটা কথা বলছি, আপনার মত জানতে চাইছি, অবশ্যই আপনার কথা শুনতে চাইছি যে রিল লাইফে অভ্যস্ত আমরা কি রিয়েল হিরোদের একটু ব্রাত্য করে দিচ্ছি নাকি, এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় জানতে চাই। অবশ্যই নানা অপশন রয়েছে আপনার কাছে, আপনারা পোস্টারের তলায় কমেন্ট করেছেন সেগুলো আমি পড়ব, অবশ্যই দুটো অলরেডি পড়েছি, আর এই মুহূর্তে

0: হোয়াটসঅ্যাপ পড়ে ফেলি, এখন অনেকেরই জীবন রিল সর্বস্ব হয়ে উঠেছে। এই রিল কেন্দ্রিক জীবনে যারা অভ্যস্ত হয়েছে বা হতে চাইছে, তাদের হাতে যথেষ্ট সময় থাকে রিল তৈরি করার জন্য, কিন্তু প্রকৃত হিরোদের কর্মব্যস্ততা ও জনপ্রিয়তার জন্য রিল তৈরি করার সময় থাকে না। তাই রিল লাইফে প্রকৃত হিরোরাই পিছিয়ে যাচ্ছে। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে। বেশ কয়েকদিন ধরে দেখছি যারা বড় বড় লেখা পাঠাতো সেইগুলোই পড়ে শোনানো হচ্ছে, তাই আজ কোনো মতামত দিলাম না। সুবীর বোধক খালনা হাওড়া থেকে। আচ্ছা, আমি কিন্তু আপনার ছোট্ট মেসেজটি পড়লাম এবং চাইবো আপনি সুন্দর করে লিখুন যে আপনি কি বলছেন। আজকের যে প্রসঙ্গটা রয়েছে, যে প্রসঙ্গে আমরা কথা বলছি, সেই প্রসঙ্গে অবশ্যই আপনার কথা জানতে চাই, আপনার কথা শুনতে চাই। আচ্ছা, রিল লাইফের রঙিন পর্দায় নায়কদের বীরত্ব করতালির ঝড় তোলে, কিন্তু বাস্তব জীবনের প্রকৃত বীরেরা অধিকাংশ সময় নীরবতার আড়ালেই থেকে যান। তারপরে কি লিখেছেন, তাঁদের আত্মত্যাগের ইতিহাস প্রচারের আলোয় নয়, মানবতার কল্যাণে নিবেদিত কর্মে অমর হয়ে থাকে। তাই দৃশ্যমানতার অভাবে তাঁদের মহত্ত্ব কখনোই ম্লান হয় না। প্রকৃত নায়ক তিনি যিনি প্রতিকূলতার মুখোমুখি হয়েও আদর্শ সততা ও মানবিকতার পতাকা সমুন্নত রাখেন। রিল লাইফের বীরত্ব ক্ষণস্থায়ী বিনোদনের অংশ হতে পারে, কিন্তু বাস্তব জীবনের বীরত্ব যুগের পর যুগ মানুষের হৃদয়ে প্রেরণার প্রদীপ জ্বালিয়ে রাখে। অতএব রিয়েল হিরোরা কখনোই পিছিয়ে নন, বরং তাঁরাই সমাজ ও সভ্যতার প্রকৃত ভিত্তিপ্রস্তর। সৌভিক ঢাকুরিয়া থেকে খুব সুন্দর করে লিখেছ, থ্যাংক ইউ সকলকে যারা আমাদের সময়টা দিচ্ছেন, এবং যেদিন যে প্রসঙ্গে আমরা কথা বলছি সেই প্রসঙ্গে আপনার মত, আপনার কথা আমরা জানতে পারছি। আচ্ছা, টেলিফোনে একজন অপেক্ষা করছেন, একটু নিয়ে নি চট করে। নমস্কার।
1: নমস্কার,
0: কে আছেন?
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ।
0: হ্যাঁ হ্যাঁ সায়ন বলো।
1: আসলে বিষয়টা হচ্ছে, আমরা এতটাই কেজো হয়ে গেছি, কেজো জগৎটা থেকে পালাবার জন্য আমরা একটা অবাস্তব জগৎকে বেছে নিচ্ছি নিজের বিনোদনের জন্য। সে বিনোদনটা হচ্ছে বর্তমানে রিল, সেটা কিন্তু সিনেমা রিল নয়। এখন কিন্তু রিল হচ্ছে 30 সেকেন্ড
0: একবারে।
1: এবার এই 30 সেকেন্ডটাও ওদের কমেছে, এখন ওদের 20 সেকেন্ডে নেমে এসছে। এই যে রিলের প্রথমত রিলে কিন্তু কোন হিরো তৈরি হচ্ছে না। হ্যাঁ, রিলে কিন্তু কোন হিরো কখনোই তৈরি হয় না, তখন হিরো হতে গেলে তার একটা হিরোইজম লাগে। সেই এমন এমন কন্টেন্ট আমি চোখের সামনে দেখেছি দিদি, সেগুলো একদম অখাদ্য। মানে সেগুলো যে আমি বর্ণনা করতে পারবো না এমন এমন কন্টেন্ট, শুধুমাত্র শেয়ার লাইক পাওয়ার জন্য। এবং শেয়ার লাইক পাওয়ারও একটা কারণ আছে যে এটা মনিটাইজেশনের ব্যাপার আছে। এইবার ব্যাপারটা হচ্ছে, আমরা যারা কন্টেন্ট কনজিউম করছি তাদেরকে দেখে নিতে হবে যে আমি কোনটা দেখবো কোনটা দেখবো।
0: এক্স্যাক্টলি।
1: এবার আমি যদি আমি যখন আমার ফেসবুকে দেখছি, তখন কিন্তু আমার ফেসবুকে গান বাজনা ওরিয়েন্টেড ভিডিওই আসছে, লিটারেচার ওরিয়েন্টেড ভিডিওই আসছে। কারণ আমি একজনকে ফলো করি, তিনি খুব সুন্দর করে বিভিন্ন স্বর্ণযুগের গান বাজনা নিয়ে বলেন, এবং ওখান থেকেই আমার রাধাকান্ত মন্দির
0: অবশ্যই। কিন্তু রিয়েল হিরোরা কি পিছিয়ে যাচ্ছে এই রিলের দৌড়ে? একেবারেই তাই। সঙ্গে থাকো সায়ন, আপনিও সঙ্গে থাকুন। 2248 8085 এই নাম্বারে আপনি আসতে থাকুন, আমি চট করে পড়ে ফেলি। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা আর যে সংযুক্তা দিদি ভাই, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। মানুষ গুহার দেওয়ালে তৈরি হওয়া ছায়া দেখে সেটাকেই আসল ভাবত, রিল লাইফ হলো সেই ছায়া। মানুষ ছায়ার চাকচিক্য পছন্দ করে, তাই গুহার বাইরে থাকা বাস্তবের নায়কদের তারা চিনতে পারে না। রিল লাইফে রিয়াল হিরোরা প্রায়ই পিছিয়ে থাকেন, কারণ দর্শক পর্দায় তাৎক্ষণিক অলৌকিক সমাধান খোঁজেন, যা বাস্তব জীবনের নায়কদের পক্ষে সম্ভব নয়। সিনেমা চলে কাল্পনিক নাটকীয়তায়, আর বাস্তব চলে কঠিন নিয়মে। রিল লাইফ মানুষকে সাময়িক বিনোদন ও সস্তা আবেগ দেয়, তাই সেখানে বাস্তবের নায়কেরা বাণিজ্যিক কারণে পিছিয়ে পড়তে বাধ্য হন। রিল লাইফ চলে প্রশংসার লোভে, রিয়েল লাইফ চলে কর্তব্যের টানে। খুবই ভালো ও সুস্থ থাকবেন। হ্যাঁ দাদা, আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, এরপরে দেখি কে

0: লিখেছেন, অনেক অনেক মেসেজ এসেছে, অনেক অনেক হোয়াটসঅ্যাপ এসেছে এবং টেলিফোনও আসছে। টেলিফোন নেব অবশ্যই 2248808585 এই নাম্বারে। যিনি অপেক্ষা করছেন তাকে একটু চট করে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার,
1: অনেকদিন পর আপনাকে এরকম একটা অনুষ্ঠানে পেলাম। সুরমলে পেয়ে অভ্যস্ত, কিন্তু আপনাকে আজকে অনেক
0: মাঝে মাঝে স্বাদ বদল করতে হয় বই কি।
1: হ্যাঁ,
0: নইলে এক ঘেয়ে লাগবে না।
1: হ্যাঁ নিশ্চয়ই, একই দিনে রোজ খাওয়া এক খাবার রোজ ভালো লাগে না, তো এটা ঠিকই। যাই হোক, আজকে টপিকে যে কথাটা বলার,
0: বলুন,
1: সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে রিলে যে যুগটা, সেটা সত্যি সব ক্ষেত্রে খারাপ এ কথা বলা যাবে না। কারণ কিছু কিছু জিনিস এমন তথ্য আমাদের কাছে আসে যেগুলো আমরা পাই, সেগুলো সত্যি হয়তো আমরা জানতাম না, বা তাদের সম্পর্কে অনেক কিছু জানি না, বা তাদের সম্পর্কে অনেক কিছু জানা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা রিয়েল হিরো তাদের সম্পর্কে এখন কতটা আমরা জ্ঞান লাভ করতে পারছি আর কতটা আমাদেরকে জানানো হচ্ছে। এখন স্কুলগুলো বলুন বা কলেজের সিলেবাসে বলুন, কোথায় আমরা রিয়েল হিরোদের নিয়ে কোনো টপিক কি সেইভাবে আলোচিত হয় না? আমি, আমার তো মনে হয় না, খুব কম ক্ষেত্রেই হয়। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমরা যখন আমাদের টপিক ছিল, একটা বই ছিল বাংলা ভার্সনে, বাংলা সিলেবাসে দান্তে, তারপর আরো বিভিন্ন ধরনের এই সমস্ত যে সমস্ত এরা আছেন বড় বড় যারা সমাজ সেবক বা যাদের তাদের জীবনীগুলো পড়ানো হতো, কিন্তু এখন সেগুলো আর হয় না। হ্যাঁ, সেইগুলো থেকে এখন অনেকটাই, তবে এই কন্টেন্ট গুলো বেছে নেওয়ার দায়িত্ব আমাদের।
0: ঠিকই,
1: ঠিক আছে, অনেক কিছুই বেরোবে, মানি ট্রানজেকশনের ব্যাপার আছে সেখানে, তারপরে ইউটিউবে যে
0: সবকিছু নিয়েই এগোতে হবে, কিন্তু রিয়েল যে হিরোরা তারা কিন্তু রিয়েলই থাকবেন আমাদের। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সর্বেশ্বর পাল আমাদের ফেসবুক যে পোস্টারটি রয়েছে সেখানে লিখেছেন, শুভ সন্ধ্যা, মাহেশ হুগলি থেকে আজকের বিষয় ভাবনার পক্ষে মত প্রকাশ করছি। রিয়েল হিরোরা তো চিত্রনাট্য অনুসারী, কিন্তু রিয়েল লাইফের লড়াই করে অধিকার ছিনিয়ে আনতে হয়। ঠিকই বলেছেন। কল্যাণ কুমার শান্ডিল্য লিখেছেন, রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে, শুভ সন্ধ্যা, বিষয় বলে দিচ্ছে রিল আর রিয়েল, একটাই সত্যি হিরো যেটা ওয়ান টেকে ওকে, আর রিটেকের কোনো জায়গা নেই, কোনো চিত্রনাট্য নেই, কিন্তু রিলে সমস্তটাই কারসাজি, অভিনয়টাই আসল। বাস্তবের হিরোদের নিয়ে ফিল্ম হচ্ছে কিন্তু অভিনয়ে রিল হিরো, দুজনেই হিরো কিন্তু দুজনের তুলনা চলে না, জায়গাটাই আলাদা। অভিনয়ের জন্য বিখ্যাত শিল্পী হতে পারেন কিন্তু হিরো নন, রিল হিরো পণ্য বিক্রির যোগ্য, রিয়েল হিরো নয়। কজন মেসি, রোনালদো, মাইকেল জর্ডান হতে পারেন। ধন্যবাদ দিনেশ নস্কর, সন্ধ্যা সংযুক্তা দিয়ে আপনাকে শুভ সন্ধ্যা জানাচ্ছি বালি হাওড়া থেকে। রিয়েল হিরোদের জবাব নেই, যারা পর্দায় হিরো সেটা একটা আর্টিফিশিয়াল, যারা বাস্তবে হিরো ঘর সামলে, ফ্যামিলি সামলে, তারপর হিরোগিরি দেখাচ্ছে, কিছু ভালো কাজও করছে, নয়তো হিরো নিজের বাড়ি ফিরছিল সেই সময় একটি ছেলে বা একটি মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাড়ি না গিয়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হসপিটালে গেল, অ্যাডমিট করলো, সেটাই তো, সেই তো আসল হিরো। যে হিরো মানুষের অসময়ের পাশে দাঁড়াচ্ছে সেই তো প্রকৃত হিরো। বাস্তবের হিরোরা কিন্তু পিছিয়ে নেই দিদি, পিছিয়ে না থাকুন এটাই তো আমরা চাই, কিন্তু সবসময় সবটা কি আমাদের চাওয়া অনুযায়ী হয়? তো যাই হোক, আপনার কথা, রিল লাইফে রিয়েল হিরোরা কি পিছিয়ে? সাবেদ আলী বিশ্বাস লিখছেন, রিল লাইফে রিয়েল হিরোরা কখনোই পিছিয়ে থাকেন না, বরং তারাই সমাজের প্রকৃত ব্যক্তি। আচ্ছা, তারপরে লিখছেন, সিনেমার পর্দায় নায়করা কল্পনার জগতে অসাধারণ কাজ করে দর্শকদের মুগ্ধ করে, কিন্তু বাস্তব জীবনের নায়করা নীরবে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যিকারের উদাহরণ সৃষ্টি করেন। একজন শিক্ষক, ডাক্তার, কৃষক কিংবা সৈনিক, তারাই আমাদের জীবনের প্রকৃত হিরো। তাদের ত্যাগ, পরিশ্রম ও সাহস সমাজকে এগিয়ে নিয়ে যায়। তারা প্রচারের আলোয় না থাকলেও তাদের অবদান অনেক গভীর। বিপদের সময় তারাই সবার আগে এগিয়ে আসে। বাস্তব জীবনের সংগ্রামী তাদেরকে সত্যিকারের বীর করে তোলে। তাই বলা যায় রিল লাইফের চেয়ে রিয়েল লাইফের হিরোরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সমাজের উন্নয়ন ও মানবতার সেবায় তারা কখনোই পিছিয়ে নয়, বরং অগ্রগামী। ছবি আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখেছেন।

একটা গান শুনি, অনেক কথা হলো আপনাদের জন্য, অপেক্ষা করি। আপনারা 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করছেন এবং 2248080 এই নাম্বারে আসছেন টেলিফোনে।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে
1: শুনছেন আপনার কথা। রিয়েল লাইফে হিরো তারাই যারা পাশে থাকে, বিপদের এক চরম আঘাতে হাতে হাতটি রাখে, অনাহারের মুখে তুলে দেয় দুমুঠো ভাত যারা, রিয়েল লাইফের চলার পথে হিরো হলো তারা। প্রতিবাদের সাহস যারা হৃদয়ে জড়িয়ে রাখে, রোদ্দুর যেন ফোটায় তারা ঘন মেঘের ফাঁকে। রিয়েল লাইফে হিরো তারা নাইবা হলো জানি, তবু তারা রিয়েল লাইফের জীবন সংগ্রামী। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে সুন্দর করে লিখেছে। আচ্ছা, শিপ্রাদি কি লিখেছেন? শিপ্রাদি শিপ্রাকারার মল্লিক, মল্লিকপাড়া লেন বতর থেকে হাওড়া 4। আমি আজ কিছু বলবো না, সব বন্ধুদের কথা শুনবো, সময় খুব কম, তার উপর আমার SMS। আচ্ছা, ভালো থাকবেন। আগের দিন অনুষ্ঠানে বোধ হয় আপনার SMS-টি পড়া হয়নি না, তাই সেই কারণে আপনি একটু অভিমান করেছেন। অনেক সময় হয় কি, সময়টা চলে যায়, এত এত মানুষের SMS এবং হোয়াটসঅ্যাপ আসে না, সবটা পড়ে ওঠা হয় না। কিছু মনে করবেন না শিপ্রাদি, ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনারা সকলে ভালো থাকবেন, এভাবে সঙ্গে থাকবেন। অভিমান দুঃখ রাগ হতেই পারে, বন্ধুর ওপরই তো এই আবদারটা করা যায়, অভিমানটা করা যায়। ভালোবাসা যাদের সঙ্গে থাকে তাদের উপরেই অভিমান করা যায়, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, পরের দিন আবারও নিশ্চয়ই আপনাকে পাবো, আপনার SMS পাবো আমি নিশ্চিত, এবং সেদিন আমি অবশ্যই পড়ব। হাওড়া থেকে রঞ্জন পাল, শুভ সন্ধ্যা দিদি, অনুষ্ঠান সুন্দর লাগছে, চালিয়ে যান, সঙ্গে রইলাম। কেউ কি রয়েছেন টেলিফোনে? নমস্কার। উমা, আমি তো আমার গলাটাই শুনতে পাচ্ছি, আমার এই বাজে গলাটা। কেউ কি রয়েছেন? আমার গলাটাই শুনতে পাচ্ছি।

যিনি হোল্ডে রয়েছেন তিনি প্লিজ আমাকে আরেকবার ফোন করুন দেখি। 2248808585 এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। 8:40 আর 5 মিনিট মতো হাতে রয়েছে, তার মধ্যে আমাকে অনেক কিছু কাজ সারতে হবে। অনেক অনেক মানুষ লিখেছেন, যা যা সেগুলো তো পড়তে হবে, তাই না? দেখি, আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। না, আমার মতে তারা পিছিয়ে নেই, অর্থাৎ আপনি রিয়েল হিরোদের কথা বলছেন, বরং অনেক ক্ষেত্রে এগিয়ে, ভিন্ন ক্ষেত্র। রিয়েল লাইফে হিরোরা অভিনয় আর গ্ল্যামার নিয়ে ব্যস্ত, রিয়েল হিরোরা ডাক্তার, শিক্ষক, সেনাবাহিনীর মানুষজন, সমাজকর্মী হিসেবে বাস্তব সমস্যা সামলায়। প্রভাবের গভীরতা 2 নম্বর পয়েন্ট। রিয়েল হিরোর প্রভাব ক্ষণস্থায়ী এবং বিনোদন কেন্দ্রিক। রিয়েল হিরোর কাজ মানুষের জীবন বাঁচায়, ভবিষ্যৎ গড়ে। স্বীকৃতির অভাব। মিডিয়ায় রিয়েল হিরোরা বেশি আলো পায় বলে মনে হয় রিয়েল হিরোরা পিছিয়ে, আসলে তারা কিন্তু নীরবে কাজ করে যায় একেবারেই। 4 নম্বর পয়েন্ট লিখেছেন, আসল শক্তি ক্যামেরার সামনে ডায়লগ বলা সহজ, বিপদের সময় সামনে দাঁড়ানো, পাশে দাঁড়ানো, নিজের স্বার্থ ত্যাগ করা কঠিন, সেটা রিয়েল হিরোরাই পারে। লাস্টে আমার মতে একটাই কথা বলবো, রিয়েল হিরোরা পর্দায় যেতে, রিয়েল হিরোরা বাস্তব জীবনে যেতে। একেবারে একেবারে ঠিকঠাক লিখেছেন। প্রিয় আপনার কথা, যারা সৎ, নীতিপরায়ণ, নিয়ম নিষ্ঠ, প্রচার বিমুখ, তাদের কাছে কর্মই মূল উদ্দেশ্য। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। আচ্ছা বেশ, এরপরে আর কার হোয়াটসঅ্যাপ এসেছে দেখি। রিল লাইফে রিয়েল হিরোরা কি পিছিয়ে? হ্যাঁ, এটাই আমাদের মোশন আজ। রিল লাইফ থাক না, যতই রিয়েল হিরোরাই এগিয়ে, সমাজের নানান উন্নয়ন ভাবা যাবে না তাদের বাদ দিয়ে। প্রচারের আলোয় আসে না তেমন কাজ করে অগোচরে, মানবিকতা, নৈতিকতা, সমাজ গঠনের উদ্যোগ গ্রহণ করে। মাস্টার, ডাক্তার, নার্স, বিজ্ঞানী, সমাজকর্মী, এরাই হাল ধরে, এদের ছাড়া এগোবে না, সমাজ তলিয়ে যাবে অন্ধকারে। লিখেছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। তপন চক্রবর্তী আমাদের ফেসবুকের পোস্টারের তলায় লিখেছেন, শ্রবণ সঙ্গীদের আকাশবাণীকে প্রণাম, বহু চলচ্চিত্রে আমি অভিনয় করেছি, বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছি। আচ্ছা, তারপরে লিখছেন অনেক বড় পোস্টারের তলায় ওর কমেন্ট, আমি একটু ছোট করে পড়ি। বলিউড টলিউড কোথায় না আমার নাম, কত আমাকে নিয়ে টানাটানি। আচ্ছা, চারদিকে নন্দিত, রিয়েল হিরো, কিন্তু বাস্তব জীবনে আমি ভীষণ একাকি, বিষাদের দিন কাটে। আসলে লাইফ ইজ নাথিং বাট আ স্টেজ হ্যাভিং এন্ট্রান্স অ্যান্ড এক্সিট। আসলেই আপনি ঠিক লিখেছেন, জানেন তো, জীবনটা একটাই, সেই জীবনটাকে আমি কিভাবে কাটাবো সেটা অনেকটাই আমার উপরেও ঠিক নির্ভর করে। প্রীতম শাহ লিখেছেন, রিল দুনিয়া হয়তো মানুষকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু বিপদের সময় আমাদের পাশে দাঁড়ায় বাস্তবের হিরোরা। রিল দিয়ে কখনোই বাস্তবের মাটিতে সমস্যার সমাধান করা সম্ভব নয়, তাই যতই রিলের হিরোরা হিরো হোক না কেন, বাস্তবের হিরোরা কখনোই পিছিয়ে থাকতে পারে না। প্রীতম শাহ লিখেছেন কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুর থেকে। বেশ সুন্দর করে লিখেছেন। রিল লাইফের থেকে রিয়েল হিরো অবশ্যই এগিয়ে, লিখেছেন দেবোত্তম গোস্বামী, কোথা থেকে লিখেছেন জানি না, খুব সুন্দর লিখেছেন। শীষ মোহাম্মদ লিখেছেন, হাতে হাতে ফোন, ডিরেক্টর, সবাই রিল তুলে যাচ্ছ, হিরোর দেখা নেই। আসল হিরোরা দেখো পেছনে ভাই, যারাই ডিরেক্টর তারা হিরো হতে চায়, সারাদিন ডিরেক্টর ক্যামেরা নিয়ে ঘুরছে, রিলের পর রিল তুলছে, আসল হিরোদের কথা কেউ মনে রাখে না, নিজেরাই কাজ চালায়, হিরোদের ডাকে না, প্রচুর ছবি তোলে, দেখ ভাই অনেকে রিলের দিকে তে তাকাই না ক্ষণেকে, যত খুশি ছবি তোলো, আছে ফোন ক্যামেরা, ডানে না খুশি হলে খুশি হবে বামেরা। রিয়েল হিরোরা সবে আড়ালেতে থেকে যায়, কাজের সময় তারা আড়াল থেকে বের হয়। শীষ মোহাম্মদ লিখেছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। সংঘমিত্রা ঘোষ লিখেছেন কাকিনাড়া ভাটপাড়া থেকে, রিয়েল লাইফে রিয়েল হিরোরা পিছিয়ে থাকলে রিল লাইফের হিরোর কোনো অস্তিত্ব থাকতো না, সমাজের অগ্রগতিও অব্যাহত থাকতো না, কারণ চলচ্চিত্র সমাজের বাস্তব রূপকে তুলে ধরে, বাস্তব হিরো না থাকলে রিয়েল হিরোর প্রেক্ষাপট সৃষ্টি হতো না। একেবারেই ঠিক বলছেন, অনেকেই দেখলাম রিয়েল হিরোদের পক্ষে, এবং আমিও তাই, আমরা প্রত্যেকেই তাই। আসলে মোশনগুলো রাখা এই কারণেই যে আপনাদের সঙ্গে একটু আমরা আদান প্রদান করে নিয়ে আমাদের মতামত। আচ্ছা, অনেক অনেক হোয়াটসঅ্যাপ এখনও জমা হয়ে রয়েছে। সুচেতা পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন, একটু প্রাপ্তি স্বীকার না করে নিলে না আমার নিজেরই খারাপ লাগবে। সুপ্রিয় পাঁজা লিখেছেন আমতা হাওড়া থেকে। আচ্ছা, কিশোর বালি থেকে লিখেছেন, আমি পড়েছি। আর আর কে লিখেছেন? না, আর আপাতত কোনো হোয়াটসঅ্যাপ নেই, আর সময়ও বিশেষ নেই, দেখি যদি টেলিফোনে একজনের সঙ্গে কথা বলতে পারি।

0: Spotlight.
1: আমরা আটটায় চলে এসেছি।
2: হ্যালো হ্যালো,
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold.
4: শুরু করছি সঙ্গে স্পেশালিস্ট। আমি আর যে সংযুক্তা রয়েছি আপনার সঙ্গে, অন্য দিনের মতো নয়, একটু অন্যরকমভাবে আজ আপনার কাছে আসা, কারণ আজকে একটা খুব স্পেশাল ডে, কি বলুন তো। হ্যাঁ, আমরা সকলেই সকাল থেকে সমস্ত ডাক্তারবাবুদের উদ্দেশ্যে আমাদের কুণ্ডিশ জানাচ্ছি, যারা আমাদের জীবনের রিয়েল হিরো। একেবারেই একটু আগে যে আলোচনায় আমরা ছিলাম আপনার কথায়, সেখানে আপনারা অনেক কিছুই বলছিলেন, ডাক্তারবাবুদের কথা বারবার করেই আসছে আজকের দিনে, আপনারাও বলছিলেন অবশ্যই আজ ন্যাশনাল ডক্টরস ডে, ফলে আজকে আমরা ভেবেছি আমাদের এই সঙ্গে স্পেশালিস্ট পর্বটা একটু অন্যরকমভাবে করবো। কীরকমভাবে করবো আপনারা একটু একটু করে বুঝতেই পারবেন সে খবর, কারণ আমরা অলরেডি শুরু করে দিয়েছি আমাদের ফেসবুক লাইভও। যেমন যারা রেডিও সেট টিউন করেছেন তারা তো শুনছেনই FM গোল্ড, আর যারা আমাদের ফেসবুকে রেগুলার জয়েন করেন তাদের উদ্দেশ্যে বলি আমরা শুরু করে দিয়েছি 100.1 FM Gold কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে লাইভ। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অবশ্যই, কারণ আজকে একটা স্পেশাল ডে, আপনাদের ভাবনা আপনাদের অনুভূতি ডাক্তারবাবুদের নিয়ে সবটাই আপনারা জানাবেন আমরা জানি, কারণ আজকের দিনটা একেবারেই শুধুমাত্র আজকের দিনটা ডাক্তারবাবুদের জন্য নয়। আজ আমাদের এখানে একজন ডাক্তারবাবু এসেছেন, তাকে স্বাগত জানিয়ে নিয়ে বাকি কথা বলছি। আজ আমাদের স্টুডিওয়ে অতিথি হিসেবে আমরা পেয়েছি, অন্য ক্ষেত্র বলবো নাকি ডক্টর ক্ষেত্র মাধব দাস বলবো, স্বাগত আপনাকে। খুব ভালো লাগছে, আজকে একটা অন্যরকম দিন তো বটেই, আমরা প্রত্যেকটা দিনই আপনাদের কাছে ঋণী থাকি, আর আজকে একটু বিশেষভাবে আপনাদের কাছে আমরা থ্যাংক ইউ জানাবো।
5: আসলে আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছে ঋণী, সকলের তো সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।
4: হ্যাঁ,
5: সে পেশার মানুষই সেইভাবে সমাজটাকে ধরে রেখেছে, সব কাজ করছে বলে আমরা সবাই কিন্তু ভালো আছি।
4: একেবারেই তাই। আচ্ছা, ডাক্তারবাবুর পরিচয় মানে কাজের ক্ষেত্রটা বিশাল, আপনি আগেও দেখেছেন নিশ্চয়ই ডাক্তারবাবু এখানে এসেছিলেন, কিন্তু আজকে আমরা একটু অন্যভাবে পেতে চলেছি তাকে। আচ্ছা ডাক্তারবাবু, এর আগে যেদিন আপনি এসেছিলেন বা আগে যতবার এসেছিলেন, গানের প্রসঙ্গ কি এসেছিল নাকি?
5: না, এই আকাশবাণীর অনুষ্ঠানে গানের প্রসঙ্গ আসেনি।
4: আচ্ছা,
5: কিন্তু অন্যান্য জায়গায় আসে।
4: হুম হুম, মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা আজ তো গানে গানে ভরে থাকবো। ডাক্তারবাবু নিজের পোস্টে লিখেছেন গাড্ডা, আমার খুব পছন্দ হয়েছে, আমিও বলে থাকি এটা যে গানের আড্ডা মানে গাড্ডা, কিন্তু কোনো কিছুই গাড্ডায় যাবে না, আমরা সবাই মিলে একটা সুন্দর সময় কাটাবো, কারণ আজকের দিনটা সঙ্গে স্পেশালিস্ট যতটা না তার থেকে বেশি অবশ্যই সঙ্গে গায়ক, এবং তিনি নিজে লেখেন, তিনি নিজে সুর করেন এবং অবশ্যই পারফর্ম করেন, আর সঙ্গী সাথীদের সঙ্গে করে নিয়ে এসেছেন রুদ্রনীল, শিবনাথ এবং সুমন, এই তিনজন সঙ্গী সাথী রয়েছেন, সবাই মিলেই আসলে আমাদের গান বাজনা, শুধুমাত্র গান হলে তো বাজনাটা কোথায় হারিয়ে যাবে, আবার শুধু বাজনা হলেও চলবে না, গান কোথায় যাবে, তো সঙ্গে নিয়ে গান বাজনা আমরা কিন্তু হাজির আপনার সঙ্গে কানে কানে গানে গানে। আমরা শুরু করি গানে গানে নাকি, রবি ঠাকুরের গান নাকি?
5: প্রথমে একটা হালকা আমার নিজের লেখা নিজের সুরে।
4: হ্যাঁ হ্যাঁ, হোক হোক হোক, বেশ
5: ঠিক আছে।

0: এই যে আপনার গান যাত্রা শুরু হলো আজকে এখানে 100.1 FM গোল্ডে, এই যে যাত্রাটা আমরা শুরু করলাম, আমরা বলতেই পারি ধীরে ধীরে আমরা একটু বিস্তারের দিকে যাব, এবং তাই সেই বিস্তারের মধ্যে মধ্যেই আমরা গল্পগুলোও শুনবো যে কিভাবে গানের হাত ধরা, এবার কিভাবে আপনার, হ্যাঁ মনে হচ্ছে কারণ এখনো কিছু দর্শক শ্রোতাদের পক্ষ থেকে কিন্তু কোনো রকম মেসেজ আমি পাইনি, এখন আপাতত আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি, মোটামুটি বোঝা যাচ্ছে, দেখি একটুখানি কেউ কিছু লিখছেন কি না। 9903055992 এই নাম্বারে আপনারা কিন্তু প্রত্যেক দিনের মতন একটুখানি হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS করতে পারেন, কারণ আপনারাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন যে অডিও ভিজুয়াল সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। একটু সমস্যা হচ্ছিল শুরুতে, আপাতত একটু ঠিক আছে মনে হচ্ছে আমার, হ্যাঁ আমার অন্তত আমার কাছে ঠিকঠাক আছে। এইবার দেখি পরের গানটা শুরু হলে আমরা বুঝতে পারব, তারপর একটু গল্প করি, একটু একটু হোক।
1: কি সরাসরি গানে চলে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গানে একটু যাই,
1: শোনা যাচ্ছে তো?
0: হ্যাঁ এখনো লোকজন, হ্যাঁ দেখি একটু, আমি তো শুনতে পাচ্ছি।
1: এবার যে গানটা গাইবো সেটা আমার জীবন দর্শনের গান।
0: আচ্ছা,
1: আমরা বড্ড অন্যর দিকে আঙুল তুলি, নিজের দিকে যতই দেখা যায় সেই অনেক দোষে।

0: এটাই দোষী। তাই অন্যের গুণগুলোকে দেখে যদি নিজেদের একটু উন্নত করা যায়, নিজের দোষগুলো দেখে নিজেকে সংশোধন করা যায়, তার থেকে ভালো কিছু হয় না।
1: ঠিকই তাই।
0: এই গানটা আমি কোনো অনুষ্ঠানেই বাদ দিই না, এখানে বলছি
1: নিশ্চয়ই।

0: এইটা যে কত দামি একটা কথা, মানে নিজের মুখোমুখি হওয়া, এইটা আমরা প্রায়ই ভুলে যাই। সত্যি সত্যি একেবারে আয়নার সামনে যদি দিনে অন্তত একবার দাঁড়ানো যায় এবং চোখে চোখ রেখে কথা বলা যায়, সেটা একটা অত্যন্ত সুন্দর অভ্যেস বলে আমার মনে হয়, আমাদের প্রত্যেকেরই মনে হয়। প্রত্যেক দিন একবার অন্তত আয়নার সামনে দাঁড়ানো উচিত, যে সারা দিন আমি কি করলাম, ঠিক পথে পা ফেললাম কি না, সেইটা সত্যি সত্যিই জানা দরকার। এই যে আপনার গান লেখা, মানে আমি যেটুকু আপনার গান শুনেছি বিভিন্ন জায়গায় ইউটিউবে, তো সেই গানগুলোর মধ্যে না একটা অন্যরকম জীবন দর্শন আছে, জীবনের কথা আছে। আসলে সাহিত্য সংস্কৃতি তো সমাজের আয়না, দর্পণ, তো সেখান থেকেই বোধহয় এই ভাবনাগুলো। এবং প্রত্যেকটি গানের মধ্যেই এরকম কোনো না কোনো একটা দিকে আপনি আঙুল তুলেছেন।
1: কাজে লাগিয়ে গান করতে বা অন্য ক্ষেত্রের গানের পরিচয়টা কাজে লাগিয়ে চিকিৎসা, দুটো পেশার প্রতি সৎ থাকার জন্য, নিষ্ঠ থাকার জন্য আমি দুটো ক্ষেত্রকে আলাদা রেখেছিলাম। সেই জন্য অন্য ক্ষেত্র, অন্য ক্ষেত্র মাধব দাস, অন্য ক্ষেত্র আবার আদার ফিল্ড, কিন্তু সব মিলিয়ে তো এখন অনেকেই জেনে গেছে ওকে ওইভাবে আলাদা করা যায় না, সবটা আলাদা হলে মানুষ তো একটা, তো এখন দুটো নামেই সবাই জানে, জেনে গেছেন। এখন আর ওই আলাদা করে জোর করে আলাদা করার চেষ্টা করি না, তবে হ্যাঁ একটাকে কাজে লাগিয়ে আর একটাকে করার চেষ্টা করি না
0: একেবারেই। এই যে প্রফেশন এবং প্যাশন, আমি তো প্যাশনই মানে বলতে ভালোবাসি গান বাজনাকে, তো ভালো লাগার জায়গা থেকেই তো আমরা গান বাজনা শুরু করি, তাই না?
1: না সেটা তো অবশ্যই,
0: কিন্তু তারপরে একটা সময় সেটাও একটা,
1: এটা আমি একটা পেশা মনে করি। পেশা সবসময় যে not in terms of earning money only, পেশা একটা পেশাদারিত্ব, একটা মানসিকতা,
0: একেবারেই, এটা দারুণ ব্যাপার,
1: সব ক্ষেত্রেই থাকা উচিত। তো আমি সেটাকে, এটাকে আমি সেভাবেই নিই, সেই জন্য আমি দুটো পেশা বলি। আর পেশা মানেই সেটার প্রতি সব থেকে 100% দেওয়ার চেষ্টা করা, যদিও কঠিন, দুটো আলাদা জায়গায় দুটো করা, কিন্তু সেই কঠিন চেষ্টা করলে হয়তো কিছুটা করা যায়, সেই চেষ্টাই করে যাই।
0: হ্যাঁ, চেষ্টাটা আমরা করি অনেকেই, কিন্তু কি হয় মানে সময়টা আমাদের কম হয়ে যায়, মনে হয় কি 24 ঘন্টার জায়গায় বেশ 48 ঘন্টা 60 ঘন্টা হলে খুব ভালো হতো। কারণ আপনি এই দুটো প্রফেশনকে পাশাপাশি নিয়ে এগোচ্ছেন, সেইটা শুনে না আমি খুব বিস্মিত হয়েছি যে একটা প্রফেশন মানে আপনি অ্যাজ আ ডক্টর আপনার পুরো ফুল টাইম আপনাকে দিতে হয়, সেখানে প্রচুর পেশেন্ট, তাদের প্রচুর কথাবার্তা, তাদের সমস্যা নিয়ে তারা আসেন আপনার কাছে, এবার সেইখানের থেকে আপনি নিজের ভালোবাসা এবং সেইটাকে পেশাগতভাবেও কখনো কখনো পারফর্ম করা, তো এইটা একটা এটাও একটা ফুল টাইম জব মনে হয় আমার।
1: প্যাশন যখন প্রফেশনে গিয়ে মেশে তখনই সবথেকে ভালো জিনিস হয়,
0: একেবারে
1: যদি প্যাশনের সঙ্গে প্রফেশনকে মেশাতে পারি
0: তার থেকে ভালো আর কিছুই হয় না।
1: আর 10টা থেকে 6টা এই সময়টা ইউটিলাইজ করি, রাত্রির 10টা থেকে 6টা, এবং তার জন্য কিন্তু যে কোনো সময় রাত বিরেতে যখন দরকার পড়ে আমার সঙ্গে যারা আছে, রুদ্রনীল চৌধুরী, শিবনাথ পান এবং সুমন, এরা কিন্তু স্যামি কিন্তু রাত বিরেতে আমাকে হেল্প করার জন্য সবসময়।
0: আচ্ছা, এবার একটু পরের গান শুনি আমরা, যে প্রফেশন প্যাশন ইত্যাদি ইত্যাদির কথা হচ্ছে, তো আজকে আমরা সকাল থেকেই সকলেই ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়ছি নিজেদের ডাক্তারবাবুদের প্রতি, কারণ আপনারা না থাকলে সত্যি সত্যি আমরা সুস্থ জীবন, স্বাভাবিক জীবন কিছুতেই কাটাতে পারি না। তো সেই কারণেই আজকে একটু অন্যভাবেই আমরা সঙ্গে স্পেশালিস্ট সাজিয়েছি। আর আপনারা আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন 100.1 FM গোল কলকাতা এবং আকাশবাণী কলকাতা। নিপা রয় লিখেছেন, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন, শুভ সন্ধ্যা, নমস্কার জানাই, অসাধারণ অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে, জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আপনারা কিন্তু 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, আর 2248080 এই নাম্বারে টেলিফোনও করতে পারেন। অডিও ভিডিও সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনাদের কাছ থেকেই আমরা জানতে পারবো আর কি। তো আপনারা একটু প্লিজ জানান আমাদের, আর আমরা ডাক্তারবাবুর কণ্ঠে পরের গান শুনি।
1: এই গানটা শোনার আগে আমি জেনে নিই, কারণ এতক্ষণ যেটা

0: দেখছি সেটা কিন্তু হঠাৎ করে আমরা ওটিতে দেখে থাকি, ইমার্জেন্সিতে দেখি করোনা বন্ধ রোগী চলে এসেছে, হঠাৎ করে ইমার্জেন্সি, সবার ছুটোছুটি করছে, আমি তো ঘেয়ে যাচ্ছি, শো মাস্ট গো অন, কিন্তু আমি বুঝতে পারছি না যে শোনা যাচ্ছে কিনা, আমি যাদের উদ্দেশ্যে আমরা আজকে অনুষ্ঠানটা করছি তারা শুনতে পাচ্ছেন কিনা, কারণ আমিও কানে কিছু পাচ্ছি না, ঘেয়ে যাচ্ছি, শো মাস্ট গো অন সেই ইয়েতে
1: একেবারে।
0: তো এখন কি শোনা যাচ্ছে ঠিক মতো?
1: না, ওই যে লিখেছেন নিপা রায় যে হ্যাঁ এবার ঠিক আছে, আমরা সেই হ্যাঁ আমরা সেই ফিডব্যাকটা নেব।
0: কারিগর যারা আছেন, মানে যারা এই কলাকুশলী আছেন, তারা কি বলছেন, আমার গলা কি শোনা যাচ্ছে?
1: দেখা যাক, আপনারা টেলিফোনে আসবেন 2248808585 এই নাম্বারে। হ্যাঁ, মাইক্রোফোনে বোধহয় একটু কিছু সমস্যা হচ্ছে, দেখি এবার একটুখানি কথা বললে আমি বুঝতে পারবো। আপনারা একটু জানান আমাদেরকে, আমাদের 100.1 FM গোল্ড কলকাতা পেজে এবং আকাশবাণী কলকাতা পেজে, আমরা দুটো পেজে রয়েছি লাইভ। আর মোটামুটিভাবে একাধজন জানাচ্ছেন, আবার কেউ কেউ লিখছেন খুব লো ভলিউম, আটকে যাচ্ছে। আচ্ছা, আমরা চেষ্টা করছি আমাদের সমস্ত কিছু সেট আপ রেডি করতে, আশা করি আমরা ঠিক ঠিক পাবো। এরপরে আপনারা আমাদেরকে একটু জানাতে থাকুন কেমন, আমরা পরের গানে চলে যাই।
0: অনেকগুলো ট্রায়াল হলো, একবার চেক করে নিই।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে না, গিয়ে যাচ্ছে, আমরা সবাই মুখ চোখ দেখতে পাচ্ছি, বেশ এক্সপ্রেশন দিচ্ছে।
1: আচ্ছা, রেডিও সেট টিউন করেছেন যারা, তারা কি শুনতে পাচ্ছেন সেটাও একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। টু টু ফোর এইট এইট জিরো এইট ফাইভ এই নাম্বারে একটু আসুন, দেখি কেউ একজন টেলিফোনে, যে আমি তাহলে বুঝতে পারবো, যে আমরা বুঝতে পারবো যে আপনার কাছ অবধি আমরা ঠিক ঠিক পৌঁছতে পারছি কি না। আর 9903055992 এই নাম্বারে কেন কোনো রকমের কোনো কিছু আমরা পাইনি এখনও, কোনো রকমের মেসেজ এখনও পাইনি। রেডিওতে এতক্ষণ শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন সীমা দাস যে রেডিওতে এতক্ষণ শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। বেশ, এরপরে 9903055992 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। আচ্ছা, হাওড়া থেকে রঞ্জন লিখেছেন যে ডাক্তারবাবুর কথা হালকা শুনতে পাচ্ছি, এবার মাইক্রোফোন চেঞ্জ করে কি
0: না,
1: সে তো বটেই, একটু এবার একটুখানি দেখি আপনি মাইক্রোফোন চেঞ্জ করার পরে
0: শোনা যায়, যদি চেঞ্জ নাই করা যায় তাহলে এই দুটো গান তো করলাম, এবার আমি একটা সিদ্ধান্ত নিই, তাহলে আমরা শুধু কথা বলে যাই।
1: হ্যাঁ, আসলে কি বলুন তো,
0: গানের যদি কথা হালকা শোনা যায় কোনো অর্থ থাকে না গানগুলো,
1: আর যেহেতু আপনার
0: গানটার প্রতি অবিচার করতে পারি না
1: একেবারেই, তাই আপনারা একটু আমাদের টেলিফোনে যদি আসেন 2248808585 এই নাম্বারে, কি কেউ আসছেন দেখি একটু, দেখি কেউ কারোর গলা শুনতে পাই কিনা। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, সন্দীপ দাদি।
1: নমস্কার, হ্যাঁ বলুন।
2: আমি ময়েশপাড়া থেকে দেবাশিস ঘোষ বলছি।
1: বলুন বলুন।
2: একদম আপনাদের ডাক্তারবাবুর কোনো ভয়েস আসছে না আমাদের রেডিওতে, যারা আমরা FM গোল্ডে রেডিওতে টিউন করে শুনছি তারা কিন্তু কোন রকম ভয়েস পাচ্ছি না, এটা এক। আর দুই, আজকে সমস্ত ডাক্তারবাবুকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শতকোটি প্রণাম, যাদের সাহায্য ছাড়া আমরা জীবনের এতটুকু সময় চলতে পারবো না। তোমার স্পেসিফিক তিনটে জিনিস জানার আছে, একটা হচ্ছে যে উনি এই যে ক্রিয়েটিভিটির জগৎ, এই জগতে যখন প্রবেশ করেছিল তখন এই ক্রিয়েটিভিটির জগৎ আর ওনার যে মানে পেশা এই যে জিনিসগুলো। আর সব থেকে সাকসেসফুল ওনার লাইফ এই ডাক্তারি জীবনে, যদি বলেন যে ওনার সাকসেসফুল দিন কোনটা সব থেকে,
1: আচ্ছা
2: সব থেকে সাকসেসফুল কি জীবনে,
1: একটা সাকসেসফুল দিনের কথা আপনি জানতে চাইছেন। বেশ, মোটামুটিভাবে প্রশ্ন অনেকগুলোই পেলাম আমরা, এবার উত্তর কিভাবে আপনি কি প্ল্যান করছেন সেটা আপনি দিয়ে ফেলুন উত্তরগুলো। ও, আপনি ওনার কথা শুনতে পাননি, ব্যাপারটা হচ্ছে উনি জানতে চাইছেন যে একটা প্রফেশন এবং এই যে দুটো প্রফেশনকে আপনি সঙ্গে নিয়ে চলছেন, আপনি কিভাবে ব্যালেন্স করেন, মানে টাইম ম্যানেজমেন্ট। না, উনি বোধহয় শুনতে পাচ্ছেন, সেই জন্যই তো, মানে হালকা শুনলেও উনি শুনতে পাচ্ছেন, সেই কারণেই তো উনি বললেন যে জিজ্ঞেস করলেন আর কি প্রশ্নটা।
0: হ্যাঁ,

0: আমার কথা না শুনেই উনি প্রশ্ন করলেন, উনি বললেন, তাই না?
1: না সেটা না, উনি উনি শুনতে পাচ্ছেন কিন্তু হালকা শুনতে পাচ্ছেন বললেন, যে রেডিও সেটে আমি খুব হালকা শুনতে পাচ্ছি। যারা ফেসবুকে রয়েছেন তাদের বোধহয় তাদের তরফ থেকে আমি আর আর কিছু মেসেজ পাইনি। তনুশ্রী দাস বলেছেন যে ট্রান্সমিশন আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, সিঙ্গলস ভয়েস ইজ টু লো, প্লিজ ইনক্রিজ দ্য ভলিউম, লিখেছেন তনুশ্রী দাস। ঠিক আছে, মানে খুব লো শোনা যাচ্ছে এটা বুঝতে পারলাম। হ্যাঁ, আপনি মানে যে প্রশ্নটা ছিলাম আমরা, হ্যাঁ
0: প্রশ্ন বলিয়ে উত্তর দিচ্ছি আমি,
1: সেই সেই ওই কিছু
0: হ্যাঁ চেষ্টা করছি। দর্শক শ্রোতাদের জন্য বললাম, আমরা অনেক আগে চলে এসেছি এবং সবকিছু আগে সবকিছু জানানোও ছিল কি লাগবে কোন অনুষ্ঠানে, কারণ আমি কিন্তু সমস্ত পেশার প্রতি খুব সৎ এবং নিষ্ঠ।
1: অবশ্যই
0: আমার এই গানের অনুষ্ঠানের প্রতিও আমি সৎ এবং নিষ্ঠ ছিলাম। আমি আগে থেকে জানিয়ে দিয়েছিলাম আমাদের কি কি রিকোয়ারমেন্ট, সেই মতো সবকিছু বলে দেওয়া হয়েছিল। আমরা অনেক আগে অনুষ্ঠান শুরুর সময়ের অনেক আগে পৌঁছেও গেছি জায়গায়, সুতরাং আমাদের দিক থেকে কোনো খামতি ছিল না। আমি কারুর ঘাড়ে দোষ চাপাতে চাইছি না, এখানে হয়তো একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে, ওনাদেরও কিছু করার নেই,
1: একেবারেই তাই
0: দিচ্ছি না, কিন্তু আমাদের তরফ থেকে যে দোষ ছিল না সেটা আমি এখানে ঘোষণা করে দিলাম, কারণ না হলে আমার নিজের প্রতি অসম্মান করা হবে, আমার সঙ্গে যারা মিউজিশিয়ান এসছেন তাদের প্রতি অসম্মান করা হবে। অর্থাৎ আমি জানি না এই মেসেজটা পৌঁছলো কি না ওপারে যারা আছেন তাদের কাছে, কিন্তু আমার তরফ থেকে আমি সেটা দেওয়ার চেষ্টা করলাম।
1: ডাক্তারবাবুর কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি কানে, মানে আমার হেডফোনে আমি পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হেডফোনে? হ্যাঁ, কিন্তু কোথাও একটু সমস্যা হচ্ছে, যে কারণে আমাদের রেডিও সেটে এবং ফেসবুকে যারা রয়েছেন তারা খুব লো পাচ্ছেন, কখনো কখনো আটকে যাচ্ছে, ওই যন্ত্রের বিড়ম্বনা আর কি। এক এক সময় এমনভাবেই বিহেভ করে যে আমাদের হাতে কিছু থাকে না। তো ওই যে প্রশ্নটা পেলাম আমি অন্তত টেলিফোনে, তার উত্তরটা একটু যদি শুনি, যে আজকের এই কঠিন সময়ে আমাদের সবসময় মনে হয় কি যে আপনি যে পেশায় রয়েছেন, মানে মূল পেশা যদি আমি বলি, আপনি হয়তো রাগ করতে পারেন, আপনি বলছেন যে আপনি দুটোকেই সমান সমানভাবে পেশাগত দিকে নিয়ে চলেছেন, তো সেইখানে দাঁড়িয়ে দুটো পেশাকে নিয়ে ওই টাইম ম্যানেজমেন্টের কথাটা যেটা আমি জানতে চাই আর কি।
0: না, ওটা তো যেটা হয় সেটা হচ্ছে, আমি বললামই রাত্রির দশটার পর থেকে, দশটার পরে কখনো কখনো ডাক্তারি পেশার জন্য সময় দিতে হয় না তা নয়, কিন্তু মূলত দশটা থেকে ছটা ওই সময়টা আমি গানের ক্ষেত্রে ব্যবহার করি।
1: আচ্ছা,
0: বিশেষ কিছু থাকে, যেমন আজকে এই অনুষ্ঠান ছিল বলে আমি আগে চলে এসেছি, এই ব্যাপারটা রাখতে হয়। অর্থাৎ মানে কম্পার্টমেন্টালাইজ যদি আমরা করতে পারি, এই সময় এটার দিকে মন দেবো, এই সময় এটার দিকে মন দেবো, সেক্ষেত্রে হয়তো কিছুটা করা সম্ভব এবং সেভাবে এগিয়ে চলি। আর তাও সবসময় তো এই কম্পার্টমেন্টালাইজেশনটা একবার অ্যাবসলিউট হয় না, কখনো সখনো একটু ফাঁকে ফাঁকে একটা জিনিস মাথায় এলো, সেটা হয়তো আমি যখন একটু গ্যাপ পেলাম, একটু সময় পেলাম, অবসর পেলাম ডাক্তারের মধ্যে, তখন আমি লিখে নিলাম বা রেকর্ড করে নিলাম, এভাবেও গান লেখা শুনতে হয়, এগুলো চলতে থাকে। আমি যেমন একদিন ড্রাইভ করে ফিরতে ফিরতে একটা গান মাথায় এসেছিল, তো সেটা করতে করতে নিজেই ড্রাইভ করছিলাম সেদিনকে, তো সাতবার গাড়িটা থামিয়ে আমি রেকর্ড করে নিয়েছিলাম।
1: আচ্ছা,
0: কথা শুনে একসঙ্গে সেটা এসেছে, তো এইভাবেই চলে, এইভাবেই চলতে হয়। আর আরো অনেক মানুষ আছেন, অনেকেই একাধিক পেশায় জড়িত,
1: হ্যাঁ আছেন অনেকেই,
0: কম্পার্টমেন্টালাইজ করা খুব দরকার। অর্থাৎ এই সময় আমি যেমন আমার ডাক্তারি চেম্বারে হসপিটালে গান সম্পর্কে কথাবার্তা ইত্যাদি কিছুই বলি না।
1: আচ্ছা,
0: গানের সময় ডাক্তারের ব্যাপারে প্রায় বলি না, যদি না কেউ ওখানে যারা আছে ফোন তখন অফ করা থাকে, হয়তো যারা আছে তাদের কোনো সমস্যা হলে বলতেই হয়, সেটুকু বাদ দিয়ে।
1: মানে একটা একজন মানুষ এইভাবে কম্পার্টমেন্টে ভাগ করে নিয়েছেন নিজেকে এবং নিজের কাজকে সম্পূর্ণ সততার সঙ্গে করে যাচ্ছেন এবং নিষ্ঠার সঙ্গে করে চলেছেন, এইটা কিন্তু আমাদের কাছে একটা শিক্ষা বটে। মানে আমরা অজুহাত দিই না যে না আমাদের হাতে সময় নেই, ও বাবা এত ব্যস্ততা তার মধ্যে কখন করব, এইগুলো কিন্তু নিছকই অজুহাত, অন্তত ডাক্তারবাবুর কথা শুনে আমার সেটাই মনে হচ্ছে। আমরা ছোট করে নয় 10 মিনিটের একটা সংবাদ বিরতি

নেব। আপনারা প্রত্যেকেই জানেন 10টা থেকে 10টা 10 আমরা একটা সংবাদ বিরতি নিই, বিরতির ওপারে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আশা করি তার মধ্যে আমরা আমাদের সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবো, আপনারা একটু সঙ্গে থাকুন কেমন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভিভিজি রামজি আইন 2025 সারা দেশে বলবৎ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। মোটরযান দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে। এনএইচ 148 এই এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্প নির্মাণে 6,969 কোটি টাকারও বেশি খরচ হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। আগামীকাল নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। 5 ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগার জায়গায় এসেছে। নতুন এই আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারান্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষে 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। কর্মসংস্থানের এই বাড়তি সুযোগ গ্রামীণ উন্নয়নের গতিকে যেমন ত্বরান্বিত করবে, তেমনি গ্রামীণ পরিবারগুলোকে আরও বেশি আয়ের নিরাপত্তা দেবে। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এই নতুন পরিকাঠামো যাতে কোন রকম বাধা ছাড়াই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করা যায় তার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে সরকার কাজ করছে।
1: আজ কা দিন ঐতিহাসিক দিন হ্যাঁ। বিকশিত ভারত জি রাম জি যোজনা আজ সে লাগু হো গই। হামারি কোশিশ রহি হ্যায় কি ট্রানজিশন স্মুথ হো যায়। সভি রাজ্যো নে বজট মে প্রাবধান কিয়া হ্যায়। আকেলে কেন্দ্র সরকার নে 95,600 করোড় রুপে সে জাদা কি রাশি ইস সাল বিকশিত ভারত জি রাম জি যোজনা কে লিয়ে রখি হ্যায়। ইসমে রাজ্যো কা হিসা মিলা লিয়া যায় তো ইয়ে 1,51,282 করোড় রুপিয়া হোতি হ্যায়। ইতনি বিশাল রাশি না কেবল মজদুর ভাইও আর বহনো কো রোজগার দেগি বলকে বিকশিত গাঁও কো বানানে মে সহায়ক সিদ্ধ হোগি।
0: দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজি প্রকল্প চালু হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ পাবেন শ্রমিকরা। একটি প্রতিবেদন।
2: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আজ থেকে কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি আইন। এর ফলে দীর্ঘদিনের 100 দিনের কাজের পরিবর্তে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা চালু হয়েছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থায়ী সম্পদ তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে ভাতা দেওয়ারও বিধান রাখা হয়েছে। পাশাপাশি মজুরি প্রদানের স্বচ্ছতা বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং এবং সামাজিক নিরীক্ষার মতো ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। কর্মদিবস 100 থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এবং মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে কর্মস্থলে শিশু পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নতুন প্রকল্প নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। তাদের অভিযোগ, প্রকল্পের কাঠামো বদলানোয় রাজ্যগুলির আর্থিক দায় বেড়ে গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে

0: এই প্রকল্পে এখনো পর্যন্ত 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 26,00,000 আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সর্বশেষ তথ্য অনুযায়ী 2,00,000,000 কাছাকাছি উপভোক্তা ছিলেন। এর মধ্যে ভারতীয় নন অথবা ভোটার তালিকায় নাম নেই কিংবা মৃত স্থানান্তরিত এমন 27,00,000 মহিলার নাম পাওয়া যায়। এদের প্রত্যেকের নাম বাতিল করা হয়েছে।
1: লক্ষ্মী ভান্ডারের যে 2,00,000,000 কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27,00,000 এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে? 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না।
0: মোটরযান দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের আয়কর রিটার্ন আইটিআর এর ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে দেশের শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়েছেন, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট বলে গণ্য হবে। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তার সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয়, সেক্ষেত্রে আদালত পদোন্নতি চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। অন্যদিকে স্বনির্ভর বা ব্যবসায়ীদের ক্ষেত্রে শীর্ষ আদালত জানিয়েছে, সাধারণত বিগত 3 বছরের আয়কর রিটার্নে দেখানো আয়ের গড় ভিত্তি হিসেবে ধরা উচিত। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিং এর বেঞ্চ জানিয়েছে, মোটর ভেহিকল আইনের অধীনে বার্ষিক আয় গণনার কোন কঠোর বা বাঁধা ধরা নিয়ম থাকতে পারে না, তবে আয়কর রিটার্নের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য বেতনভোগী এবং স্বনির্ভর ব্যক্তিদের মধ্যে স্পষ্ট পার্থক্য টেনে দিয়েছে আদালত। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে 2 বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে 1 6-লেনের সুড়ঙ্গ পথ নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। NH-148AE এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকারও বেশি খরচ হবে। এই প্রকল্পের ফলে পশ্চিম দিল্লির সঙ্গে দক্ষিণ দিল্লির যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত হবে।
2: पहला प्रोजेक्ट 6-लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कम्प्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है।
0: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে এই প্রথমবার সরকারি সফরে এলেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। এতে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা। ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। মুম্বাইতে আজ সকাল 8 থেকে বিকেল 3 মধ্যে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল থেকেই ক্রমাগত ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে মুম্বাই শহর এবং মেট্রোপলিটন এলাকায়। আবহাওয়া দপ্তর রত্নগিরিতে লাল সতর্কতা এবং মুম্বাই থানে, পালঘর ও কোঙ্কন এলাকায় কমলা সতর্কতা জারি করেছে। ভারত আজ ফারুকাবাদের 125 বছরের পবিত্র শ্রী গুরু সিং সাভা সাহেব ধ্বংসের জন্য পাকিস্তানকে তীব্র নিন্দা করেছে। ঐতিহাসিক এই গুরুদ্বারাকে ধ্বংস করার জন্য বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে যথাযথ তদন্ত করার জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছে ভারত। পাঁচ ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে 2-0 ব্যবধানে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভিবিজি।

0: রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: হ্যালো হ্যালো
2: হ্যালো
1: হ্যালো একটু দেখি গিটার গিটার হ্যাঁ এখন তো
2: কিছু নেই। হ্যালো ওখানে যাচ্ছে না আরে
3: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে।

সংবাদ বিরতির পর আমরা ফিরে এলাম আবারও আমাদের সঙ্গে স্পেশালিস্ট এই অনুষ্ঠানটির সঙ্গে নিয়ে। আমি জানি না এখন ঠিক মতন সব জায়গায় শোনা যাচ্ছে কিনা বা আদৌ আপনারা জানাবেন কিনা, 2248808585 এই নাম্বারে। এখানে একটু যান্ত্রিক সমস্যা হয়েছিল, আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আপনারা জানান আমাদেরকে 9903055992 এই নাম্বারে যে আপনারা এই মুহূর্তে আপনার আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন কি। তাহলে আমরা পরবর্তী পর্বের দিকে যাব। আপাতত একটা গান রইল আপনাদের জন্য, সেই গানটা শুনতে শুনতে আপনারা আমাদের 9903055992 এই নাম্বারে জানান যে আপনারা আমার কণ্ঠ এবং গান ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। আমার গান নয়, আমি একটা গান, খুব পছন্দের একটা গান আপনাদের শোনাচ্ছি। আর অবশ্যই 2248808585 এই নাম্বারেও আপনার ফোনের অপেক্ষা করছি।

0: দেখি এইবার আমাদের কণ্ঠ আপনার কাছ অব্দি পৌঁছচ্ছে কিনা সে খবর আপনি দেবেন আমাকে 2248808585 এই নাম্বারে। আর যারা হোয়াটসঅ্যাপ করবেন ভাবছেন এখনও, তারা একটুখানি হোয়াটসঅ্যাপ করুন দেখি। ডাক্তারবাবু আমরা একটু চেষ্টা করি, দেখি যদি শোনা যায় একটুখানি।
1: চেষ্টা করে যেতে হবে যতক্ষণ গান গাইলাম কথা বললাম, ওনারা তো দেখলেন যে সাইলেন্ট মুভি কিন্তু উইদাউট সাবটাইটেল। আমি তো চার্লি চ্যাপলিন নই, সেই জন্য ওনাদের কাছে ব্যাপারটা মনোজ্ঞ হয়নি আর কি।
0: না সেটা এখন যন্ত্রের বিভ্রাট আমরা দেখতেই পেলাম, সেটা আপাতত মনে হচ্ছে ঠিকঠাক আছে, কারণ আপনার কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। একটু একটু ইনস্ট্রুমেন্টগুলো একটু দেখে নিই,
1: আমরা চেক করি,
0: একটু চেক করে নিই। হ্যাঁ আমি তো পাচ্ছি পাচ্ছি পাচ্ছি
1: না না না
2: শুধু এটা কাউন্ট আসছে,
0: কাউন্ট আসছে, গিটারও আসছে।
1: এবার গিটার এলো,
0: গিটার আসছে, পুরো হাই দিয়ে দেওয়া আছে। দেখি এবার আপনারা কিন্তু জানাবেন আমাদের কেমন, যে কিরকম কি শুনতে পাচ্ছেন না পাচ্ছেন, একটু দেখি, একটু হু হা করে করে একটু, তাহলে আমি বুঝতে পারবো যে আমরা শুনতে পাচ্ছি কিনা।
1: না মানে এই ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে বাজাতে থাকো, এই এই সময়ের এই অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে দ্বার খোলার চেষ্টা করছিলেন আমাদের যারা ইঞ্জিনিয়ার কলাকুশলী আছেন, তারা দ্বারটা খুলেছে কিনা এবং ভরসার জায়গা তৈরি হয়েছে কিনা, তাতে সবাই বন্ধু হতে আসতে পারবে কিনা সেটা দেখতে হবে,
0: সেটা দেখতে হবে। এটাই
1: আচ্ছা যে ওই গানটাই তাহলে একবার দেখে নিই, ওই গানটা করেছি কিন্তু তখন তো আমরাই শুনেছি, তার কারণ হচ্ছে আমাদের যান্ত্রিক গোলযোগ ছিল, বিভ্রাট ছিল। তো এই গানটা আমি সবসময় করে থাকি, এটা আমার জীবন দর্শনের গান, কারণ আমি মনে করি যে সবসময় আমরা অন্যের দিকে বড্ড বেশি আঙুল তুলি, আর তার বদলে যদি নিজের দোষ ত্রুটিটা দেখে নিজেকে সংশোধন করতে পারি আর অন্যের ভালো জিনিস দেখে যদি একটু ইন্সপায়ার্ড হতে পারি, এর থেকে ভালো আর কিছু হয় না। তো এই গানটা আমি সব জায়গায় করি, আজকেও করেছিলাম, আবার গাইছি, এটা আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা একটা টেস্ট,
0: ওরা জানাবে।
1: পৌঁছলে তারপর আমরা অন্যদিকে যাব, না হলে আজকে গান বন্ধ থাকবে।

0: আছে আমার মনের দল।
1: আবার টেস্ট টেস্ট হচ্ছে আমাদের, আপনারা শুন থাকুন আমাদের সঙ্গে, চেষ্টা করে দেখা হচ্ছে ঠিক আছে কিনা।
0: জেনে গিয়েছি আমার কাজের দম, ফাঁকি বাজে তাই কাউকে আমি দেখি না, বুঝেই নিয়েছি আমার

0: আর এই আত্মদর্শনে আমি বিশ্বাস করি বলেই আমি এত ঝড়ঝাপটার পর, এত উত্তেজনা ইত্যাদির পরেও আমি গানটা শেষ পর্যন্ত অনেক কিছু বিভ্রান্তির পরেও ভালো করে গাইতে পারলাম কিনা সেটাই দেখব, আমি সেটাই খুঁজব। অন্য কি কারণে এই যান্ত্রিক বিভ্রাট হলো, কাদের জন্য কি হলো, তাদের দিকে আমি আঙুল তুলব না।
1: কেউ কি টেলিফোনে অপেক্ষা করছেন?
2: দিদি, এর আগে সংগীতা দি নমস্কার। আমি এর আগে হ্যান্ডসেটে এর আগে এসেছিলাম, কিন্তু তখন একদমই কিছু শোনা যাচ্ছে।
1: এখন কি শোনা যাচ্ছে?
2: মহেশতলা থেকে দেবাজিৎ ঘোষ বলছি। হ্যাঁ, এখন একদম পরিষ্কার। এখন আপনাদের কোনো সমস্যা নেই, রেডিওতে একদম ঠিক
0: আছে। ওই দর্শক বন্ধুকে আমি একটা প্রশ্ন করি, আমি আপনার গলা খুব ফেন্ট শুনতে পাচ্ছি, আমাদের এখানে গন্ডগোলটা রয়েছে অল্প স্বল্প, যাই হোক আমার গলাটা পৌঁছলেই হবে। আমি আমি কিন্তু গলাটা কীরকম আসছে সেটা বুঝতে পাচ্ছি না, গলার জোরটাই একমাত্র গানের ক্ষেত্রে একমাত্র বিষয় নয়, সেটা ছাড়াই আমাদের কিন্তু করতে হচ্ছে। আপনার এই প্রতিবন্ধকতাটুকু সত্যি সত্ত্বেও আমরা করছি। আমি আপনার কাছে ফিডব্যাকটা চাইছি, গলাটা কিরকম লাগছে?
2: হ্যাঁ, পুরো ক্লিয়ার আছে,
0: ক্লিয়ার আছে, ঠিক আছে,
2: একদমই ক্লিয়ার, একদম মানে ঝকঝকে যেটাকে বলে।
1: থ্যাংক ইউ সো মাচ,
2: একদম পুরো ক্লিয়ার আসছে। আপনাদের ইঞ্জিনিয়ারদের একদম ধন্যবাদ দেওয়া উচিত। এই আধ ঘন্টা, এই এক ঘন্টার যে এটা মানে আধ ঘন্টার যে এটার এপিসোডটা একটুখানি ডিস্টার্ব থাকলেও, কিন্তু তাদের মানে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত যে এই অনুষ্ঠানটাকে তারাই কিন্তু এগিয়ে নিয়ে গেল। এই যান্ত্রিক ত্রুটিটা, এটা বিশাল একটা প্রবলেম হচ্ছিল আপনাদের। যাই হোক,
1: আপনার ফিডব্যাক এর জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি সত্যি আমরা যুদ্ধই করছিলাম এখানে,
0: প্রচন্ড যুদ্ধ হচ্ছিল
1: এখানে, যুদ্ধই হচ্ছিল। সবসময় তো আমাদের হাতে সবটা থাকে না, এটা আপনারাও প্রত্যেকেই জানেন। তো আজকে আমাদের সঙ্গে ডক্টর ক্ষেত্রমাধব দাস রয়েছেন, এবং যে কথায় আমরা ছিলাম শুরুতে, আপনারা তো

0: পাননি, সেই কারণে আরও একবার সেই প্রসঙ্গে যাব আমরা নিশ্চয়ই, যে এরকম বেশ কিছু সময় এই মানুষগুলোর কাছে আমাদের গিয়ে হাত পেতে দাঁড়াতেই হয়, যে মানুষগুলো না থাকলে আমরা জীবনে ফিরতেই পারবো না কোনো মতে। হয়তো সেই কারণেই আজকে আমাদের যেই প্রতিবন্ধকতার মধ্যে আমরা ছিলাম এতক্ষণ, তো সেখান থেকে কাটিয়ে উঠতে পারলাম, হয়তো আপনাদের ভরসার হাতগুলো আমাদের কাছে আছে বলে।
1: এই ভরসার হাত কিন্তু শুধু ডাক্তারদের নেই, আর শুধু ডাক্তারদের কাছেই সবাইকে হাত পেতে যেতে হয় তা নয়, আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে জীবনের ক্ষেত্রে সবার কাছে হাত পেতে যাই, অর্থাৎ প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে, সকলে আমরা সকলের তরে, সেই ব্যাপারটা আছে। এবং সবাই মিলে সব পেশার মানুষ যে যার নিজের কাজ করে যায় বলি আমরা সবাই ভালো থাকি।
0: আসলে সমাজবদ্ধ জীব তো, তা তো সমাজের বিভিন্ন স্তরে যে কাজকর্মগুলো আছে সব কাজগুলো ঠিক ঠিক মতো সুষ্ঠুভাবে না করলে আমাদের জীবন যাপন করাটা একেবারেই স্মুথ হয় না, সেটাই আমরা,
1: সেই জন্যই চিকিৎসক দিবস আলাদা করে পালন করা হয়। কিন্তু সব পেশারই একটা করে দিবস থাকা দরকার আমার মনে হয়, এটা আমার একদম ব্যক্তিগত ধারণা। এবং আলাদা করে চিকিৎসা পেশাটা মহৎ নয়, সব পেশাই তার মতো করে নিজের মতো করে মহৎ, আমরা সেই মহত্বের অংশীদার হই, আমরা কিন্তু সবাই মিলে ভালো থাকি, সমাজটা এগিয়ে চলে।
0: আমরা যে বলি না মানে ডাক্তার মানে ভগবান,
1: আমরা সবাই মানুষ, প্রত্যেক পেশার মানুষই তাদের পেশার মহত্ব আছে, তাদের পেশা নিয়ে প্রত্যেকের একটা নিজস্ব গর্ববোধ থাকতে পারে, কিন্তু অন্যের পেশার প্রতিও শ্রদ্ধা সম্মানটা থাকা উচিত। এবং আমরা কেউ ভগবান নই, আবার কেউ শয়তানও নই। একটা ব্যাপার হচ্ছে যে চিকিৎসকদের ক্ষেত্রে কিন্তু এই একটা পারসেপশন কাজ করে, বহুদিন ধরে বলা হয়েছে দে আর নেক্সট টু গড এটসেট্রা এটসেট্রা, সেই জন্যে মানুষ চিকিৎসকদের হয় ভগবান হিসেবে দেখেন, যে সাংঘাতিক যখন উপকার পান ভালো হন, আর যখনই খারাপ হয়ে যায় পেশেন্ট বা কোনো কারণে তখনই একদম বাজে, একদম পয়সা নেয় অমুক করে, মানে একদম শয়তানের চোখে দেখে, হয় ভগবান নয় শয়তান। এর মাঝখানে অন্যান্য সমস্ত পেশার মানুষের মতো ডাক্তারও মানুষ, তো এটা বললাম যখন তখন আমি আমার ওই গানটা, এটা নিয়ে আমার একটা গান আছে যে গানটায় আমার, হ্যাঁ এটা এই গানটা, আগে তো আমি মানে ডক্টর ক্ষেত্রনাথ দাস এবং অন্য ক্ষেত্র দুটো সত্তাকে আলাদা রাখতাম, এই গানটা হচ্ছে এমন একটা গান যেখানে আমি ডক্টর ক্ষেত্রনাথ দাস এবং অন্য ক্ষেত্র দুজনেই এটা লিখেছে সুর করেছে এবং গিয়েছে, এই গানটা আমি এক হয়ে গেছি, দুটো সত্তাই এক হয়ে গেছে।

0: একেবারে মনের কথাটা গুছিয়ে লিখে সুর করে পরিবেশন করেছেন,
1: এটা আমার বিশ্বাস। তো সেই জন্য বিশ্বাস যখন হয় তখন একেবারে সরাসরি প্রতিফলিত হয়, তো কোনো ফাঁক থাকে না আর কি।
0: কেউ রয়েছেন টেলিফোনে? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কে আছেন?
2: সংযুক্তা।
0: হ্যাঁ হ্যাঁ বলছি।
2: বলছি খুব সুন্দর ওনার গলা, খুব ভালোই, বেশ ডাক্তার উনি যা কথাটা বললো ঠিকই। ভগবান ডাক্তার, আবার যদি খারাপ হলে আবার শয়তান।
0: শোনা যাচ্ছে এখন ঠিকঠাক একেবারে পরিষ্কার?
2: হ্যাঁ হ্যাঁ ঠিক পরিষ্কার শোনা যাচ্ছে সংযুক্তা।
0: আচ্ছা,
2: ওনাকে নমস্কার জানাই।
1: আমি সমস্ত দর্শক শ্রোতাদের জন্য আগে থেকে নমস্কার জানিয়ে দিচ্ছি, কারণ আমি হয়তো অনেকের কথাই মিস করব। যারা আছেন বা যারা পরে থাকবেন, যারা ছিলেন, সবার উদ্দেশ্যে আমার নমস্কারটা জানিয়ে রাখলাম। আমাদের ভীষণ প্রতিবন্ধকতা নিয়ে কাজ করতে হচ্ছে।
0: আচ্ছা, নাও সিঙ্গার্স ভয়েস ইজ অল রাইট লিখেছেন তনুশ্রী দাস। আমাদের ফেসবুক লাইভ চলছে, তুহিন হালদার সেখানে জয়েন করেছেন, আরও অনেকেই জয়েন করেছেন, কিন্তু আপনাদের সকলের কাছে একটু কমেন্ট চাইছি যে এই মুহূর্তে এই যে প্রতিবন্ধকতা আমরা কি কাটিয়ে উঠতে পারলাম সেইটা একটু আপনারা জানান দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা ঠিক ঠিক এগোচ্ছি। না হলে আপনারা যদি আমাদের ফিডব্যাকটা না দেন আমরা কিন্তু সত্যি সত্যি বুঝতে পারছি না কেমন। ডাক্তারবাবু, আমরা যে কিছুক্ষণ আগে যে কথাগুলোই ছিলাম সেই কথাগুলো একটু এখন যখন দর্শকরা শ্রোতারা শুনতে পাচ্ছেন তখন সেই কথাগুলো একটু আরেকবার ঝালিয়ে নিই, মানে আমিও এগুলো মনে
1: ওনাদেরই জন্য তো অনুষ্ঠান, ওনারাই শুনতে পাননি এতক্ষণ, সেটা খুব খারাপ লাগছে, সুতরাং আরেকবার বলুন।
0: হ্যাঁ, মানে যেটা আমরা একটু আগে যে কথা বলছিলাম নিজেদের মধ্যে গল্প করছিলাম যে 24 ঘন্টার মধ্যে আমরা অনেক সময়ই ভাবি কি যে আমাদের হাতে ইস মাত্র 24 ঘন্টা, আরও যদি আরও কিছু ঘন্টা পেতাম তাহলে এইটা করতে পারতাম, ওইটা করতে পারতাম, ওইটা করা হলো না সময়ের অভাবে। এটা কি নিছকই অজুহাত, আপনার কি মনে হয়?
1: পুরোটা অজুহাত নয়, তবে অনেক ক্ষেত্রে এই ভাবাটা বন্ধ করে ঝাঁপিয়ে পড়তে হবে
0: একেবারে।
1: ভাবা ভেবে ভেবে সময় নষ্ট করে, মানে একজন বলে গেছিলেন ঠিকই, একজন বিখ্যাত চিত্র পরিচালক, যে ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো, কিন্তু আমরা ওই ভেবে ভেবেই ভাবাটা প্র্যাকটিস করা ভালো, সেটা কোয়ালিটি ভাবনা। কিন্তু আমরা করব কি করব না, থাক হবে না মনে হচ্ছে, এইটা না ভেবে ঝাঁপিয়ে পড়াটাও দরকার, তাহলে দেখা যাবে সময়টা আমরা ঠিক বের করে নিতে পারবো। আসলে আমরা অনেক সময় তো নষ্টও করি
0: একেবারে, তো বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে
1: যদি ঝাঁপিয়ে পড়ি তখন দেখবেন ওই সময় নষ্ট, মানে নষ্ট সময়গুলো কমে যাবে, তখন অনেক সময় আমরা অর্জন করতে পারবো। মানে তখন দেখা যাবে 24 ঘন্টার বেড়ে, সত্যি সত্যি তো আর বেড়ে 26 ঘন্টা হবে না, কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারবো কিছুটা,
0: মনে মনে তো বাড়িয়ে নেওয়াই
1: একদম মনে, ওই মনটা
0: আমি 8 ঘন্টা ঘুমাবো না, আমি 7 ঘন্টা ঘুমাই প্রত্যেক দিন, 1 ঘন্টা পেয়ে গেলাম করে আমি জড়ো করি, তাহলে এক সপ্তাহে 7 ঘন্টা হয়ে যায়,
1: 365 ঘন্টা তো হয়ে গেল বছরে,
0: সেই সময়টা তো আমি কাজে লাগাতেই পারি। মানে কোনো অজুহাত টিকবে না, এটা বোঝা যাচ্ছে, অজুহাতটা বা এই যে বাহানা বলি আমরা কোনো কিছুর, যে না না সময় পাচ্ছি না, কিন্তু ডাক্তারবাবুদের মতো মানুষরা এত ব্যস্ততার মধ্যেও যখন এই গান বাজনা করা এইটা যখন প্রফেশন হিসেবেই নেন তখন কিন্তু সত্যিই বলতে হয় যে আমরা কোথাও একটু তো পিছিয়েই আছি, মানে অন্তত আমি নিজের কথা তো বলতেই পারি, কারণ অনেক সময় ভাবি এই যে ফোন নিয়ে কত সময় কেটে যায় আমাদের, ঘন্টার পর ঘন্টা।

0: আমরা ফোন নিয়ে কাটিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ দেখছি, ইয়ে দেখছি, কিন্তু সবটাই যে খুব কাজের সেটা নয়, অকাজের
1: না। না, ওই কাজটুকু করে অকাজটুকু বাদ দিতে হবে সে ফোনের ক্ষেত্রেও। ফোনটাও খারাপ নয়, ভালো জিনিস, কিন্তু সেটাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। কি সময়টাকে আমি কীভাবে ব্যবহার করছি সেটাই হচ্ছে আসল,
0: এটাই হচ্ছে আসল,
1: এবং এই এই ব্যবহারের উপর নির্ভর করছে। আর আমি আমি কোন দিকে কী করতে চাইছি, আমি যদি ঠিক করে নিই যে আমি কম্পার্টমেন্টালাইজ করে নিই, সময়টাকে ভাগ করে নিলাম যে এই সময়টা আমি এটা করবো, এই সময়টা এটা করবো, সেক্ষেত্রে এরকম মানে দুটো প্রফেশন, দুটো পেশা নিয়ে আমরা কাজ করতে পারি, তিনটে পেশা নিয়ে কাজ করতে পারি।
0: এরকমটাও নিশ্চয়ই হয় যে ধরুন আপনি একজন পেশেন্ট এসেছেন, তাকে অ্যাটেন্ড করেছেন, তার পরের পেশেন্টের জন্য অপেক্ষা করছেন, এবং তার ফাঁকে কোনো দুটো লাইন আপনার মাথায় এলো, হতেই তো পারে।
1: হ্যাঁ, এটা হয়। এটা সাধারণত আমি যখন পেশেন্টকে খুব মন দিয়ে দেখি, ওই সময়টা আমি একদম ফোকাস করি ওই দিকেই। মানে আমি সবসময় চেষ্টা করি, যে জন্য আমি ডক্টর ক্ষেত্র মাধব দাস এবং অন্য ক্ষেত্র দুটো আলাদা আলাদা নামে দুটো আলাদা পেশা করতে চেয়েছিলাম, যে একটা যেন আরেকটাকে আরেকটার উপর আক্রমণ না করে, একটা যেন আরেকটার মধ্যে ইন্ট্রুড না করে, ঢুকে পড়ে, এবং দুটো ক্ষেত্রেই যেন আমি সৎ থাকতে পারি, নিষ্ঠ থাকতে পারি। তবে সেই জন্য একজন পেশেন্ট দেখার পর আর একজন পেশেন্টের ফাঁকে সাধারণত হয় না, কিন্তু যখন বিরতি পাই তখন মাঝে মাঝে মাথায় চলে আসে, তখন হয়তো আমি খেতে খেতে লিখে রাখলাম, বা এখন তো মোবাইল আছে, মোবাইলে রেকর্ড করে রাখলাম।
0: আচ্ছা আচ্ছা।
1: লেখাটাও হতে পারে, টাইপও করতে পারি, বা কথা সুর, অনেক সময় কথা আগে আসে, কখনো সুর আগে আসে, কখনো কথা সুর একসঙ্গে আসে, তো সেটা আমরা রেকর্ড করে রাখতে পারি বা টাইপ করতে পারি, ওইটুকু সময় বাঁচিয়ে নিয়ে। চাটা খেতে খেতে হয়তো একটু বিরতি নিয়েছি, একটু কফি ব্রেক নিয়েছি, তখন হয়তো করলাম, সেটা করি। তবে ওই বাদবাকিটা হচ্ছে স্ট্রিক্ট কম্পার্টমেন্টালাইজড।
0: তো সেই কম্পার্টমেন্টের মধ্যে থেকে আরও কিছু মণিমাণিক্য আমাদের।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো আজকে এসেছি সেই জন্যেই, একটু আগেই বাঞ্ছানোতে বসেছিল, আমি কারুকে মানে শোনাতেই পারতাম না হয়তো, আমাদের দর্শক শ্রোতা যারা আছেন ওদিকে তাদের, কিন্তু এখন সেই সুযোগটা পেয়েছি। আচ্ছা, আমরা অনেকগুলো সময় চলে গেছে, তো কতটা ভালোবাসো। এবার আমি একটা শুরু করেছিলাম একটা প্রেমের হালকা গান দিয়ে, তো সেটা আপনারা কেউ শুনতে পারেননি, তো সেটা একটা হালকা মেঘের মতো একসঙ্গে ভেসে থাকি চল ইত্যাদি বলে একটা গান ছিল, একজন প্রেমিক প্রেমিকা নিজেদের মধ্যে বলছে, তো সেই গানটা আপনারা শুনতে পাননি, আর আমি ওই গানটা গাইছি না। তো অনেক সময় ওই মেঘটা হালকা থাকে না, ভারী হয়ে যায়, সম্পর্কটা এমন বিষিয়ে যায়, তখন অনেক ক্ষেত্রে কিন্তু পাশাপাশি থেকে যান তারা, কিন্তু ওই মনের সম্পর্কটা, আত্মিক সম্পর্কটা থাকে না। সেটাকে নিয়ে একটা স্যাটায়ার আর কি, একটু মজারও, মানে তখন গানটা অনেকটা সম্পর্কটা মেকানিক্যাল হয়ে যায়, কিন্তু এক জায়গায় আছেন অনেকটা ওই মিলিটারি কায়দায় প্যারেড করার মতো সম্পর্ক আর কি, সেটা নিয়েই একটা গান। 1 2 1 2 3

0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ হ্যালো,
0: কে আছেন সঙ্গে?
1: হ্যাঁ দিদি, আমি আর একবার এলাম, ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন ছিল তাই এলাম। আমি
0: নিশ্চয় নিশ্চয়
1: হেল্প করি।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ। তো দিদি, আমার একটা প্রশ্ন ডাক্তারবাবুকে, যে আপনি তো একটা প্রফেশনের সাথে আছেন,
0: একটা প্রফেশনের সঙ্গে তো রয়েছেন,
1: হ্যাঁ, প্লাস এই গান বাজনা এত কিছু করছেন একই সাথে, তো আমি একটা প্রশ্ন করব যে আলটিমেট তো দিনের শেষে গিয়ে আমরা সবাই মানুষ, তো আমাদের বিভিন্ন ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, টেনশন সবকিছুই থাকে, তো এত কিছু সামলে আপনি নিজের এই ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, টেনশন গুলোকে কিভাবে সামলান বা কিভাবে হ্যান্ডেল করেন, এই প্রশ্নটা রাখলাম।
0: হ্যাঁ, সমস্ত মানুষের জীবনেই টেনশন, ডিপ্রেশন, ভালো লাগা, ভালো না লাগা, এই সময়গুলো তো থাকেই।
2: একদমগুলো
0: উনি জানতে চাইছেন সেগুলো, সেই সিচুয়েশন তো সকলের জীবনেই আসে।
2: একদম,
0: আমার জীবনে যেমন আসে, ওনার জীবনে আসে, আপনার জীবনেও,
2: কারোর বেশি কম, কোয়ালিটেটিভলি অ্যান্ড কোয়ান্টিটেটিভলি ডিফারেন্ট, কিন্তু সবার ক্ষেত্রে এর বাইরে কেউ নাই।
0: কিভাবে সেটাকে নেয়, অ্যাকসেপ্ট করে বা কিভাবে সেটাকে সামলায়, তো সেইটা জানতে চাইছেন যে আপনি কিভাবে সামলান।
2: আমি কীভাবে সামলাই, দেখুন, আর পাঁচজন সাধারণ মানুষ যেভাবে সামলান আমিও সেভাবে সামলাই। তবে হ্যাঁ, আমার ব্যস্ততা, আমি ওই যে দুখানা প্রফেশনে নিজেকে জড়িয়ে রেখেছি, তো সেই জন্যে ব্যস্ততাটা একটু বেশি, সেই ব্যস্ততার মধ্যে আমি আর কি সময় পাই না মন খারাপ করার, সেই জন্য সবসময় চেষ্টা করি না, মন ভালো না রাখলে, আমি তো একটা কাজ শেষ করেই আবার রাত্রির 10টার সময় আমি গান করতে বসছি বা গান লিখতে বসছি, সুর করতে বসছি, সেটা তো করতে পারবো না মন খারাপে যদি সময় নষ্ট হয়ে যায় না। এটাই একমাত্র, হয়তো আমি ভাগ্যবান, আমার হয়তো সেরকম কোনো রোগ নেই, অনেকের ডিপ্রেশন থাকে, আমি সেই, সেটা কিন্তু একেবারেই আলাদা, আমি সেদিক থেকে ভাগ্যবান, আমার ডিপ্রেশন নেই বা কোনো ধরনের সাইকিয়াট্রিক ডিজিজ নেই, সেটা থাকলে আমাকে সে নিয়ে সময় দিতে হতো, সেটা আমি ইচ্ছে করলেই আমি সেটাকে এড়িয়ে যেতে পারতাম তা নয়, আমি একজন চিকিৎসক হিসেবে, ডাক্তার হিসেবে সে কথা কখনোই বলবো না, কিন্তু সেটুকু আমার যখন নেই আমি সেই অ্যাডভান্টেজটা নিই এবং গান শুনি, বন্ধুদের সঙ্গে গল্প করি, বাড়ির লোকের সঙ্গে গল্প করি, নিজের সঙ্গে গল্প করি, পড়াশুনো করি, কখনো সকনো সিনেমা ইত্যাদি দেখা এখন খুব কমে গেছে, কারণ আমি চিকিৎসার বাইরে যেটুকু সময় পাই সেটুকু আমি গানে নিয়োগ করি, সেই জন্যই আমার অনেক কিছু, খুব ভালো ভালো সিনেমা দেখা হয় না, অনেক ভালো ভালো সিরিজ দেখা হয় না, সবাই বলে এটা দেখো ওটা দেখো, সত্যি সত্যি ভালো ভালো অনেক কিছু তৈরি হচ্ছে, অনেক অনেক কিছু করা হয় না, সেই সেই জিনিসগুলোকে ছাড়তে হয়, কিন্তু সেই ছাড়ার জন্য আবার আমি মন খারাপ করি না, কারণ আমি জানি যে আমি অন্য একটা কিছু করছি, সেইটা আমার মন ভালো করার রসদ। এইগুলো করেই আমি চিকিৎসা করি, যখন এই প্যাশন এবং প্রফেশন দুটোকে মিশিয়ে ফেলি, চিকিৎসা যখন করি তখন খুব প্যাশনেটলি করি, সেই জন্য একটা মন ভালো হয়ে যায়, আবার গানটা যখন করি এটা একটা প্রফেশন, আমি বলি দুটোই আমার প্রফেশন, এটাকে আবার খুব প্যাশনেটলি করি, মনটা ভালো হয়ে যায়। তাই প্যাশনের সঙ্গে প্রফেশন মিশিয়ে আমরা যদি মেশাতে পারি তাহলে কিন্তু সেটা একটা সাংঘাতিক রকম নিজের এনার্জি তৈরি করে, একটা নিজের আর পজিটিভ ভাইব তৈরি হয়।
0: প্রায় 11টার দিকে আমরা যাচ্ছি, আপনি এখনো এত এনার্জি নিয়ে কথা বলছেন এত যুদ্ধের পরও,
2: সে তো আপনাকেও দেখে বোঝা যাচ্ছে, এবং এখানে যারা কাজ করছেন প্রত্যেককে দেখে বোঝা যাচ্ছে, আমার সঙ্গে যারা বাজছে শিবনাথ, সুমন এবং রুদ্র, ওদেরও দেখে বোঝা যাচ্ছে।
0: আচ্ছা, সময় যেহেতু আমরা অনেকটা কম পেলাম আজকে, ফলে আমরা পরের গান শুনি, যখন ঠিকঠাক সবাই বলছেন যে শোনা যাচ্ছে, তখন আর সময় বেশি মানে গল্প করব না বেশি।
2: আচ্ছা শুনুন না, এই একটা এই গানটা গেয়ে আমার মনে হলো একটা অপ্রেমের গান দিয়ে গানটা করলাম, অপ্রেমের গান, অপ্রেমটাই তো আসলে একটা প্রেমের গান করি, আর হালকা যে গানটা প্রথমে করেছিলাম সেটা আবার করি, সেটা আমার খুব ফেভারিট গান।
0: সবাই বলছেন বাংলাদেশ থেকে সঞ্জয় জয়েন করেছেন, বলছেন দিদি একদম পারফেক্ট আছে, একদম ক্লিয়ার আছে।
2: ভারত থেকে আমাদের পক্ষে ওনাকে ধন্যবাদ।

যেভাবে আকাশটাকে চেয়েছিলি গাঢ় নীল লক্ষ্য তোর, দিগন্তে সচল সেটুকুই থাকে সম্বল। যেভাবে আকাশটাকে চেয়েছিলি গাঢ় নীল লক্ষ্য তোর, দিগন্তে সচল সেটুকুই থাক।

0: ভালোবাসি এভাবেই চল, যেভাবে আকাশটাকে জড়িয়েছে হালকা তুলোর মতো মেঘেদের দল, সেভাবেই থেকে যাই চল। যেভাবে আকাশটাকে জড়িয়েছে হালকা তুলোর মতো মেঘেদের দল, সেভাবেই থেকে যাই চল।
1: এই গানটা আপনারা না শুনতে পেলে আপনাদের খারাপ লাগতো সত্যি সত্যি। আমি যেই না এই গানটা প্রথমেই শুনেছি, আমার আমার এত ভালো লাগছিল এবং খুব দুঃখ হচ্ছিল যে আমার যারা শ্রোতা রয়েছেন তারা শুনতে পাচ্ছেন না। যাই হোক, এখন সবাই
2: শেষ পর্যন্ত অনেকে শুনতে পারেন, কিন্তু অনেকজন কিন্তু শুরুতে টিউন ইন করে তারপর চলে গেছেন, কারণ ওদিকে আর খেলা হচ্ছে, সুতরাং তারা হয়তো খেলা ছেড়ে এসেছিলেন, আবার হয়তো এইসব বিভ্রাটে ওখানে চলে গেছে।
1: অনেকে আছেন, কারণ আমাদের ফেসবুকে
2: যারা আছেন তারাই আমাদের সম্পদ, তাদের নিয়ে চলতে হবে। চলুন আমরা এগোই,
1: দেখি দেখি। নমস্কার, কে আছেন?
3: হ্যালো
1: হ্যালো,
3: হাওড়া আন্দুল থেকে ফোন কথা বলি।
1: হ্যাঁ বলুন।
3: ডাক্তার, মাইক্রোফোনটা মনে হচ্ছে একটু খারাপ আছে।
1: এখন ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। আরো অন্যান্যরা সবাই বলছেন যে এখন একদম ঠিক আছে। কৈলাশপতি লিখেছেন, দারুণ। আচ্ছা, গানের খেয়া ভাসানো এই হৃদয় নদীর পারে, পুরবি আজ উঠল বেজে অগ্নিবীণার তারে, বৃষ্টি এলো তাই এই মনের নীড় জুড়ে, হৃদয় গেল হারিয়ে আজ গানের সুরে সুরে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে সুন্দর করে লিখেছেন। এইভাবেই আসলে মনে মনে সেতু বাঁধা হয়, এবং এই যে গানের সুরে সুরে ডাক্তারবাবু যেভাবে মাতিয়ে দিয়েছেন, ভরিয়ে তুলেছেন, তার মধ্যে থেকেই ছন্দ ঝরছে, এবং অবশ্যই সেই ছন্দ আপনার মনেও কোথাও না কোথাও একটু না একটু অনুরণন তুলছে, সেটা তো বোঝাই যাচ্ছে। সেই কারণেই এত সুন্দর করে পায়েল লিখেছেন। আচ্ছা,
2: আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের খুব একটা সময় নেই, তাহলে
1: মিনিট দশেক আছে আমাদের হাতে,
2: তাড়াতাড়ি দুটো গান শেষ করি।
1: হ্যাঁ, দুটো গান করে ফেলি।
2: তার দুটো গান যখন এই মানে একটা রবীন্দ্রসঙ্গীত করি, ঠিক আছে,
1: নিজের গানও করতে পারেন, মানে যেটা সেটা আপনার উপরে আর কি।
2: একটা রবীন্দ্রসঙ্গীত করছি আর নিজে একটা লাস্ট নিজের একটা গান করবো।

এত হিলিং না, মানে এতক্ষণ যে ধরনের গান আমরা শুনছিলাম তার থেকে একেবারে অন্য মেজাজের একটা গান, অন্য জায়গায় নিয়ে চলে গেলেন আপনি। আমাদের হাতে সময় মিনিট পাঁচ

0: ঠিক তার মধ্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। আজকে অনেক প্রতিকূলতার সম্মুখীন আমরা হয়েছি, কিন্তু তার সত্ত্বেও আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে ছিলেন এই গোটা সময়টায়। অনেকেই এখনও আমরা ফেসবুক লাইভে দেখতে পাচ্ছি, টেলিফোনে অনেকেই এসেছেন এবং অনেকে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, আমাদের সঙ্গে সঙ্গে সাপোর্ট দিয়ে গেছেন। আপনারা আপনাদের ফিডব্যাক সত্যি সত্যি আজকে আমাদের অনেকটা অনেকটা আনন্দ।
1: এবার ঝড়ের গানের পর বৃষ্টির গানে চলে যাই। তবে আসলে এটা বয়স্কদের প্রেম নিয়ে লেখা গান, এটা সেটা লিখেছিলাম কিন্তু আমি যখন আজ থেকে 35 বছর আগে,
0: আচ্ছা
1: আমি যখন অনেক ছোট ছিলাম, মানে এখনকার থেকেও ছোট ছিলাম। চলো আমরা টিপ টিপ টুপটাপটা করি।

তারা কেউ শুনল না, কেউ জানল না। ঝিচ্ছিরে ঝিচ্ছিরে ঝিচ্ছিরে ঝিচ্ছে বৃষ্টি পড়েছে, নাকি আকাশ অনেক কিছু গল্পে বলছে। ঝিচ্ছিরে ঝিচ্ছে ঝিচ্ছিরে ঝিচ্ছিরে বৃষ্টি পড়ছে,

0: কি আকাশ অনেক কিছু গল্পে বলছে, ঝিচ্ছের ঝিচ্ছের ঝিচ্ছের ঝিচ্ছের বৃষ্টি পড়ছে, নাকি আকাশ অনেক কথা ছন্দে ধরেছে, টিপ টিপ টুপ টাপ টিপ টিপ টুপ টাপ, ঝিচ্ছের ঝিচ্ছে ঝিচ্ছে ঝিচ্ছে টিপ টিপ টুপ টাপ টিপ টিপ টুপ টাপ টিপ টিপ টুপ টাপ টিপ টিপ টুপ টাপ।
1: কি মিষ্টি একটা গান, খুব সুন্দর একটা গান দিয়ে আজ আমরা শেষ করছি আমাদের এই সঙ্গে স্পেশালিস্ট। প্রতিকূল অবস্থাতেও আপনি আমাদের সঙ্গে ছিলেন, এইটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি, অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ।
2: আপনারা অনেক প্রতিকূলতা নিয়ে কাজ করেছেন, সেজন্য ধন্যবাদ আপনাদেরও, এবং সব থেকে প্রতিকূলতা নিয়ে কাজ করেছেন আমাদের দর্শক শ্রোতারা, তাদের সব থেকে বড় ধন্যবাদ।
1: একেবারেই রুদ্রনীল, শিবনাথ এবং সুমনকেও অনেক ধন্যবাদ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আমরা 10 মিনিটের একটা সংবাদ বিরতির ওপারে ফিরে আসছি বেঁচে থাকার গান সঙ্গে নিয়ে, সঙ্গে থাকবেন।

0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।
1: নমস্কার, সংবাদ বিরতির পর ফিরে এলাম আর যে সংযুক্ত জলসাগরের পরের অংশটুকু সঙ্গে নিয়ে এই পর্বে বেঁচে থাকার গান।

0: হাজার টাকায় ট্যাক্স ভরেছেন। শুনুন দাদা, ওই পাত্রটি হলো গোবিন্দ আদা অস্ত গাধা।
1: মরি মরি মরি মরি মরি মরি।

0: বেঁচে থাকার গান। আপনারা জানেন যে আমরা এইখানে
1: বসে এমন অনেক মানুষের কথা বলি যে মানুষরা প্রচুর প্রচুর প্রতিবন্ধকতাকে একেবারে তুড়ি মেরে, যাকে বলে, উড়িয়ে দেন এবং জীবনের পথে আর পাঁচটা স্বাভাবিক সুস্থ মানুষের মতোই পা ফেলেন। সেরকম বেশ কিছু মানুষের কথা নিয়ে বেঁচে থাকার গান আজ সবার প্রথমেই বলতে ইচ্ছে করছে সুধাচন্দ্র।

অনেকেই আছেন যারা শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে দুনিয়া কাঁপিয়েছে। সেরকম অসম্ভব যে শব্দটা, সেই শব্দটা আমরা অনেক সময় উচ্চারণ করি বটে, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করার যে অসম্ভব মানসিক জোর, সেই মানসিক দৃঢ়তা তাদের কাছ থেকে শিক্ষণীয়। তেমন কিছু মানুষের কথা অবশ্যই বলবো, আর সঙ্গে থাকবে বেঁচে থাকার গান, যে গান আমাদের আশ্রয়, যে গান আমাদের সব সময়ের সঙ্গী। যত মন খারাপ মন ভালো সব সময় তাকে নিয়ে, গানকে নিয়ে আমরা এগিয়ে চলি আমাদের জীবনের পথে। এই মুহূর্তে পরের গান।

এমন বেশ কিছু গান আমাদের জীবন জুড়ে থাকে, যে গানগুলো সত্যি সত্যি আমাদের কাছে মায়ের আঁচলের মতন। এরকমভাবেই বেশ কিছু মা এমন আছেন যারা জীবনে প্রচুর প্রচুর প্রতিবন্ধকতা সামলে নিজেদের সন্তানদের বড় করেন, এবং সন্তানের মধ্যেও যদি কোনো রকম প্রতিবন্ধকতা থাকে তাকে ইন্সপায়ার করেন যাতে সে সমস্ত কিছু এক পাশে রেখে জীবনের পথে এগিয়ে চলতে পারে। একজনের কথা খুব বলতে ইচ্ছে করছে, আমাদের দেশের গর্বই বলা যায়। সেই মানুষটির নাম দীপা মালিক। দীপা মালিক নামটা নিশ্চয়ই আপনারা শোনা লাগছে। প্যারা অলিম্পিক্সে ভারতের প্রথম মহিলা পদক জয়ী। 2016 রিও প্যারালিম্পিক্সে শর্টপাটে তিনি রুপো জিতেছিলেন, আর গাড়ি দুর্ঘটনায় তাঁর কোমর থেকে প্যারালিসিস হয়ে গিয়েছিল। তবুও তিনি সাঁতার, জ্যাভলিন, মোটরবাইক র্যালি সমস্তটা করেছেন। মানে ভাবা যায় না, আমরা সুস্থ মানুষরাই অনেক কিছু ভাবতে পারি না। সেই মানুষগুলো যারা হয়তো তাদের অনেক এমন

কিছু করা উচিত না বা করতে পারেন না, সমস্ত কিছুকে জয় করেছেন শুধুমাত্র মনের জোর কাজে লাগিয়ে। তো এমন কিছু মানুষের কথা নিশ্চয়ই আবারও হবে একটা গানের ওপারে।

কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ।

গান শুনতে শুনতে মনে পড়ল মারিয়াপ্পান থাঙ্গাভেলুর কথা। মাত্র 5 বছর বয়সে দুর্ঘটনায় তার একটা পা নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সেই মারিয়াপ্পান থাঙ্গাভেলু 2016 রিও প্যারা অলিম্পিক্সে হাই জাম্পে সোনা জিতলেন। এখন তিনি পদ্মশ্রী প্রাপ্ত। আরও একজনের কথা বলতে পারি, অভনি লেখারা। মাত্র 11 বছর বয়সে এক তুমুল গাড়ি দুর্ঘটনা ঘটে এবং কোমর থেকে তার পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। তিনি কি করেছিলেন জানেন? তারপর হুইল চেয়ারে বসে প্র্যাকটিস করলেন শুটিং এবং 2020 টোকিও প্যারাঅলিম্পিক্সে 10 মিটার্স এয়ার রাইফেলে সোনা প্লাস 50 মিটার্স রাইফেলে ব্রোঞ্জ পেলেন। দুটো পদক জেতা, মানে সোনা এবং ব্রোঞ্জ পদক জেতা একসঙ্গে প্রথম ভারতীয় মহিলা অভনি লেখারা। এই মানুষগুলোর জীবন কথা পড়লে না সত্যি সত্যি মনে হয় আমরা কি করলাম, তাই তো? বেঁচে থাকার গান মানেই এমন কিছু মানুষের কথা বলা এবং নিজেদেরকে উজ্জীবিত করা, সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আপনারা থাকুন আর যে সংযুক্তার সঙ্গে, আমরা পরের গান শুনতে শুনতে আরও কিছু মানুষের কথা মনে করি।

এই গানগুলো না আমাদের কিরকম একটা জীবিত করে, মানে সারাদিন অনেক অনেক অশান্তি, অনেক অনেক ক্লান্তি কাটিয়ে দেয় এমন সব গান, যে গানের মধ্যে আসলেই বেঁচে থাকার কথা আছে। এবং জীবন মানে তো জীবন বাঁচা, তাই না? একটাই জীবন, এবং তার মধ্যে থেকেই আমাদের খুঁজে নিতে হবে রসদ, যে রসদ আমাদের আরও অনেক মানুষকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে। আর সেখান থেকেই বলতে হবে প্রমোদ ভগতের কথা, যার পা ছিল পোলিও আক্রান্ত, এবং সেই নিয়ে তিনি ব্যাডমিন্টন কোর্টে অসামান্য ক্রিয়াকলাপ তার আমরা দেখেছি। প্যারাঅলিম্পিক্সে চারবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন তিনি, মানে চারবার পরপর একেবারে বিশ্ব চ্যাম্পিয়ন। 2020 টোকিওতে তিনি জিতেছিলেন সোনা। মানে এরকম মানুষের কথা বারবার করে বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, তাই না? অস্কার পিস্টোরিয়াসের কথা আপনাদের বলি, ব্লেড রানার নামে তিনি পরিচিত, বেশি করে পরিচিত ব্লেড রানার নামে। জন্ম থেকে তার দুটো পা হাঁটুর নিচ থেকে নেই, কার্বন ফাইবার ব্লেড লাগিয়ে তিনি দৌড়ন। অলিম্পিক্স প্লাস প্যারাঅলিম্পিক্স দুটোতেই দৌড়েছেন, ভাবা যায়। মানে প্যারাঅলিম্পিক্সের কথা আমরা আলাদা করে বলছি বারবার, কিন্তু এমন একজন মানুষ অস্কার পিস্টোরিয়াস, তিনি অলিম্পিক্সেও কম্পিট করেছেন, আবার প্যারাঅলিম্পিক্সেও করেছেন। এই রকম মানুষদেরকে বারবার কুর্নিশ জানাই আমরা FM গোল্ডে বসে বেঁচে থাকার গানে। পরের গান শুনতে শুনতে আবারও কিছু মানুষের কথা মনে করি আমরা সকলে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

মোটামুটি আমরা গান শুনতে শুনতে এবং গল্প করতে করতে অনেকটা সময় পার করে নিয়ে এসেছি, কিন্তু অনেকের কথা মনে হচ্ছে যে নামগুলো উচ্চারণ করলে আমাদের আত্মশুদ্ধি তো হয় এবং আমাদের মনে হয় যে আমিও যদি এরকমটা করতে পারতাম। এইখান থেকেই শুরু হয় আরও একটা ইনিংস। মনে বল আনতে হবে, মনে জোর আনতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে। এরকম একজন মানুষ জেসিকা লং, জন্মগত ত্রুটিতে দুটো পায়ের নিচের অংশ বাদ, মানে পায়ের নিচের দিক থেকে তার ছিলই না। প্যারাঅলিম্পিক্সে সুইমিংয়ে তার 29টা পদক, ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না, এবং 29টার মধ্যে 16টা

চাই সোনা, ভাবা যাচ্ছে? বলুন তো, এই মানুষগুলো যদি পারেন তাহলে আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছেন, এমন কি আমরা নিজেরাও নিজেদেরকে উজ্জীবিত করতে পারি, বলতে পারি যে আমাকেও, আমিও পারবো, আমাকেও পারতে হবে, তাহলেই দেখবেন ওই সমস্ত অন্ধকার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। অন্ধকার আসলে মনের অন্ধকার, সেই মনে আলো জ্বললে অনেক কিছু এমন পারা সম্ভব যেগুলো হয়তো কখনো পারার কথা ভাবিই না আমরা। বেথানি হ্যামিল্টনও এরকমই একজন মানুষ। মাত্র 13 বছর বয়সে সার্ফিং করার সময় হাঙর তার একটা হাত কামড়ে নিয়ে নিয়েছিল। এক হাত দিয়েই তিনি আবার প্রো সার্ফার হয়েছেন। ওর জীবন নিয়ে সোল সার্ফার নামে একটা সিনেমাও হয়েছে। মানে এই মানুষগুলোর কথা ওই জন্যই অজুহাত খুঁজি আমরা, যাতে আমরা বলতে পারি বারবার করে, যাতে আমাদের বেঁচে থাকার গানটা সার্থক হয়।

বলছিলাম তাঁদের মোটামুটিভাবে পায়ের সমস্যা, কিন্তু এরকম অনেক মানুষ আছেন যাদের শরীর মন দুখানেই সমস্যা, তাই নিয়েও কিন্তু তাদের কাছে জীবন নতি স্বীকার করে, মৃত্যু নতি স্বীকার করে। তাদেরকে দেখলে আমরা অন্য রকমভাবে আমাদের জীবনকে ভাবতে শিখি। তাদের দেখলে মনে হয় ইচ্ছে থাকলে শরীর শুধুই একটা এক্সকিউজ। সত্যেন্দ্র সিং লোহিয়া, যার দুটো হাত নেই, একটা পা নেই, তিনি জন্মগতভাবেই এই রকম প্রতিবন্ধকতা নিয়েই জন্মেছেন, তবু দাঁত দিয়ে সাঁতারের চশমা ধরে 2018 সালে ইংলিশ চ্যানেল পেরিয়েছেন। কতক্ষণ সময় লেগেছে জানেন? 34 ঘন্টা 3 মিনিট। 4-4 সমুদ্র সাঁতরে ফেলেছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সত্যেন্দ্র সিং লোহিয়া। জেসিকা কক্সের কথা বলবো না, তাই কখনো হয়, যার দুটো হাতই নেই, পা দিয়ে লেখা, গাড়ি চালানো, টাইপ করা সমস্ত কিছু করেন, সাঁতারেও এক্সপার্ট, বিশ্বের প্রথম আর্মলেস পাইলট জেসিকা কক্স।

গান শুনতে শুনতে কথা বলতে বলতে একেবারে সময় শেষ। আর যেতে যেতে একটি গান আপনাদের সকলের জন্য রেখে গেলাম আমি আর যে সংযুক্তা। ভালো থাকবেন সকলে, ফিরে আসব রবিবার সুরমহলে, রবিবার সকাল আপনারা সবাই জানেন 8:30 সুরমহল, সঙ্গে থাকবেন। কেমন শুভরাত্রি।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান কিশোর কুমারের কণ্ঠে।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান, কিশোর কুমারের পরে এবারে শ্যামল মিত্র।

অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান।

প্রথমে কিশোর কুমার, তারপর শ্যামল মিত্র এবং সবশেষে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনলেন। আধুনিক গানের এই অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:10। এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। এ অনুষ্ঠানে প্রথমে শুনবেন মর্জিনা আবদুল্লাহ ছায়াছবির গান, প্রথমে পরপর দুটি গান মান্নাদের কণ্ঠে, ছবির নাম মর্জিনা আবদুল্লাহ।

মার্জিনা আবদুল্লাহ ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি সবিতা চৌধুরী এবং অনুপ ঘোষালের দ্বৈত কণ্ঠে। ছবির নাম মার্জিনা আবদুল্লাহ।

0: प्राण जाए, प्राण जाए, जाए प्राण
1: जाए। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে মর্জিনা আব্দুল্লাহ ছায়াছবির পর এবারে শুনবেন মৌচাক ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান মান্না দের কণ্ঠে, ছবির নাম মৌচাক।
2: এবার মোলে সুতো হবো

পাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে। যদি জগাই মাধাই কিছু মনে করো না যদি।

এবারের গানটি মান্না দে এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে, ছবির নাম মৌচাক।

0: বড়
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে মৌচাক ছায়াছবির পর এবারে ছদ্মবেশী ছায়াছবির গান। প্রথমে মান্না দে।

ছদ্মবেশী ছায়াছবির গান শুনছিলেন। এবারে হার মানা হার ছায়াছবির গান, প্রথমে পরপর তিনটি গান মান্নাদের কণ্ঠে। ছবির নাম হার মানা হার।

হার মানা হার ছায়াছবির গান শুনছেন। এবার এই পরপর দুটি গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম হার মানা হার।

প্রথমে মর্জিনা আবদুল্লাহ, তারপরে মৌচাক, তারপর ছদ্মবেশী এবং সবশেষে হার মানা হার ছায়াছবির গান শুনলেন। বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। এখন স্টুডিওর ঘড়িতে সময় 3:01। সময়টা নানা রঙের গানের। এখন নানা রঙের গান। প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী অর্ঘ্য সেন।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন অতুলপ্রসাদের গান অর্ঘ্য সেনের কণ্ঠে। এবারে অর্ঘ্য সেনের কণ্ঠে শুনবেন রজনীকান্তের গান নানা রঙের গানের অনুষ্ঠানে।

নানা রঙের গানের অনুষ্ঠানে অর্ঘোষণের কণ্ঠে প্রথমে অতুলপ্রসাদের গান এবং পরে রজনীকান্তের গান শুনলেন। এবারে দ্বিজেন্দ্র গীতি সমবেত কণ্ঠে।

প্রথমে অর্ঘ্য সেনের কণ্ঠে, অতুলপ্রসাদের গান এবং রজনীকান্তের গান, পরে সমবেত কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি শুনলেন। নানা রঙের গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে শিল্পী আইভি বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় খেয়াল, রাগ বৈরাগী ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদন এতক্ষণ শুনছিলেন খেয়াল পরিবেশনা শিল্পী আইভি বন্দ্যোপাধ্যায়, রাগ বৈরাগী ভৈরব। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের, শরৎ পরিবেশনা শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বাসন্ত মুখারি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনছিলেন শরৎ পরিবেশনা শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বাসন্ত মুখার্জী। এর সঙ্গে শেষ হলো আজকের মতো প্রভাতী। এখন বাংলা আধুনিক গান, শিল্পী নির্মলা মিশ্র।

শুনছেন 107 FM রেনবো, সৌম্যকান্তি সঙ্গে রয়েছি। ভোর 5টা এই সময়টায় আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে আজকে সৌম্যকান্তি 107 FM রেনবোয় রয়েছি। অনুষ্ঠান একযোগে শুনছেন নিউজ অন AIR অ্যাপসেও। আজ মাঝরাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী আমি সৌম্যকান্তি। 3টে থেকে 4টে পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের দ্বিতীয় পর্ব, 4টে থেকে 5টা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি, আর এখন 5টা থেকে সকাল 6টা পর্যন্ত আনন্দধ্বনি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। আরেকটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা। 1 জুলাই বুধবার পেরিয়ে রাত 12টার পরে আমরা পৌঁছে গেছি নতুন তারিখ নতুন দিনে, 2রা জুলাই 2026 বৃহস্পতিবার। নতুন দিন মানেই নতুন আশা উৎসাহ উদ্দীপনা, নতুনভাবে আবার এগিয়ে চলার অনুপ্রেরণা। যত বাধা বিঘ্ন অসুবিধে সমস্যা প্রতিকূলতাই আসুক না কেন, থেমে যাওয়া চলবে না, এগিয়ে যেতেই হবে। এই শপথ সঙ্গে করি আবার একটি নতুন সকাল শুরু করা। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের তৃতীয় রচনা। এ জন্মের সাথে লগ্ন স্বপ্নের জটিল সূত্র যবে ছিঁড়িল অদৃশ্য ঘাতে, সে মুহূর্তে দেখিনু সম্মুখে অজ্ঞাত সুদীর্ঘ পথ অতি দূর নিঃসঙ্গের দেশে, নিরাসক্ত নির্মমের পানে অকস্মাত মহা একা ডাক দিল একাকিরে প্রলয় তোরণ চূড়া হতে, অসংখ্য অপরিচিত জ্যোতিষ্কের নিঃশব্দতা মাঝে মেলিন নয়ন, জানিলাম একাকির নাই ভয়, ভয় জনতার মাঝে, একাকির কোনো লজ্জা নাই, লজ্জা শুধু যেথা সেথা যার তার চক্ষুর ইঙ্গিতে, বিশ্ব সৃষ্টিকর্তা একা, সৃষ্টি কাজে আমার আহ্বান, বিরাট নেপথ্য লোকে তাঁর আসনের ছায়াতলে, পুরাতন আপনার ধ্বংসন মুখ মলিন জীর্ণতা ফেলিয়া পশ্চাতে, রিক্ত হস্তে মোরে বিরচিতে হবে নূতন জীবনোৎসবই শূন্য দিগন্তের ভূমিকায়। এবারে আজকের অনুষ্ঠানের প্রথম গান বাজাও রে মোহনবাসী। অমৃতা বাগচি, শ্রীনন্দী দত্ত, শরণ্য সরকারের কণ্ঠে, সমবেত কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান অনুষ্ঠান আনন্দধ্বনি। সঙ্গে রয়েছে সৌম্যকান্তি, 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগ অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই। আজকের ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ।

প্রান্তিক কাব্যগ্রন্থের পঞ্চম রচনা। পশ্চাতের নিত্য সহচর অকৃতার্থ হে অতীত, অতৃপ্ত তৃষ্ণার যত ছায়ামূর্তি প্রেতভূমি হতে নিয়েছ আমার সঙ্গ, পিছু ডাকা অক্লান্ত আগ্রহে আবেশ আবিল সুরে বাজাইছে অস্ফুট সেতার, বাসা ছাড়া মৌমাছির গুনগুন গুঞ্জরণ যেন পুষ্পরিক

পশ্চাতের সহচর, ছিন্ন করো স্বপ্নের বন্ধন, রেখেছ হরণ করি মরণের অধিকার হতে বেদনার ধন যত, কামনার রঙিন ব্যর্থতা মৃত্যুরে ফিরায় দাও। আজি মেঘমুক্ত শরতের দূরে চাওয়া আকাশেতে ভারমুক্ত চিরপথিকের বাঁশিতে বেজেছে ধ্বনি, আমি তারই হব অনুগামী। এবারে শিল্পী সর্বাণী সান্যাল বৈদ্য, তোমায় নতুন করে পাবো বলে।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। ঘড়িতে সময় 5:27। অনুষ্ঠানের মাঝপথ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে, আর কিছু সময়ের অপেক্ষা। এতক্ষণ সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। যারা এখন টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। সকাল 6টায় অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে শুনবেন ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের ষষ্ঠ রচনা। মুক্তি এই সহজে ফিরিয়ে আসা সহজের মাঝে, নহে কৃচ্ছ সাধনায় ক্লিষ্ট কৃষ বঞ্চিত প্রাণের আত্ম অস্বীকারে, রিক্ততায় নিঃস্বতায় পূর্ণতার প্রতচ্ছবি ধ্যান করা অসম্মান জগৎলক্ষ্মীর। আজ আমি দেখিতেছি সম্মুখে মুক্তির পূর্ণরূপ ওই বনস্পতি মাঝে, ঊর্ধ্বে তুলি ব্যগ্র শাখা তার শরৎ প্রভাতে আজি স্পর্শিছে সে মহা অলক্ষেরে, কম্পমান পল্লবে পল্লবে লোভিল মজ্জার মাঝে সে মহা আনন্দ যাহা পরিব্যাপ্ত লোকে লোকান্তরে, বিচ্ছুরিত সমীরিত আকাশে আকাশে স্ফুটন মুখ পুষ্পে পুষ্পে পাখিদের কণ্ঠে কণ্ঠে শত উৎসারিত সন্ন্যাসীর গৈরিক বসন লুকায়েছে তৃণতলে, সর্ব আবর্জনাগ্রাসী বিরাট ধুলায় জপমন্ত্র মিলে গেছে পতঙ্গ গুঞ্জনে, অনিঃশেষ যে তপস্যা প্রাণরসে উচ্ছ্বসিত সব দিতে সব নিতে যে বাড়ালো কমণ্ডলু দুলোকে ভুলোকে, তারই বর পেয়েছি অন্তরে মোর। তাই সর্বদেহ মন প্রাণ সূক্ষ্ম হয়ে প্রসারিল আজি ওই নিঃশব্দ প্রান্তরে, ছায়ার উদ্রে হেথা হোথা যেথায় রোমন্থরত ধেনু আলস্যে শিথিলঙ্গ, তৃপ্তির অসম্ভোগ তাদের সঞ্চারিছে ধীরে মোর পুলকিত সত্তার গভীরে, দলে দলে প্রজাপতি রৌদ্র হতে নিতেছে কাঁপায় নীরব আকাশবাণী শেফালির কানে কানে বলা, তাহারই বিজন আজি শিরায় শিরায় রক্তে মোর মৃদু স্পর্শে শিহরিত তুলিছে হিল্লোল। লেখাটির বাকি অংশ আরেকটি গানের পর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।